দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি। আর তখনই মনে হচ্ছে আর 15-16 মিনিট যে সময়টা রয়েছে সে সময়ে যদি আরও গান আরও কবিতা শোনা যেত কেমন হতো। সময় তো সীমাবদ্ধ, আর তারই মাঝখানে আমাদের কাজগুলো সেরে ফেলতে হবে। অর্থাৎ গান শোনার কাজ, কবিতা শোনার কাজ। এবারে আমাদের একেবারে শৈশবের কল্পনাকে কেন্দ্র করে লেখা কবিগুলোর সে বিখ্যাত কবিতাটি শিশুভোলানাথ কাব্যগ্রন্থ থেকে পড়ে শোনাই। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,000 কোড়ি। সাদা সুতো জাল বুনে সে হয় না বুনন সারা, পথ ছিল পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা। হেনকালে কখন আঁকি পড়ল ঘুমে ঢুলে, স্বপ্নে তার বয়সখানা বেবাক গেল ভুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে, পৌর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে। সন্ধ্যেবেলার আকাশ চেয়ে কি পড়ে যায় কি পড়ে তার মনে, চাঁদকে করে ডাকাটাকি চাঁদ হাসে আর শোনে। যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে, দুহাত তুলে সে পথ দিয়ে চায় সে যেতে ফিরে। হেমকালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে, চাঁদের ফেরার পথখানি যে তক্ষণই সে ভোলে। কেউ জানে না কোথায় বাসা এলো কি পথ পেয়ে, কেউ জানে না এই মেয়ে সেই আদ্যিকালের মেয়ে। বয়সখানা খ্যাতি তবু রইল জগৎ জুড়ি, পাড়াল লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি। সবচেয়ে যে পুরনো সে কোনো মন্ত্রের বলে, সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরা তলে। অসাধারণ অসাধারণ শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করে তাঁর লেখাগুলি, শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করে তার কবিতাগুলি, তার গানগুলি, ছোট গল্পগুলি আজও আজও আজও আমাদের হৃদয়কে স্পর্শ করে। বন্ধুরা, তাঁর সৃষ্টিতে অবগাহন করেই তো অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এবারে আরও দুটো গান স্বস্তিকা মুখোপাধ্যায় এবং স্বপন গুপ্তের কণ্ঠে, চলুন শুনে নি আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই বন্ধু।

তাই আছেন আমাদের শৈশবের কল্পনায়, আমাদের কৈশোরের আলো আঁধারির মধ্যে। তিনি আছেন আমাদের যৌবনের রঙিন দিনগুলোয়, তিনি আছেন আমাদের বার্ধক্যের আশ্রয়ে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অনুভূতির কথা তার বিবিধ সৃষ্টিতে অসামান্যভাবে সাজিয়ে গেছেন। আপনার আমার প্রয়োজন মতন আমরা সে কথাগুলো তুলে নিতেই পারি অনুপ্রেরণা হিসেবে, জীবনে এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে। আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে তিনি এক উজ্জ্বল আলো। আজ আনন্দধ্বনি অনুষ্ঠানে বহু প্রথিত যশা শিল্পীর কণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত। আশা রাখি আবারও আসবো 107 FM রেনবোয় আপনাদের সঙ্গে এই আনন্দধ্বনি অনুষ্ঠানে তার সৃষ্টির কিছু অংশ পাঠ করব আবারও, আর আবারও শোনাব বিবিধ প্রথিত যশা শিল্পীর কণ্ঠে গান। আজকের মতন এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আগুনের পরশমণি নিজের প্রাণে ছুঁয়ে নিয়েছিলেন তিনিও। বাঙালি নারীকে তিনি শিখিয়েছিলেন নারীরাও দেশের জন্য লড়াই করতে পারে, শিখিয়েছেন বিপ্লবের জন্য, স্বাধীনতার জন্য কি করে হার না মেনে চালিয়ে যেতে হয় এক জীবন, এক জন্মের কর্মে কেমন করে থেকে যেতে হয় মানুষের হৃদয়ের মণি কোঠায়। বাঙালি নারী চিরকাল কেবল অবলা নয়, যে বাঙালি নারী আজীবন গৃহের কোণে থাকে কেবলই সাংসারিক কাজকর্মে, সেই নারীকে তিনি চিনিয়েছেন দেশের জন্য, বিপ্লবের জন্য একটি জীবনকে কতখানি মহিমান্বিত করা যায়, কি করে গর্জে ওঠা যায় শোষকের বিরুদ্ধে। তাই তো তিনি অগ্নিকন্যা, তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার। আজ তাঁর জন্মদিনে প্রভাত বিনায় আমি তাপস সকাল 7টা পর্যন্ত জানাব তাকে বিনম্র শ্রদ্ধা। প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম 1911 সালের 5ই মে চট্টগ্রামের পুটিয়ার ধলঘাট গ্রামে। তার বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি, আর মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী। পরিবারে 6 ভাই বোনের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়। মা প্রতিভা দেবী প্রীতিলতাকে আদর করে ডাকতেন রানী। ছোটবেলা থেকেই কিছুটা অন্তর্মুখী, অনেকটা মুখ চোরা ও লাজুক প্রীতিলতা মায়ের সঙ্গে গৃহস্থলীর নানান কাজে দারুণ পটু ছিলেন। ঘরের নানা কাজে মাকে সাহায্য করত ছোট্ট রানী। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে 1918 সালে ডক্টর খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। প্রতি ক্লাসের বার্ষিক পরীক্ষায় প্রীতিলতার ফলাফল ছিল দারুণ। ভালো ফলাফলের জন্য সব শিক্ষকই ভীষণ স্নেহ করতেন প্রীতিলতাকে। সেই শিক্ষকদের মধ্যে

মধ্যে একজন ছিলেন, ইতিহাসের উষাদি। তিনি প্রীতিলতাকে পুরুষের বেশে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তার ইংরেজদের সঙ্গে লড়াইয়ের ইতিহাস বলতেন। স্কুলে তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন কল্পনা দত্ত। এক বছরের বড় প্রীতিলতা কল্পনার সাথে ব্যাডমিন্টন খেলত। তাদের স্বপ্নের কথা পরবর্তীকালে লিখেছিলেন কল্পনা দত্ত। লিখেছিলেন, কোনো কোনো সময় আমরা স্বপ্ন দেখতাম বড় বিজ্ঞানী হব। সেই সময়ে ঝাঁসির রানী আমাদের চেতনাকে উদ্দীপ্ত করে, নিজেদেরকে আমরা অকুত ভয় বিপ্লবী বলে দেখা শুরু করলাম। আর এমনই এক বিপ্লবী যারা প্রাণ দিলেন দেশের জন্য।

100.1 FM Gold এ সঙ্গে আমি তাপস আর আজ প্রভাত বিনায় প্রীতিলতা ভাতেদারের জন্মদিনে শোনাচ্ছি তার কথা। প্রীতিলতা তখন সবে শৈশব পেরিয়ে কৈশোরী পা রেখেছেন। চট্টগ্রামের বিপ্লবীরা তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন শেষে সক্রিয় হচ্ছিলেন। এর মধ্যে 1923-এর 13 ডিসেম্বর টাইগার পাসের মোড়ে সূর্যসেনের বিপ্লবী সংগঠনের সদস্যরা প্রকাশ্য দিবালোকে সরকারি কর্মচারীদের বেতন বাবদ নিয়ে যাওয়া 17,000 টাকা ছিনতাই করে। এ ছিনতাইয়ের প্রায় দু সপ্তাহ পর গোপন বৈঠক চলাকালীন অবস্থায় বিপ্লবীদের আস্তানায় হানা দিলে পুলিশের সাথে যুদ্ধের পর গ্রেপ্তার হন সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী। তাদের বিরুদ্ধে

এ করা হয় রেলওয়ে ডাকাতি মামলা। এই ঘটনা কিশোরী প্রীতিলতার মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। স্কুলের প্রিয় শিক্ষক উষাদের সাথে আলোচনার মাধ্যমে এই মামলার ব্যাপারে বিস্তারিতভাবে অনেক কিছুই জানতে পারেন তিনি। উষাদের দেওয়া ঝাঁসির রানী বইটি পড়ার সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনী তাঁর মনে গভীর রেখাপাত করেছিল। 1924 সালে বেঙ্গল অর্ডিন্যান্স নামে এক জরুরি আইনে বিপ্লবীদের বিনা বিচারে আটক করা শুরু হয়। চট্টগ্রামের বিপ্লবী দলের অনেক নেতা ও সদস্য এই আইনে আটক হয়েছিল। তখন বিপ্লবী সংগঠনের ছাত্র আর যুবকদের অস্ত্রশস্ত্র, সাইকেল ও বইপত্র গোপন রাখার ব্যবস্থা করতে হতো। সরকার বিপ্লবীদের প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করে। প্রীতিলতার নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার তখন বিপ্লবী দলের কর্মী। তিনি বাজেয়াপ্ত কিছু গোপন বই প্রীতিলতার কাছে রাখেন। তখন তিনি দশম শ্রেণীর ছাত্রী। লুকিয়ে লুকিয়ে পড়লেন দেশের কথা, বাঘা যতীন, ক্ষুদিরাম আর কানাইলাল, এই সব বই প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করে। দাদা পূর্ণেন্দু দস্তিদারের কাছে বিপ্লবী সংগঠনে যোগ দেওয়ার গভীর ইচ্ছার কথা বলেন, কিন্তু তখনও পর্যন্ত বিপ্লবী দলে নারী সদস্য গ্রহণ করা হয়নি, এমনকি নিকট আত্মীয় ছাড়া অন্য কোনো মেয়েদের সাথে মেলামেশা করাও বিপ্লবীদের জন্য নিষেধ ছিল। কিন্তু ছবিটা তো বদলালো, আর বদলালো বলেই আমরা পেলাম অগ্নিকন্যা প্রীতিলতা বাদেদারকে, আজ যার জন্মদিন।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস। জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি অগ্নিকন্যা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে। ঢাকায় যখন প্রীতিলতা পড়তে যান তখন শ্রী সংঘ নামে একটি বিপ্লবী সংগঠন ছিল। এ দলটি প্রকাশ্যে লাঠি খেলা, কুস্তি, ডন বৈঠক, মুষ্টিযুদ্ধ শিক্ষা ইত্যাদির জন্য ঢাকার বিভিন্ন এলাকায় ক্লাব তৈরি করেছিল। ঢাকায় শ্রী সংঘের দীপালী সংঘ নামে একটি মহিলা শাখা ছিল। লীলা নাগের নেতৃত্বে এই সংগঠনটি নারী শিক্ষা প্রসারের জন্য কাজ করত। গোপনে তারা মেয়েদের বিপ্লবী সংগঠনে অন্তর্ভুক্ত করার কাজও করত। ইডেন কলেজের শিক্ষক নীলিমাদের মাধ্যমে লীলা রায়ের সঙ্গে প্রীতিলতার পরিচয় হয়েছিল। তাদের অনুপ্রেরণায় দীপালী সংঘে যোগ দিয়ে প্রীতিলতা লাঠি খেলা, ছোরা খেলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, আইএ পড়ার জন্য ঢাকায় দুবছর থাকার সময় আমি নিজেকে মহান মাস্টারদার একজন উপযুক্ত কমরেড হিসাবে গড়ে তোলার চেষ্টা চালিয়েছি। ইডেন কলেজের শিক্ষক নীলিমাদি, তাঁরই প্রেরণা তাঁর জীবনে। 1929 সালের মে মাসে চট্টগ্রামে সূর্য সেন ও তার সহযোগীরা চট্টগ্রাম জেলা কংগ্রেসের জেলা সম্মেলন, ছাত্র সম্মেলন, যুব সম্মেলন ইত্যাদি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেন। নারী সম্মেলন করবার কোনো পরিকল্পনা তখনও ছিল না, কিন্তু পূর্ণেন্দু দস্তিদারের বিপুল উৎসাহের জন্যই সূর্য সেন নারী সম্মেলন আয়োজনের সম্মতি দিলেন। মহিলা কংগ্রেস নেত্রী লতিকা বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রীতিলতা ঢাকা থেকে এবং তার বন্ধু ও সহযোদ্ধা কল্পনা দত্ত কলকাতা থেকে এসে যোগদান করেন। তাদের দুজনের আপ্রাণ চেষ্টা ছিল সূর্য সেনের অধীনে চট্টগ্রামের বিপ্লবী দলে যুক্ত হওয়ার, কিন্তু ব্যর্থ হয়ে তাদের ফিরে যেতে হয়। 1930 সালের 19 এপ্রিল আইএ পরীক্ষা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে আসেন প্রীতিলতা। আগে দিন রাতেই চট্টগ্রামে বিপ্লবীদের দীর্ঘ পরিকল্পিত আক্রমণে ধ্বংস হয় অস্ত্রাগার, পুলিশ লাইন, টেলিফোন অফিস এবং রেল লাইন। এটি চট্টগ্রাম যুব বিদ্রোহ নামে পরিচয় লাভ করে। চট্টগ্রামের মাটিতে বিপ্লবী দলের এই উত্থান সমগ্র বাংলার ছাত্র সমাজকে উদ্দীপ্ত করে। প্রীতিলতা লিখেছিলেন, পরীক্ষার পর ওই বছরেরই 19 এপ্রিল সকালে বাড়ি ফিরে আমি আগের রাতে চট্টগ্রামের বীর যোদ্ধাদের মহান কার্যকলাপের সংবাদ পাই। ওই সব বীরদের জন্য আমার হৃদয় গভীর শ্রদ্ধায় আপ্লুত হল, কিন্তু ওই বীরত্বপূর্ণ সংগ্রামে অংশগ্রহণ করতে না পেরে এবং নাম শোনার পর থেকেই যে মাস্টারদাকে গভীর শ্রদ্ধা করেছি তাকে একটু দেখতে না পেয়ে আমি বেদনাহত হলাম।

মাস্টারদা সূর্য সেনের সঙ্গে সাক্ষাৎ, তাঁর দলে যোগদান, এই ছিল স্বপ্ন প্রীতিলতা ওয়াদ্দেদারের। সেই স্বপ্ন সত্যি হয়েছিল। মাস্টারদা এবং প্রীতিলতার প্রথম সাক্ষাতের বর্ণনাতে সূর্য সেন লিখছেন, তাঁর চোখে মুখে একটা আনন্দের আভাস দেখলাম, এত দূর পথ হেঁটে এসেছে তার জন্য তার চেহারায় ক্লান্তির কোনো চিহ্নই লক্ষ্য করলাম না। যে আনন্দের আভা তার চোখে মুখে দেখলাম তার মধ্যে আতিশয্য নেই, ফেকলনেস নেই, সিনসিয়ারিটি শ্রদ্ধার ভাব তার মধ্যে ফুটে উঠেছে। একজন উচ্চশিক্ষিত কালচার লেডি একটি পর্ণকুটিরের মধ্যে আমার সামনে এসে আমাকে প্রণাম করে বিনীতভাবে আমার দিকে দাঁড়িয়ে রইল, মাথায় হাত দিয়ে নীরবে তাকে আশীর্বাদ করলাম। আর তারপর এলো সেই দিন, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। 1930 সালের 8ই এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম পরিকল্পনা ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, কিন্তু গুড ফ্রাইডের কারণে সেদিনের ওই পরিকল্পনা সফল করা যায়নি। চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলি স্টেশনের কাছে এই ক্লাব ছিল ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। পাহাড় ঘেরা এই ক্লাবের চতুর্দিকে প্রহরীরা ছিল, একমাত্র শ্বেতাঙ্গরা ছাড়া এবং ক্লাবের কর্মচারী, বয় বেয়ারা, দারোয়ান ছাড়া এদেশীয় কেউ ওই ক্লাবের ধারে কাছে যেতে পারত না। ক্লাবের সামনেই সাইনবোর্ডে লেখা ছিল ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রোহিবিটেড। সন্ধ্যা থেকেই ইংরেজরা এই ক্লাবে এসে মদ্যপান করে নাচ গান এবং আনন্দ উল্লাস করত। আত্মগোপনকারী বিপ্লবীরা ইউরোপীয় ক্লাব আক্রমণের জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করে। চট্টগ্রাম শহরের কাছে দক্ষিণ কাট্টলি গ্রামে ওই ক্লাবেরই একজন বেয়ারা যোগেশ মজুমদারের বাড়িতে বিপ্লবীরা আশ্রয় পেলেন। 1932 সালের 10ই আগস্ট ইউরোপীয় ক্লাব আক্রমণের দিন ধার্য করা হয়। শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে 7 জনের একটি দল সেদিন ক্লাব আক্রমণ করতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসেন। শৈলেশ্বর চক্রবর্তীর প্রতিজ্ঞা ছিল ক্লাব আক্রমণের কাজ শেষ হবার পর নিরাপদ আশ্রয়ে ফেরার যদি সুযোগ থাকে তবুও তিনি আত্মবিসর্জন দেবেন। তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। গভীর রাতে কাট্টলির সমুদ্র সৈকতে তাকে সমাহিত করা হয়েছিল। মাস্টারদা 1932-এর সেপ্টেম্বর মাসে আবার ইউরোপিয়ান ক্লাবে হামলা করার সিদ্ধান্ত নিলেন। এই আক্রমণের দায়িত্ব তিনি নারী বিপ্লবীদের ওপর দেবেন বলে মনস্থির করেছিলেন, কিন্তু 7 দিন আগেই পুলিশের হাতে পুরুষ বেশি কল্পনা দত্ত ধরা পড়ে গেলে আক্রমণের নেতৃত্বের ভার পড়ে একমাত্র নারী বিপ্লবী প্রীতিলতার ওপর। 23শে সেপ্টেম্বরে আক্রমণে প্রীতিলতার পরনে ছিল মাল কুঁচা দেওয়া ধুতি আর পাঞ্জাবি, চুল ঢাকা দেবার জন্য মাথায় সাদা পাগড়ি, পায়ে রবার সোলের জুতো। ইউরোপীয় ক্লাবের পাশেই ছিল পাঞ্জাবিদের কোয়ার্টার, এর পাশ দিয়ে যেতে হবে বলেই প্রীতিলতাকে পাঞ্জাবি ছেলেদের মতো পোশাক পরানো হয়েছিল। আক্রমণে অংশ নেওয়া কালী কিঙ্কর দে, বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস, শান্তি চক্রবর্তীর পোশাক ছিল ধুতি আর শার্ট, লুঙ্গি আর শার্ট পরনে ছিল মহেন্দ্র চৌধুরী, সুশীল দে আর পান্না সেনের। তারপর কি হল সেদিন মনে করাবো আপনাদের।

0: পৃথিবীর আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: সঙ্গে আমি তাপস, আর আজ প্রীতিলতা বাদ্যেদারের জন্মদিনে তাঁরই কথা। বলছিলাম ইউরোপীয় ক্লাব আক্রমণের কথা। বিপ্লবীদের আশ্রয় দাতা যোগেশ মজুমদার, বিপ্লবীদের দেওয়া তার গোপন নাম ছিল জয়দ্রথ, ক্লাবের ভেতর থেকে রাত আনুমানিক 10:45 দিকে আক্রমণের নিশানা দেখানোর পরেই ক্লাব আক্রমণ শুরু হয়। সেদিন ছিল শনিবার। আনুমানিক প্রায় 40 জন মানুষ তখন ক্লাব ঘরে তিন ভাগে বিভক্ত হয়ে অস্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করেন। পূব দিকের গেট দিয়ে ওয়েবলি রিভলভার এবং বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা, শান্তি চক্রবর্তী আর কালী কিঙ্কর দে। ওয়েবলি রিভলভার নিয়ে সুশীল দে আর মহেন্দ্র চৌধুরী ক্লাবের দক্ষিণের দরজা দিয়ে এবং নয়ে ঘড়া পিস্তল নিয়ে বীরেশ্বর রায়, রাইফেল আর হাত বোমা নিয়ে পান্না সেন আর প্রফুল্ল দাস ক্লাবের উত্তরের জানলা দিয়ে আক্রমণ শুরু করেছিলেন। প্রীতিলতা হুইসল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেওয়ার পরেই ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে কেঁপে উঠছিল। ক্লাবঘরের সব বাতি নিভে যাবার কারণেই সবাই অন্ধকারে ছুটোছুটি করতে লাগল। ক্লাবে কয়েকজন ইংরেজ অফিসারের কাছে রিভলভার ছিল, তারাও পাল্টা আক্রমণ শুরু করল। একজন মিলিটারি অফিসারের রিভলভারের গুলিতে প্রীতিলতার বাঁ পাশে গুলির আঘাত লাগে। প্রীতিলতার নির্দেশে আক্রমণ শেষ হলে বিপ্লবী দলটার সাথে তিনি কিছু দূর এগিয়ে আসেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী সেদিনের এই আক্রমণে মিসেস সুলিভান নামে একজন নিহত হয় এবং 4 জন পুরুষ এবং 7 জন নারী আহত হয়। আহত অবস্থায় প্রীতিলতার ধরা পড়ার আশঙ্কা দেখা দেয়। তাই পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড মুখে পুরে দেন। কালী কিঙ্করদের কাছে তিনি তার রিভলভারটা দিয়ে আরও পটাশিয়াম সায়ানাইড চাইলে কালী কিঙ্কর তা প্রীতিলতার মুখের মধ্যে ঢেলে দেন।

পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি শ্রেয় ভেবেছিলেন মাস্টার তার সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। তার মৃত্যুবরণের পর মাস্টার তা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা তার সেই চিঠি, মা গো, তুমি আমায় ডাকছিলে, আমার যেন মনে হলো তুমি আমার শিয়রে বসিয়ে কেবলই আমার নাম ধরে ডাকছো আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যি কি তুমি এত কাঁদছো? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না, তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেলে। স্বপ্নে একবার তোমাকে দেখতে চেয়েছিলাম, তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে, কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না, দু চোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম, তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম, তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে, তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়, আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না, একটিবার তোমায় দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি, তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা, প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি, আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মা গো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো আমার রানী শূন্য রাজ্য দেখে যাও, তোমার সেই ছবি আমার চোখের ওপর দিন রাত ভাসছে, তোমার এই কথাগুলো আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মা গো, তুমি অমন করে কেঁদো না, আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা, দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশের অত্যাচারে জর্জরিত, দেশ মাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা লাঞ্ছিতা অবমানিতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেন না মা, যাবার আগে আর একবার তুমি আমার স্বপ্নে দেখা দিও, আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব, আমি যে তোমায় বড় ব্যথা দিয়ে এসেছি মা, ইচ্ছা করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি, তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছো, আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি, খাবারের থালা নিয়ে আমায় কত সাধা সাধি না করেছো, আমি পিছন ফিরে চলে গেছি, আর পারছি না, ক্ষমা চাওয়া ভিন্ন আমার উপায় নেই, আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি।

তোমার ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা, তোমার রানী এত নিষ্ঠুর হতে পারল কি করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। প্রীতিলতার শেষ চিঠি তার মায়ের জন্য।

প্রীতিলতার মৃত্যুর পর তার পরিবারের অবস্থা নিয়ে কল্পনা দত্ত লিখছেন, প্রীতির বাবা শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেলেন, কিন্তু প্রীতির মা গর্ব করে বলতেন, আমার মেয়ে দেশের কাজে প্রাণ দিয়েছে। 1932 সালের 23শে সেপ্টেম্বর শারীরিকভাবে চলে গিয়েছেন অগ্নিকন্যা প্রীতিলতা বাদ্দিদার, কিন্তু আজও তিনি রয়ে গেছেন কোটি প্রাণের হৃদয়ের গহ্বরে। আজও যখন বাঙালি নারীর অসীম সাহসিকতার পরিচয় দেওয়া হয়, দেশপ্রেম, আদর্শ আর বিপ্লবের কথা লেখা হয়, সবার আগে আসে প্রীতিলতার নাম, এক ধূমকেতুর নাম। মাত্র 21 বছরের প্রীতিলতার দেশপ্রেম, আদর্শ, স্বাধীনতার জন্য অসীম ত্যাগে মানুষ স্মরণ করবে সব সময়। বিনম্র শ্রদ্ধা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আজ মন খুশি খুশি, শুধু আজ কেন, প্রত্যেকটা দিন যখন একটা সকাল শুরু হয় তখন এইরকম একটা খুশির মুহূর্ত তৈরি হয়। তারপর গোটা দিনটা যেমনভাবে কাটে তারপর নির্ভর করে যে এই খুশিটা রাত পর্যন্ত আপনি বয়ে নিয়ে যেতে পারবেন কি না। কিন্তু প্রত্যেক সকাল সুন্দর করে তোলার দায়িত্ব, আপনাকে খুশি করে তোলার দায়িত্ব আমাদের 100.1 FM গোল্ড। আর যেখানে এই মুহূর্তে মনের মেলোডিতে আমি তাপস আপনাদের বন্ধু থাকব সকাল 10টা পর্যন্ত।

হতো সত্যি সত্যি এক রাশ খুশি ছড়িয়ে দিতে। প্রত্যেকটা দিন নতুন নতুন ভাবে আমরা আসি। এই যে আজকের দিনটা, প্রত্যেকটা দিনের তো একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। ক্যালেন্ডারের পাতার দিকে তাকালে অনেক কিছু, অনেক ঘটনা ভেসে আসে। আজ সকালে যখন ছিলাম প্রভাত বিনায়, তখন কিন্তু আমরা মনে করেছি প্রীতিলতা ওয়াদ্দেদারকে, কারণ আজ তার জন্মদিন। আজ জন্মদিন আরও একজন মানুষের, 1928 তার আজকের দিনে অর্থাৎ 5ই মে জন্ম, মানে আর 2 বছর পরেই তার জন্ম শতবর্ষ। তিনি অভিনেতা বসন্ত চৌধুরী, সময়টা 1950। বসন্ত চৌধুরীর বয়স তখন 22। নাগপুরের দীননাথ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আগের বছরই বিএসসি, আবার কেউ কেউ বলেন যে ইংরেজি সাহিত্য নিয়ে নাকি পড়াশোনা করেছেন, তো যাই হোক বিএসসি করেছেন সেখানকার মরিস কলেজ থেকে। তারপর কিছুটা ইচ্ছের উপর ভর করে চড়ে বসেছেন বম্বে মেলের 3rd ক্লাসের একটা কামরায়, গন্তব্য কলকাতা। বাসুনা সিনেমায় অভিনয় করা। স্কুলে খেলাধুলায় বেশ নাম ছিল তার, ভালো ক্রিকেট খেলতেন, নাটকও করেছেন বেশ কয়েকবার। তখন থেকেই মনের মধ্যে অভিনয়ের প্রতি তীব্র টান অনুভব করতে শুরু করেছিলেন। গ্র্যাজুয়েট হওয়ার পর মুক্ত মনের বাসনাকে আর আগল দিতে চাননি। 13 বছর বয়সে বাবা সিদ্ধেশচন্দ্র চৌধুরীকে হারিয়েছেন তিনি। মা কমলা ও ভাই প্রশান্তকে নিয়ে পিতৃবিয়োগের পর নিজের ভবিষ্যৎ জীবন কেমন হবে তা নিয়ে ভাষা ভাষা কিছু স্বাধীন ভাবনা ভিড় করত মনে। তাই বেরিয়ে পড়েছিলেন নিজের স্বপ্নকে সত্যি করা যায় কিনা বাজিয়ে দেখতে। আর তারপর তার যাত্রা কেমন ছিল, যারা একটু পুরনো সময়ের মানুষ, যারা দেখেছেন তার অভিনীত বিভিন্ন ছবি, দেখেছেন তাকে তার নাটক, তারাই বলতে পারবেন। আজ মনের মেলোডিতে আমি তাপস তার কথা নিয়ে থাকব সকাল 10টা পর্যন্ত। আর সেই সঙ্গে থাকবে আরও একটা বিষয়, যে বিষয়ে মত দেবেন আপনারা, কিন্তু কি বিষয় সেটা কিন্তু আমি পরে বলবো। তার আগে এই মুহূর্তে একটা গান অবশ্যই শোনাবো, এবং সেই গান মনে করাবে বসন্ত চৌধুরীকে, অভয়া ও শ্রীকান্ত সেই ছবি থেকে, বসন্ত চৌধুরী অভিনীত সেই ছবি থেকে এই গানটি।

0: চাইতে যদি পারি,
1: চাওয়ার মতো চাইতে হয়, তাহলে হয়তো জীবনে অনেক কিছু আসে, অনেক রকম পরিবর্তন চলে আসে। এই যে পরিবর্তন, এই শব্দটা কত কয়েক দিন ধরেই নানানভাবে ঘুরে ফিরে আসছে আমাদের কাছে। না, কোনোরকম রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কোনো আলোচনা নয়, পরিবর্তন আমরা চাই, অন্যের ক্ষেত্রে চাই, কিন্তু নিজের ক্ষেত্রে কখনো আপনার মনে হয়েছে যে এই বিষয়টা বোধহয় পরিবর্তন হওয়া দরকার, কোন একটা অভ্যাস? আজ জানতে চাইব সেই কথাটাই। অন্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন নয়, নিজের ক্ষেত্রে নিজের কোন অভ্যাসের পরিবর্তন হলে ভালো হয় জানিয়ে দিন না আমাদের কাছে হোয়াটসঅ্যাপ অথবা SMS এ 9903055992, এটাই আপনার নম্বর। আবার বলি 9903055992, এখানে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন যে আপনি যদি পরিবর্তন চান আপনার জীবনে, তাহলে আপনার কোন অভ্যাসের পরিবর্তন চাইবেন, আজ সেই পরিবর্তন নিয়েই কথা হোক। আর কথা হচ্ছে জন্মদিনে আমাদের সুদর্শন অভিনেতা, প্রিয় অভিনেতা বসন্ত চৌধুরীকে নিয়ে। ওই যে পিতৃবিয়োগের পর অনির্দিষ্টের পথে পাড়ি দিলেন, মনের মধ্যে বাসনা ছবিতে অভিনয় করবেন। এই যে যখন এলেন কলকাতা শহরে, তখন কিন্তু কাউকেই তিনি তেমন চিনতেন না, যদিও কলকাতার অদূরে আন্দুল গ্রাম শহরে ছিল তাদের দত্ত চৌধুরী জমিদার বংশের ভিটে বাড়ি। এক ডাকে সেই পরিবারকে চেনে সারা বাংলা। বসন্ত চৌধুরী কিন্তু কাউকেও জানতে দেননি তার বংশ পরিচয়। তার তখন একটাই পরিচয়, অভিনেতা। কলকাতার বউবাজারে বন্ধু রবি দে চাকরি করতেন একটি ল্যাবরেটরিতে। তিনি সেই ল্যাবরেটরির অফিস ঘরের একটি টেবিলে রাতে বসন্তের শোয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সারাদিন কলকাতার বিভিন্ন স্টুডিও পাড়ায় ঘুরে পরিচালক প্রযোজকদের সঙ্গে পরিচিত হয়ে রাস্তার কোনো পাইস হোটেলে খাওয়া দাওয়া সেরে রাতে সেই টেবিলেই শুয়ে পড়তেন। তবে সিনেমার নায়ক হওয়ার মতো চেহারা ছিল বলে প্রযোজক পরিচালকদের চোখে পড়তে খুব বেশি সময় কিন্তু লাগল না। বাংলা সিনেমায় তখন বিমল রায়, প্রেমাঙ্কুর আতর্থী, নীতিন বোস, কার্তিক চট্টোপাধ্যায়, অমর মল্লিক, সুবোধ মিত্রর মতো বাঘা পরিচালকরা কাজ করলেও বিএন সরকারের নিউ থিয়েটার্স স্টুডিওর দীর্ঘ গৌরবময় ইতিহাসের শেষ অধ্যায় শুরু হয়ে গিয়েছে। চল্লিশের দশকের মাঝামাঝি থেকে তাদের ছবি ফ্লপ করতে শুরু করেছে, কোম্পানির আর্থিক অবস্থা ভালো নয়। যদিও সেসবের কিছুই তখন বসন্ত চৌধুরী জানতেন না। তিনি কলকাতায় এসে নিউ থিয়েটার্স স্টুডিওতেই প্রথম গিয়েছিলেন। কয়েক মাস ঘোরাঘুরির পর সদ্য প্রতিষ্ঠিত স্টুডিও রাধা ফিল্মসের মাধব ঘোষাল তাদের নতুন ছবি মন্দিরের নায়কের চরিত্রে নির্বাচন করলেন বসন্তকে। ছবির পরিচালক ছিলেন দেবকী বসুর ভাইপো তথা সহকারী চন্দ্রশেখর বসু। 3000

হাজার টাকার পিকচার কন্ট্রাক্ট হল। অগ্রিম হিসেবে বসন্ত চৌধুরী পেলেন 300 টাকা। সেটাই তার কলকাতায় এসে প্রথম রোজগার। টাকা হাতে পেয়ে তার মনে হয়েছিল, আমি বা কে আর লর্ড লিনলিথগোই বা কে। শুটিং শুরু হল। তারপর কি হল বলবো, কারণ আজ 10টা পর্যন্ত যেমন আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব তেমনই বলবো জন্মদিনে বসন্ত চৌধুরীর কথা। এই মুহূর্তে তার অভিনীত আরও একটি ছবির গান, ছবির নাম মেঘ কালো।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: আজকের মনের মেলোডি।

একটু আপনাদের হোয়াটসঅ্যাপে চোখ বোলাই। জানতে চেয়েছিলাম যে এই যে পরিবর্তন পরিবর্তন আপনারা করেন, সেটাকে শুধু অন্যের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে নয়, আজ নিজের ক্ষেত্রে পরিবর্তনের গল্প শুনতে চাইছি। আপনি আপনার যদি কোনো একটি অভ্যাস, কোনো একটি স্বভাবের পরিবর্তন চান, তাহলে কোনটা চাইবেন? পাঠিয়েছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা খাওড়া থেকে, বলছেন যে পরিবর্তন জীবন, তাই পরিবর্তন প্রয়োজন। জীবনে না ঠকলে শেখা যায় না, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি আর ঠকে যাই, তাই সহজেই বিশ্বাস করে ফেলা অভ্যাস একটু পরিবর্তন করতে চাই। অর্থাৎ খুব সহজেই মানুষকে বিশ্বাস করতে চাইছেন না আর। পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, বলছেন আমি আমার জীবনে পরিবর্তন চাই, সেটা হলো কারুর জন্য নিঃস্বার্থভাবে কিছু করা, কিছু পাবার আশায় নয়, কারুর জন্য কিছু করতে পারলে নিজের খুব ভালো লাগবে। অর্থাৎ এতদিন এই পদক্ষেপটা নেননি, এইবারে চাইছেন নিঃস্বার্থভাবে কারুর জন্য কিছু করতে, অর্থাৎ এই অভ্যাসের পরিবর্তন। পাঠিয়েছেন কসবা হালতু থেকে সৌভিক সরকার, বলছেন যে আমি পরিবর্তন চাই ফট করে কাউকে বিশ্বাস না করা ও না বলা, আমি হ্যাঁ বলে অনেক সময় বিপদে পড়েছি, এইবার থেকে না বলতে হবে। 9903055992 আপনার হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর জন্য অপেক্ষা করবে। আর ছিলাম বসন্ত চৌধুরীর জীবন কথায়, ওই যে কলকাতায় এলেন, লড়াই শুরু, এবং তার বন্ধু রবি দে তাঁর অফিসের টেবিলে রাত কাটানো, তারপর একদিন সুযোগ পেলেন রাধা ফিল্মসের মাধব ঘোষালের নতুন ছবি মন্দিরের নায়ক হিসেবে, অ্যাডভান্স পেলেন 300 টাকা। তারপর এইরকমই এক সময় শিল্প নির্দেশক সৌরেন সেনের সুপারিশে নিউ থিয়েটার্স থেকে ডাক এলো বসন্তের। শুনলেন নিউ থিয়েটার্সের নতুন ছবি মহাপ্রস্থানের পথের নায়কের ভূমিকায় নির্বাচিত হয়েছেন তিনি, নায়িকা নবাগতা অরুন্ধতী মুখোপাধ্যায়, পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়। আকাশ ভেঙে পড়ল তাঁর মাথায়, তিনি সৌরেনবাবুকে মন্দির ছবির সঙ্গেই মহাপ্রস্থানের পথের শুটিং করার ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু সৌরেনবাবু জানালেন নিউ থিয়েটার্সের ছবিতে কাজ করলে আর কোনো ছবিতে কাজ করা যায় না, সেটাই শর্ত। বিভ্রান্ত দ্বিধাগ্রস্ত বসন্ত ছুটে গেলেন রাধা স্টুডিওর মাধববাবুর কাছে। নিউ থিয়েটার্সের ছবির প্রস্তাবের কারণে মন্দির ছবিতে কাজ করতে পারবেন না বলে জানাতেই মাধববাবু দাদা কেশববাবু 3 দিনের হয়ে যাওয়া শুটিংয়ের যাবতীয় খরচ ক্ষতিপূরণ হিসেবে দাবি করে বসলেন। অনেক চেষ্টায় এবং দেবকী বসুর মধ্যস্থতায় ছাড়া পেয়েছিলেন বসন্ত চৌধুরী। শুটিংয়ের খরচ দিতে হয়নি বটে, তবে অগ্রিম হিসেবে পাওয়া 300 টাকা তিনি ফেরত দিয়েছিলেন। 9 জুন 1952 মুক্তি পেল বসন্ত চৌধুরী ও অরুন্ধতী দেবী অভিনীত কার্তিক চট্টোপাধ্যায়ের দ্বিভাষিক সুপারহিট ছবি মহাপ্রস্থানের পথে, যার হিন্দি নাম যাত্রিক। ছবিটিকে বাংলা সিনেমার প্রথম ট্রাভেল ফিল্ম হিসেবে দেখা যেতে পারে। সেই সময়ের বাংলা ছবির নিরিখে এই ছবিকে অনেকেই অন্য ধারার ছবি বলে চিহ্নিত করেন। এরকমই অসংখ্য অন্য ধারার ছবিতে অভিনয় করেছেন বসন্ত চৌধুরী, ঠিক যেমন অভিনয় করেছেন রাজা রামমোহন রায়ের ভূমিকায় রাজা রামমোহন ছবিতে। আমরা শুনব এবার তার সেই রাজা রামমোহন ছবির গান, বা পাশাপাশি অন্য ছবির গানও, প্রথমে কিন্তু রাজা রামমোহন ছবির গান।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

এদিকে স্টুডিওর ও প্রান্তে সেখান থেকে জানা বাঁশির সুরের মতন লেখা পাঠাচ্ছেন আমাদের কাছে। এবার তাঁদের কথা, আমরা বলেছিলাম যে পরিবর্তন পরিবর্তন সবটাই চাইছি, শুধু অন্যের ক্ষেত্রে কেন, নিজের ক্ষেত্রে নয় কেন? নিজের কোন অভ্যাস বা স্বভাবের পরিবর্তন চাইবেন সেটাই জানতে চেয়েছি 9903059992 এই নম্বরে। যেমন জানিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনি প্রথমে বেশ কিছু ভালো লাগার কথা জানিয়েছেন, অর্থাৎ আজকের এই যে বসন্ত চৌধুরীর জন্মদিনে তাকে নিয়ে কথা, তার লিপিয়ে থাকা গান এটা বলছি না, তার অভিনীত ছবির গান বলছি, সেগুলো শুনছেন তার ভালো লাগছে। এবং পাশাপাশি আজ প্রভাত বিনায় প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন কাহিনী শুনেও ভালো লেগেছে। আর যে অভ্যাসের তিনি পরিবর্তন করতে চাইছেন, বলছেন যে আমি মানুষকে বিশ্বাস করিও ভালোবাসি, প্রতি পদে পদে ঠকে যাই, তাই ওটা পরিবর্তন করতে চাই। মানে পরিবর্তনটা কেমন হবে, মানে আপনি যাতে না ঠকে যান সেটাই, নাকি একদম আর মানুষকে ভালোবাসবেন না, এইটা কিন্তু চাইব না কখনোই, তাই না? ভালোবাসা ছাড়া আর আছে কি? যাব বসন্ত চৌধুরীর কথায়, এই যে মহাপ্রস্থানের পথে দিয়ে তার যাত্রা শুরু, এই যে সুন্দর চেহারা, সুপুরুষ, ওই রকম উচ্চতা, সুকণ্ঠ, এই চেহারার কারণেই দেবকী বসু চৈতন্যদেবের চরিত্রে বসন্ত চৌধুরীকে নির্বাচিত করেছিলেন। সেটা ছিল তার দ্বিতীয় ছবি। দেবকীবাবুর পুত্র পরিচালক দেবকুমার বসু, তিনি বলছেন যে শ্রী চৈতন্যদেবের চরিত্রে ওঁকে খুব মানিয়েও ছিল, ঠিক যেমন পরবর্তীকালে রাজা রামমোহনের চরিত্রে তার মধ্য দিয়েই বাঙালি সাক্ষাৎ রামমোহনকে দর্শন করেছিল। 1952 সালে মহাপ্রস্থানের পথের বিপুল সাফল্যের পরে 53 সালে দ্বিতীয় ছবি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বিপুল জনপ্রিয়তা পেল। শ্রী চৈতন্যের চরিত্রে বসন্ত চৌধুরী, বিষ্ণুপ্রিয়ার চরিত্রে সুচিত্রা সেন, অনুবদ্ধ অভিনয় দুজনের। ছবিটি ভক্ত দর্শকদের কাছে কিন্তু আজও স্মরণীয় হয়ে আছে। এবং বলছেন তার স্মৃতি থেকে দেবকুমার বসু, যে বসন্তবাবু অভিনয় করার সময় একটু দুলতেন, ক্যামেরা জোনের পজিশন থেকে সরে যেতেন, বাবা ওঁকে সে ব্যাপারে সাবধান করে ফ্লোরে একটা গন্ডি কেটে দিয়ে বলেছিলেন, এর বাইরে তুমি যেও না। ছবিটা করতে উনি খুব খেটেছিলেন, প্রবল অধ্যবসায় ছিল তার। কিন্তু সত্যি সত্যি এটা বোধহয় তাঁরই দুর্ভাগ্য যে এর পরও বসন্ত সুচিত্রা এই জুটিকে প্রমথেশ বড়ুয়া পরবর্তী এবং প্রাক উত্তম পর্বে বাংলা ছবির এক সম্ভাবনাময় বাণিজ্য সফল জুটি হিসেবে ভাবতে পারলেন না প্রযোজক পরিচালকেরা। এবং যদি তথ্যের দিকে তাকান তাহলে দেখবেন যে 1953 সালে বসন্ত চৌধুরী অভিনীত সুবোধ মিত্র পরিচালিত নবীনে যাত্রা বাংলায় বা হিন্দিতে নয়া সফর ছবিটি মুক্তি পায়, যেখানে প্রথম বসন্ত এবং উত্তম কুমার অভিনয় করছেন একসঙ্গে। ছবিটির বাংলা সংস্করণের নায়ক উত্তম আর হিন্দিতে বসন্ত চৌধুরী, নায়িকা মায়া মুখোপাধ্যায়, অর্থাৎ দুই নায়ক সেই মুহূর্তে, বসন্ত চৌধুরী আর উত্তম কুমার। আসুন আরও একবার আমরা বসন্ত চৌধুরী অভিনীত ছবির গান শুনি। এবারে ছবির নাম সুশান্ত শাহ, গানটা খুব চেনা, খুব জনপ্রিয় গান।

জীবনেও তো কখনো কখনো একটু উথাল পাথাল ঘটাতে হয়, আপনার যে অভ্যাস তার পরিবর্তন করতে হয়, আর সেই পরিবর্তনের গল্পই জানতে চাইছি আপনাদের কাছ থেকে। আপনারা ভাগ করে নিচ্ছেন আমাদের সঙ্গে সেই গল্প। 9903059992 এই নম্বরে আজকের মনের মেলোডিতে এখানে আপনার সঙ্গে রয়েছে আপনার বন্ধু তাপস। আর এই মুহূর্তে আপনাদের এই রকমই কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ। কিশোর বালি খাওড়া থেকে বলছেন যে নিজেকে পরিবর্তন করতে চাই, খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করি, পরে সেই মানুষ আমার শত্রু হয়ে যায়, অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারছি না। পরের মেসেজ বলছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে বলছেন যে কিছু জিনিস আমি শিখেছি ছোটবেলা থেকে, যেমন মিথ্যা কথা না বলা, রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে তুলে না নেওয়া, এই অভ্যাসগুলো আছে এবং থাকবে যতদিন আমি বাঁচব। যা আছে তো বটেই, যে অভ্যাস আপনার সঙ্গে রয়েছে যার কোনো রকম পরিবর্তন আপনি চান না, সেইটা কিন্তু শুনতে চাইনি। শুনতে চেয়েছি আপনার এমন কোনো অভ্যাস যদি থেকে থাকে যার পরিবর্তন আপনি চান। যেমন দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বলছেন যে নিজের অভ্যাসের পরিবর্তন বলতে আমি মৌন বা নিরবতার চর্চা করতে চাই, দিনের কিছুটা সময়ে কোনো কথা না বলে মৌন থেকে নিজের অন্তরের সাথে সংযোগ স্থাপন করতে চাই, এটি বাহ্যিক কোলাকল থেকে মনকে সরিয়ে আত্মোপলব্ধির দিকে নিয়ে যায়। সুন্দর সব গান নিয়ে মনের মেলোডি অনুষ্ঠান করছে। আবার চলে যাব আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ। অমিতাভ হোর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে পাঠিয়েছেন, বলছেন যে দেখুন, কোনো পুরনো অভ্যাসের কোটর থেকে হঠাৎ বেরিয়ে এলে কোনো পরিবর্তন করতে গেলে সময় সাপেক্ষ, তবে অন্তরের গভীর থেকে চেষ্টা করলে সব কয়। আমি আগে কারো সাথে কোনো আলোচনায় বসলে আগে অন্যের কথা শুনবার বদলে নিজেই বলতে থাকতাম, এতে ভুল বোঝাবুঝি বেশি হয়। এখন আমি আগে অন্যের বক্তব্য শুনে তারপর বলি, এতে সমালোচনার পরিবর্তে আলোচনা ভালো হয়। অর্থাৎ আপনি একটা অভ্যাসের পরিবর্তন নিজেই করে ফেলেছেন। বেশ, আপনার এই পরিবর্তনগুলো চলতে থাকুক, আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে থাকুক, আর সঙ্গে থাকুক মনের মেলোডি

মানে মেলোডি 100.1 FM গোল্ডে সঙ্গে তাপস। আর এই মুহূর্তে আরো একবার বসন্ত চৌধুরীর জন্মদিনের সকাল থেকে তার জীবনের কথা, তার পথ চলার কথা ভাগ করে নিচ্ছি। একের পর এক ছবি মহাপ্রস্থানের পথে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য পার করে নবীনে যাত্রা, নয়া সফর রাজা রামমোহন। 1954 নীরেন লাহিড়ির যদুভট্টতে বসন্ত চৌধুরী কিন্তু পার্শ্ব চরিত্রে। 1955 সালে তার চারটি ছবি মুক্তি পেয়েছিল, দুজনায় ভালোবাসা, দেবী মালিনী এবং অপরাধী। এর মধ্যে কেবল দেবকী বসুর ভালোবাসা ছবিতে সুচিত্রা সেন আছেন নায়িকা হিসেবে, এবং বেশ বোঝা যাচ্ছে যে বসন্ত চৌধুরীকে ঘিরে সাময়িক একটা আগ্রহ পরিচালকদের মধ্যে তৈরি হয়েছিল বটে, তবে এই পর্বটি ছিল কিন্তু খুবই, মানে সত্যি সত্যি খুবই ক্ষণস্থায়ী। কিছু ঘটনাক্রমের কারণে বসন্ত চৌধুরী বাংলা সিনেমায় স্টার নয়, তিনি কিন্তু হয়ে উঠলেন আভিজাত্যে ভরা এক অভিনেতা। 1948 পার করে 1954 সালে মুক্তি পেল অগ্রদূত গোষ্ঠীর অগ্নি পরীক্ষা। যে ঘটনাটা ঘটল সেটা হলো যে এই ছবিতেই উত্তম কুমার সুচিত্রা সেন জুটি এক অন্য জায়গায় পৌঁছে গেল, তাই না? বসন্ত চৌধুরী নিজেই বলছেন যে খুব চাপে পড়ে গিয়েছিলাম। উত্তম কুমার স্টার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর যে সব ছবিতে দুজনে অভিনয় করার সুযোগ পেয়েছেন, সেখানেই কিন্তু বসন্ত চৌধুরী চেষ্টা করেছেন নিজস্ব এক অভিনয় শৈলীকে কাজে লাগাতে। সফল হয়েছেন ক্রমশ, যেমন বকুল, হিন্দি ছবি, হারজিত, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক, শঙ্খবেলা এবং যদি জানতেন। তার কথায়, তিনি নির্দিষ্ট কোনো ইমেজ তৈরি করতে চেষ্টা করেননি কখনো, তাই ওই ছবিগুলিতে উত্তম কুমারের পাশে নিজস্ব প্রতিভায় বসন্ত চৌধুরী ভাস্বর হয়ে রয়েছেন আজও। এর একটা বড় উপমা দ্বীপ চলে যাই। মহাপ্রস্থানের পথকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যর দিনগুলি থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছিলেন ততদিনে। চলচ্চিত্রে অভিনয় নিয়ে তার ভাবনা তখন পরিষ্কার। লিখছেন, চলচ্চিত্রে পারফরমেন্সের প্রশ্ন ওঠে না, বিহেভিয়ারের কথা আসে।

এখানে অভিনয়ের টেকনিক্যালিটিস বড় নয়, আচরণের সুসময়ই কিন্তু মুখ্য। আসুন, তার অভিনীত দুটি ছবির গান আমরা পরপর শোনার চেষ্টা করব। প্রথমে যে ছবির কথা বলছিলাম, দেবী মালিনী, সেই ছবির গান।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে দেবী মালিনী ছবির গান শুনব, আর তাকে পেরিয়ে এক্ষুনি যে ছবির গান শুনলাম, ছবির নাম উত্তর পুরুষ, অবশ্যই বসন্ত চৌধুরী অভিনীত ছবি। কারণ আজ তাঁর জন্মদিনে আজকের মনের মেলোডিতে আমি তাপস বলছি তাঁর কথা, তার কথা বলবো আবারও। তার আগে বলি এই মুহূর্তে যে এই যে 9903055992 এ নম্বরে হোয়াটসঅ্যাপ করে এতটা জানাচ্ছেন, আপনার নিজের জীবনের ক্ষেত্রে কোন অভ্যাস বা কোন স্বভাবের পরিবর্তন চান? বলছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে যে আমি চাই যে আমার মধ্যে যে সব নেগেটিভ চিন্তা আছে তা দূর হয়ে যাক এবং যেন সব সময় নতুন উদ্যমের সাথে কাজ করি। আর বলছেন নন্দা রায় পোড়েল খাওড়া বেলগাছিয়া এল রোড থেকে বলছেন, শ্রদ্ধেয় শিল্পী বসন্ত চৌধুরীকে প্রণাম জানিয়ে বলতে চাই, আমি অন্যায় দেখেও মিষ্টি হেসে পাশ কাটিয়ে যেতে পারতাম বা লোককে বিশ্বাস করে না ঠকতাম, তাহলে বোধহয় আমি খুব খুশি আর সুখী হতাম। তবে প্রায় সময়ে যেটা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তা হল অতিসত্যবাদিতা। এটা বদলাতে যে কেনও পারি না, আমি সত্যি কথা বলার জন্যে কখনো শুনতে হয় বোকা, কখনো সরল, কখনো বা আছে বলে শোনাচ্ছি কিংবা মিথ্যে বানিয়ে বলছি। কেউ কেউ বলে দুঃখ বিলাসী, কেউ আমার কথায় কষ্ট পায়, কারোর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ি। আমি শেষ দুটো কারণের জন্য বুদ্ধি করে মিথ্যে বলা অভ্যাস করতে চাই। দেখুন, বিভিন্ন রকম বদল আপনারা চাইছেন, পরিবর্তন চাইছেন, কিন্তু যেটা হচ্ছে যে অনেকেই কিন্তু আঘাত পেয়েছেন তার ভালো হওয়ার জন্য, তার সত্যবাদিতার জন্য, তার নরম মন হওয়ার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, তার থেকে বদলে একটু কঠিন মানুষ, একটু মিথ্যেবাদী মানুষ হতে চান না। এই চাওয়াটা অন্যভাবে হোক, অন্যভাবে বদলাতে হোক, পারুন না। আসবো আরও একবার বসন্ত চৌধুরীর কথায় তার জন্মদিনে। একজন স্টারের অভিনয়

জীবনের বিপদের দিকটা তিনি আশ্চর্য ক্ষমতায় বুঝতে পেরেছিলেন। বলেছেন, বারবার ব্যবহারে কোনো অভিনেতা তার নিজস্ব টাইপে অনেক সময় একটি ইমেজে আবদ্ধ হয়ে যান, তখন তাকে ঘিরে তৈরি করে নিজস্ব ভক্তমণ্ডলী, আর তখনই চলচ্চিত্র অভিনয়ে পারফরমেন্সের অনুপ্রবেশ ঘটে। মাধবী মুখোপাধ্যায় ধারণা যে এই উক্তি বসন্ত চৌধুরীকে আলতা করে চিনিয়ে দেয়। বোঝা যায় যে উত্তম কুমারের প্রচণ্ড খ্যাতির সামনে দাঁড়িয়ে তিনি কেমন করে নিজের জায়গাটিকে আলাদা করে নিয়েছিলেন। এই জন্যই বাংলা সিনেমায় বসন্তদা তার যাবতীয় দৈহিক সৌন্দর্য, কণ্ঠ মাধুর্য আর পৌরুষ নিয়ে এক অনন্য অভিনেতার জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন আজীবন। সারা জীবনে প্রায় শতাধিক ছবিতে অভিনয় করলেও আশ্চর্য এই যে আন্তর্জাতিক চলচ্চিত্র তথ্য ভাণ্ডার মাত্র 74টি ছবির সন্ধান দিতে পেরেছে, যার মধ্যে 7টি হিন্দি। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আঁধারে আলো, রাজা রামমোহন, যদুভট্ট, দীপ জেলে যাই, শুভরাত্রি, মেঘ কালো, অভয়া ও শ্রীকান্ত, অনুষ্টুপ ছন্দ, বৈদুর্য রহস্য, দিবারাত্রির কাব্য, দেবী চৌধুরানী, অন্তর্জলি যাত্রা, হীরের আংটি, এই সমস্ত ছবির জন্য বসন্ত চৌধুরীকে বাঙালি মনে রেখেছে। আর তার অভিনীত হিন্দি ছবিগুলি যাত্রিক, নয়া সফর, বকুল, পরক, গ্রহণ, ময়ূরী ও এক ডাক্তার কে মত। রাজা রামমোহন ছবির জন্য তিনি BFJA পুরস্কার পান এবং দীর্ঘ মঞ্চ অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে স্টার থিয়েটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তিনি বসন্ত চৌধুরী। আরও একবার তার অভিনীত ছবির গানে যাওয়ার চেষ্টা করি। এবার আমরা দেখা যাক কোন ছবির গান শুনি। ছবির নাম মেঘ কালো। আরও একবার

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 এয়ার এফএম গোল্ড, মনের মেলোডির সঙ্গে আমি তাপস। আর আপনার নিজের কোন অভ্যাসের পরিবর্তন করতে চান, আমাদের এস এম এস এ জানাচ্ছেন শিপ্রা কারার। মল্লিক পারালেন বেতর কাওড়া থেকে বলছেন যে আমি আজ যেটা লিখছি সেটা আমার অভিজ্ঞতার কথা। মানুষ তো হ্যাবিটের দাস, অর্থাৎ অভ্যাসের দাস। এভরিডে এর জীবনযাত্রা আমাদের কি একরকম হয়? না, যায় না। একদিন আমার লাইফ কাটাতাম অনলি আমার নিজের ফ্যামিলিকে নিয়ে, আর কোনো দিকে নজর দেবার টাইম ছিল না, আর পেয়েছি সেইখান থেকে আঘাত। আজ এক বছরের ওপর আমি অল টাইম গডের কাছে প্রেয়ার করি, আমি যেন অন্য মানুষের উপকার করতে পারি। এই কাজ আজ আমি করা শুরু করেছি, আমি বুঝতে পেরেছি এই কাজে কোনো আঘাত পেতে হয় না, অন্য মানুষদের মুখের শান্তির খাশি আমাকে দেয় আনন্দ। তাই গডকে থ্যাঙ্কস জানাই এই বুদ্ধি আমাকে দেবার জন্য। হচ্ছে বসন্ত চৌধুরীর কথা তার জন্মদিনে। শুধু চলচ্চিত্রের পর্দায় নয়, কলকাতার পাবলিক থিয়েটারেও বসন্ত চৌধুরী অভিনয় করেছেন 50-এর দশক থেকেই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন নাটকে নবীন চিকিৎসকের প্রধান চরিত্র দিয়ে তার থিয়েটার জীবনের সূচনা হয়। তারপর দেনা পাওনা, বিপ্রদাস, অগ্নিকন্যা সহ বহু নাটকে তিনি অভিনয় করেছেন। স্টারে কালবৈশাখী ও ক্ষুধা 500 রজনী চলেছিল। 60-এর দশকে শ্রেয়সী দর্শককে মাতিয়ে রাখত। আকাশবাণীতেও তার কণ্ঠে বেতার নাটক শুনতে শুক্রবার রাত 7:45 শ্রোতারা রেডিও খুলে বসতেন। একসময় নট্য কোম্পানির হয়ে বসন্ত চৌধুরী যাত্রা করেছেন নিয়মিত। সেখানে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন, আমার কাছে যাত্রা মানে খোলা চষা মাঠ, ধান কাটার পর খড়ের গোঁজ বেরিয়ে আছে মাঠে, তার উপর ইউরিয়া সারের পলি বস্তা জুড়ে জুড়ে পাত নেই, অমন জায়গায় 300 ফুট বাই 300 ফুট প্যান্ডেল, কমপক্ষে 25,000 লোক ধরে, অতগুলো লক্ষ্যে ধরে রাখা সহজ কথা? বছর দুয়ে টানা যাত্রা করেছিলেন। এই যাত্রা করতে যাওয়ার পিছনে তার আর একটা উদ্দেশ্য ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক সামন্তক দাস তিনি বলছেন যে আসলে উনি যাত্রায় নাম লিখিয়েছিলেন কতগুলো বিষয় মাথায় রেখে, যার একটা হল পশ্চিমবঙ্গে বহু জায়গায় তিনি ঘুরছেন, কিন্তু যাত্রায় অভিনয় করার সুবাদে আরও বহু না জানা জায়গায় ঘোরা হয়ে যাবে, এটা ওর মাথায় থাকত। হয়েছিল তাই, পুরনো মন্দির বাড়ি বহু জিনিসপত্র ওর দেখা হয়েছে, বহু গ্রামীণ সংস্কার গ্রামীণ বিশ্বাস সম্পর্কে জেনেছেন যা ওর জানা ছিল না। এর ফলে অন্য এক বসন্ত চৌধুরীর পরিচয় পেয়েছি আমরা। আরও একবার সেই বসন্ত চৌধুরীর কাছে যাব গানে গানে, তারই অভিনীত ছবি শেষ পরিচয়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

হোয়াটসঅ্যাপ করছেন অপর্ণা মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাউড়া থেকে। আপনি কী কী অভ্যাস করবেন, নতুন করে কী কী শরীর শুরু করবেন জানিয়েছেন। নিজেকে পরিবর্তন করার জন্য প্রতিদিন 30 মিনিট বই পড়া, শরীর চর্চা করা, নতুন কোনো ভাষা শেখার অভ্যাস করব না, ঠিক এইটা জানতে চাইনি। জানতে চেয়েছিলাম আপনার কোন একটি অভ্যাস বা স্বভাবের পরিবর্তন করতে চাইছেন, সেই অভ্যাস বা স্বভাবটা কি সেইটাই কিন্তু জানতে চেয়েছিলাম। আর বসন্ত চৌধুরীর কথায় পথ চলতে চলতে এইবারে বলবো সেই কথা, সেই মানুষটির কথা, যিনি সত্যি সত্যি আভিজাত্যে পূর্ণ এক বাঙালি, যাকে ঘিরে আমাদের

অনেক গর্ব, অনেকটা অনেকটাই। বসন্ত চৌধুরী মানেই আসলে বাঙালিয়ানা, যার শুরু তার পোশাক আশাক দিয়ে। কন্দর্প কান্তি চেহারার সঙ্গে ওই আমে দুধের মতো মিষ্ট গলার ভারী আওয়াজ, শান্ত চলন, গভীর চাকনি, চওড়া কপাল থেকে পায়ের বিদ্যাসাগরীর চটি অবধি এক পূর্ণ বাবুটি যেন।

একই রঙের আড়ালে বসন্ত চৌধুরীর সাহেবও ছিলেন। থেকে থেকে চমৎকার ইংরেজি মিশিয়ে বাংলা বলা, সেরা ফরাসি কনিয়াকের রুচি, নিমিড় আমেজ, এবং তার সঙ্গে তার প্রাচীন মুদ্রা, ডাকটিকিট, গণেশ মূর্তি, জামিয়ার সংগ্রহ, তা নিয়ে পড়াশোনা, খাটাখাটনি, অর্থ ব্যয়, অপরূপ ও দুষ্প্রাপ্য সব শাল কেনা, আর সর্বোপরি এক বিচিত্র বিস্তীর্ণ বই পড়ার নেশা। এবং তার সম্পর্কে রাধাপ্রসাদ গুপ্ত বলছেন যে ও একটা রোবাস্ট ভদ্রলোক, অনেক দিকে মাথা খেলে কিন্তু পল্লব গ্রাহী নয়, ভীষণ সেন্স অফ হিউমার, কোথায় যেন একটা মেলানকলির ছোঁয়া। সেই বসন্ত চৌধুরী, অভিনেতা বসন্ত চৌধুরী, সুপুরুষ বাঙালি, বনেদি বাঙালি বসন্ত চৌধুরী, মুদ্রা গণেশ মূর্তির সংগ্রাহক বসন্ত চৌধুরী, আজ তার জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানালাম। তারই অভিনীত ছবি বসন্ত বাহার, সেই ছবির একটি গান, তারপর আবার ফিরে আসছি আজকের কথায়।

আজকের মনের মেলোডি একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে আপনাদের বন্ধু আমি তাপস। আজকের মনের মেলোডি জুড়ে অসংখ্য গান আমরা শুনছিলাম, যে গানগুলো বসন্ত চৌধুরী অভিনীত ছবির গান, এবং তার সঙ্গে অনেক আধুনিক গানও শুনেছি। আর আরও একবার মনে করিয়ে দিই, আজ বসন্ত চৌধুরীর জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করলাম কথায় গানে। আর আপনারা আমাদের বন্ধুরা জানাচ্ছিলেন যে আপনার জীবনের কোন একটা অভ্যাস, কোন একটি স্বভাবের পরিবর্তন করতে চাইলে আপনারা কোন অভ্যাস বা কোন স্বভাবের পরিবর্তন চাইবেন। তাহলে কি বলি, আজকের মনের মেলোডি এই পর্যন্তই।

আবার আপনাদের সঙ্গে দেখা হোক, আবার আপনাদের কথা হোক অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য কোনো মুহূর্তে, মনের মেলোডি বা অন্য কোনো আরেক সুরে ছন্দে। আজ এই পর্যন্তই। আর যেতে বলি যে প্রতিটি মুহূর্ত আপনার সঙ্গে থাকুক 100.1 AIRFM গোল্ড। গোল্ড মানে সোনা, এটা তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না, তাই না? ভালো থাকুন, ভালো ভাবুন, গান শোনা।

আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি। অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি। তামিলনাড়ুতে একক বৃহত্তম দল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে, কেরালামে ইউডিএফ এবং পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতায় আসছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্প সংস্থা এবং বাণিজ্য সংগঠন বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তিন দিনের সফরে আজ ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপরেই নির্ভরশীল। ভারতীয় সাংবাদিক আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক ইতিহাস রচিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে জয়লাভ করেছে। এই প্রথমবার রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুতে নবাগত তামিলাগা ভেত্রি কাজাকাম টিভিকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে আসাম ও পুদুচেরিতে বিদায়ী সরকারই আবার ক্ষমতায় আসছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ আবার ক্ষমতায় ফিরেছে। পশ্চিমবঙ্গে বিজেপি 293টি আসনের মধ্যে 206টি আসনে জয়লাভ করে দুই তৃতীয়াংশের

0: গান শুনতে শুনতে আমাদেরও এই পর্ব থেকে, মানে তোমায় গান শোনাবো থেকে বিদায় নেওয়ার পালা। 2:30 সুরেলা সফর নিয়ে আমরা ফিরবো। আর যেতে যেতে কোন গান শুনবো?
1: যেতে যেতে রেখে যাব আশা ভোসলেকে স্বপন চক্রবর্তীর কথা এবং রাহুল দেববর্মনের সুরে। আর এই গান শুনতেছে, অনুরোধ করেছেন রাজা ভর, কলকাতা হাতিবাগান থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: যে গান আমরা শুনছিলাম সে গান কিন্তু ভৈরবী রাগিনীতে বাঁধা, মনে পড়ছে তো? গোপী গায়েন বাঘা বাইনের সেই সংলাপ। গোপী যখন প্রথম দশার গোপী, সে কাঁধে দানপুরা নিয়ে বলছে, এ খুড়ো ভৈরবী রাগিনীর গান, একটা নির্দিষ্ট প্রহরের পরে যা গাওয়া যায় না। কিন্তু ভৈরবী রাগিনী সেদিক থেকে কিন্তু এই গান দিয়ে আজকের সুরেলা সফরের ডিরেক্টর স্কাটের পথ চলা শুরু হয়নি, শুরু হয়েছে গানের কথা সেদিকে খেয়াল রেখে। দেখো রে নয়ন মেলে জগতের পাহাড়, তিনি দেখতে শিখিয়েছেন। কিছু কিছু মানুষ এমন থাকেন যারা আমাদের দেখাটাকে দৃষ্টি করে তুলতে পারেন, তাদের বোধ, তাদের মনন, তাদের শিল্পকর্মের মাধ্যমে কোথাও আমাদের মনের মধ্যে জারিত হয় এবং আমাদের দেখাটা বদলে বদলে যেতে থাকে। আজকের ডিরেক্টরস কাটে থাকছেন তিনি, থাকছেন সত্যজিৎ রায়। পাঁচের দশক বা ছয়ের দশক অথবা পঞ্চাশের দশক আর ষাটের দশক যেভাবেই ব্যাখ্যা করি না কেন, যে যাত্রা শুরু হয়েছিল পথের পাঁচালী থেকে, সেই যাত্রার সঙ্গী হব আমরা 1969 সাল পর্যন্ত।
1: আমরা কারা? আমি এমিলিয়া আর দেবলীনা। আর এই যে পথ চলাটা শুরু, তুমি বলছিলে সুন্দরের কথা, সুন্দরের পূজারি তো সব শিল্পী সাহিত্যিকে, কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে সব কিছুই খুব সুন্দর তেমনটা নয়। কেবল যা সুন্দর তাই সুন্দর, যা অসুন্দর তা অসুন্দর, এবং পথের পাঁচালী সেটাই প্রমাণ করে। প্রকৃতি ভারী সুন্দর, কিন্তু মানুষের জীবনের বাস্তবতা নিদারুণ। এই দুটোকে পাশাপাশি ফেলেই পথের পাঁচালীর পথ চলা।
0: আসলে দেখো, পথের পাঁচালী বানানোর ভাবনা তো তার প্রথমে মনে ছিল না। তিনি যখন সিগনেট প্রেসের পক্ষ থেকে আমাটির ভেপু এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণের দায়িত্ব পেলেন, তখন তার টেক্সটটা পড়তে পড়তে এত আগ্রহ জাগলো, তিনি গোটা উপন্যাসটাই পড়ে ফেললেন এবং তার মনে হলো, না আমাকে কিছু একটা বানাতে হবে। এবং অদ্ভুতভাবে দেখো, এই পথের পাঁচালী সত্যজিৎ রায় কিন্তু শুরু করছেন অপুর জন্ম থেকে। অপুর জন্ম থেকে শুরু হচ্ছে পথের পাঁচালী, সত্যজিতের পথের পাঁচালী। এবং একটা দৃশ্যের কথা তোমার মনে পড়ছে এমিলিয়া, যেখানে অপুকে ঘুম থেকে ডাকতে বলেছে এবং দুর্গা গিয়ে সেই কাঁথার উপরে একটা ফুটো আছে, ফাঁক আছে, ছেঁদা আছে, সেখান থেকে অপুর চোখ, এবং অপুর একটা চোখ ফাঁক করে
1: তারপরে ঘুম থেকে ওঠে, সে
0: ঘুম থেকে ওঠে। এই যে অপুর চোখ দিয়ে শুরু হলো না, আমরা যদি এর মানে পুরো যাত্রাটা দেখি, অপুর ট্রিলজির দিকে তাকাই, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, আমরা দেখব ওই তিনটি ছবি জুড়ে অপু কিন্তু নিরন্তর এক দ্রষ্টার ভূমিকায়। অপু

0: নিজেকে নিয়েই আবর্তিত হচ্ছে এই যাত্রা। অপুর চোখ দিয়ে দেখছি আমরা সব কিছু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক যে লেখা, সেরকম যদি আপনারা পড়েন, বা কিশলয় ঠাকুরের পথের কবি বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে যে লেখা যদি পড়েন, তাহলে বুঝবেন অপু কিন্তু কোনো পৃথক সৃষ্টি নয়। বিভূতিভূষণ নিজেই কোথাও অপু, ঠিক তেমনভাবে সত্যজিৎও নিজে কোথাও অপু। বিভূতিভূষণের অপু, সত্যজিতের অপু, দুটো মৌলিক সৃষ্টি, আলাদা, কিন্তু তারপরেও কি আশ্চর্যভাবে এদের শরিক হয়ে আমরা পৌঁছে যাই।
1: এবং অপুর এই যে জন্ম থেকে শুরু হচ্ছে, পথ চলা শুরু হচ্ছে, তার আগে একটা পটভূমি, সেই পটভূমিটা নিতান্ত গ্রাম, বাংলা নিশ্চিন্তপুর গ্রামের, এবং সেই যে গ্রামটা যেখানে আমরা ইন্দির ঠাকুরনকে দেখছি, এবং ইন্দির ঠাকুরনের সেই যে চামড়া, শীর্ণ চামড়া, সেই যে তার চোখটা গর্তে ঢুকে গেছে, এই যে ইন্দির ঠাকুরন, সে মোটেই ফটোগ্রাফারদের বুড়ি নয়। কিন্তু তার শীর্ণ হাতে বাটিতে ভাত চটকানো, তার সেখানে অপুও দেব শিশু নয়, অপু একেবারে সাধারণ গ্রাম বাংলার, একেবারে আমাদের পরিচিত, আমাদেরই সেই শিশুটা, তার বড় হয়ে ওঠা, এবং সেখান থেকেই অপুর যে আমাদের অপুর সঙ্গে যে অপুর সঙ্গে আমরা দেখছি তার বদলে যাওয়া, তার শৈশব থেকে তো তারুণ্য, যৌবন যদি অবধি আসি, কারণ অপুর সংসার অবধি আমরা এই ট্রিলজি পেয়েছি, তো সেখানে কিন্তু সে যেরকম ইন্টেলিজেন্ট, সেরকম কল্পনাপ্রবণ, সেরকম লাজুক সাদাসিধে, কিন্তু তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে দীপ্তি, বিচ্ছুরণ।
0: একদমই তাই। এবং এই যে বলছিলাম না যে অপুর চোখ দিয়ে দেখা, মানে অপুর চোখ দিয়ে অপু দিদিকে মার খেতে দেখে, দিদিকে যখন মারছে, শুধু সেটা নয়, অপুর পাঠশালার দৃশ্য মনে করো, সেখানে যখন অন্য ছাত্রকে ডেকে বেদ দিয়ে হাতে মারা হচ্ছে, ক্যামেরা কিন্তু আবার প্যান করে যাচ্ছে অপুর চোখে, এবং অপুর শিউরে ওঠা দেখে আমরা বুঝতে পারি যে সেই শাস্তিটা যথেষ্ট যন্ত্রণাদায়ক ছিল। অপু দুর্গার ট্রেন দেখা, এবং সব থেকে মজার কথা কি, তুমি ইন্দির ঠাকুরের কথা বললে তো, উপন্যাসে কিন্তু উপন্যাসটা শুরু হওয়ার মানে প্রায় 350 পাতার উপন্যাসের মাত্র 37 পাতার মধ্যেই কিন্তু ইন্দির ঠাকুরনের মৃত্যুর ঘটনা লেখা ছিল। সত্যজিৎ রায় কিন্তু সেটা করেননি, মানে আমরা যদি দেখি ছবির ইন্টারভ্যালের প্রায় ইন্টারভ্যাল পর্যন্ত আমরা ইন্দির ঠাকুরকে দেখতে পাচ্ছি, মানে এত এত জীবন্ত একটা চরিত্র, এবং তাতে এত অসামান্য অভিনয় করছিলেন মঞ্চ কাঁপানো অভিনেত্রী চুনিবালা দেবী, কিন্তু কোথাও তোমার সেখানে কে চুনিবালা, কে কানু বন্দ্যোপাধ্যায়, কে করুণা বন্দ্যোপাধ্যায়, তুমি আলাদা করে খুঁজেই পাবে না, প্রত্যেকে এক একটা চরিত্র হয়ে উঠেছেন। আমরা পথের পাঁচালীর বেশ কিছু ট্রিটমেন্টের কথা মনে করে রাখতে পারি। তুমি সবথেকে আগে ভাবতে হবে এমিলিয়া একজন ডিরেক্টর, এটা তার ডিরেক্টোরিয়াল ডেবিউ, এর আগে তিনি কোনো ছবি বানাননি। একজন সিনেমাটোগ্রাফার, এটাও তার ডেবিউ, তার আগে তিনি কোনো ফিল্মের জন্য ছবি তোলেননি। যিনি সম্পাদনা করছেন, দুলাল দত্ত, তিনি কাজ করেছেন কিছু, কিন্তু বড় পর্দায় এইরকমভাবে কাজ করা এটাও তার জন্যে প্রথম। এবং অবশ্যই বলতে হয় বংশী চন্দ্রগুপ্তর কথা, যিনি সেট ডিজাইনিং করেছিলেন, এবং সুব্রত মিত্রর আলো, মানে সিনেমাটোগ্রাফি যার দায়িত্বে ছিল, যে আলোর ব্যবহার তিনি করেছিলেন। এক কথায় বলতে কি, মানে তরুণ মজুমদারের একটা সাক্ষাৎকার শুনেছিলাম এমিলিয়া, এবং তিনি বলছেন পথের পাঁচালীর শো, মানে প্রথম শো দেখার পর আমরা সবাই মিলে একটা র্যালি বার করেছিলাম, কারোর মুখে কোনো কথা নেই, মানে যে নৈঃশব্দে সত্যজিৎ বিশ্বাস করতেন ঠিক সেইভাবে, হাতে শুধু পোস্টার, তাতে লেখা পথের পাঁচালী দেখুন, এবং সেই র্যালি ঘুরছিল রাস্তায় রাস্তায়। আমরা পথের পাঁচালী বেশ কিছু ট্রিটমেন্টের জায়গায় আসব, তবে তার আগে একটি দৃশ্যের সংলাপে যাই।

0: মধ্যবর্তী। এই সেই জনস্থান মধ্যবর্তী।
1: আবার উঠছিস যে কবার নেতৃত্ব যদি সময় যাবে যদি শুনি।
0: এই সেই জনস্থান মধ্যবর্তী।
1: কিরে উঠি, তোর আবার কি চাই?
2: মুড়ি
1: মুড়ি এক পয়সা দে, পয়সা দে।
0: প্রশ্রবণগিরি প্রশ্রবণগিরি, ইহার শিখর দেশ, ইহার শিখর দেশ, আকাশ পথে। আকাশ পথে সতত সমীর সঞ্চারবান, সতত সমীর সঞ্চারবান, সতত সমীর সঞ্চারবান, জলধার পটল সংযোগে।
1: সতত সমীর সঞ্চারবান, জলধার পটল সংযোগে।
0: হে আসুন আসুন, বলবার মশাই
3: আজকে
0: ছিল ইদানিং কিন্তু নতুন এসেছে।
3: ও বাবা, একেবারে নবরত্ন। বুঝলাম মশাই, এই আমার
0: নাট্যশালা
3: ব্যাটা, শেষটা তোর ওই নাঙল কাঁধে করি ব্যাটাতে।
0: বল বল কি বলছিল
3: ভাইয়া? ভালো যাত্রাটা তো শুনেছ?
0: যাত্রা যাত্রা তৈ লক্ষ তারি দিন তোমার একবার
3: না। বুঝলে ভাইয়া, ওই নবাবগঞ্জে বাবাজির আর ভালো কীর্তন চলছে, মনে করেছে যে নিশ্চিন্ত বুকে খুব টেক্কা মেরে যাও। আরে বাবা, বৈদ্যি মজুমদারকে চেনে না, এমন যাত্রা দল আনছি যে বাবার জন্য কেউ কখনো দেখেনি। চকো দিয়ে একবার তো ছেলেছি এইটা দুটা দিয়ে যাই।
0: চলমান
3: বুঝলে ভাইয়া, তোমার চাঁদাটা এবার ধরিনি, সময়ে অসময়ে টাকা পাওয়া যাবে তো।
0: বিলক্ষণ বিলক্ষণ
3: দেখো ভাইয়া, বুদ্ধি মজুমদারকে যেন ভুলে যেও না। চক্রবর্তী যাও যাও যাও যাও না, থাকি যা আসছে প্রসন্ন কালরা থেকে, হাতে যখন সে হাত দেবে মনে হবে যেন মেঘ ডাকছে।
0: বটে বটে।
3: এই চক্রবর্তী, তোমার যে পুজোর চাঁদাটা
1: তোমার সুতির ঘর হচ্ছে, উঠে আয় উঠে আয় সুযোগ।
4: এই যে বেতের আওয়াজ, এখানটায় কিন্তু আমরা দেখছি অপুর চোখ, এবং সে শিউরে শিউরে উঠছে। তার মুখ দেখে অনুমান করছি যে কথা বললাম যে কতটা বেদনাদায়ক শাস্তি ছিল। আসলে পথের পাঁচালী উপন্যাসে এই যে একটা গ্রাম বাংলার নিস্তরঙ্গ মন্থর একটা জীবন, তার যে প্রতিরূপ, কিন্তু সেটা তো ঠিক চলচ্চিত্রে সেভাবে চলে না। সেখানে একটা উত্থান পতন প্রয়োজন হয়। সে কারণে দেখো কি অদ্ভুতভাবে একটা ছন্দে বেঁধেছেন সত্যজিৎ রায়, যেখানে কখনো দুর্গাপুজোর দৃশ্য, গ্রামের যাত্রা সবাই মিলে আনন্দ করে দেখছে সেই দৃশ্য, আবার যেখানে ইন্দির ঠাকুরুনের সাথে সর্বজয়ার যে সাংসারিক যে খুঁটিনাটি নিয়ে যে ঝামেলা অশান্তি, এবং ইন্দিরকে বাড়ি থেকে বার করে দেওয়া সর্বজয়ার, যা সকলের চোখের পাতা ভিজিয়ে দেয়। আবার দেখো অপু দুর্গার আড়ি, সেখান থেকে ভাব, প্রথম ট্রেন দেখার উল্লাস, ইন্দির ঠাকুরের মৃত্যু, দুর্গার নামে প্রতিবেশীর এসে নালিশ করা, দুর্গার মার খাওয়া এবং দিদিকে পালাতে বলা অপুর, এই সব কিছু এত জীবন্ত এবং এর সঙ্গে আশ্চর্যভাবে মিলেছে

0: পণ্ডিত রবিশঙ্করের সেতার। আবার তুমি মনে করো সেই যে শ্রীনিবাস ময়রা, সে যাচ্ছে, তার কাঁধে বাঘ, পিছনে পিছনে ভাই বোন এবং একটি কুকুর, এবং পুকুরের জলে তার ছায়া পড়ছে। কিছু শটের কথা এমন উল্লেখ করেছিলেন সত্যজিৎ রায় যে যেগুলো আগে থেকে ভাবা ছিল না। যখন ওই গ্রামে, বোড়ালের সেই গ্রামে গিয়ে বেশ কিছু পুকুর পাওয়া যায় এবং পুকুরের ওপরে কিছু পোকা, আপাতভাবে দেখলে মনে হবে জল ফড়িং, কিন্তু আসলে তারা জল ফড়িং না, পোকা, তারা ইতস্তত নড়াচড়া করছে, এই যে একটা জীবনের ছন্দ। আবার ধরো ইন্দির ঠাকুরনের মৃত্যুর পর যখন হরিহরের চিঠি আসছে যে না একটা কাজের সংস্থান হয়েছে, আমি খুব শিগগিরই বাড়ি সারানোর টাকা জোগাড় করে ফিরছি, তখন কিন্তু আমরা এই পোকাদের এই মুহূর্ত পাচ্ছি। একজন বৃদ্ধ, সে ছিপ নিয়ে বসে আছে, তার টাকে একটা জলের ফোঁটা, সেখান থেকে কোনো রকমে পূর্ণিপুকুর ব্রত পাঠ সেরে উপদুর্গার দুজনে মিলে একসাথে বসে বৃষ্টিতে ভেজা, এই ছন্দের পরেই আসছে একটা প্রবল আঘাত, ঝড়ে বাড়িঘর প্রায় ভেঙে পড়ার মতন, এবং দুর্গার মৃত্যু, দুর্গার চলে যাওয়া। এবং তারপরে হরিহর যখন ফিরে আসছে, দুর্গাকে হারিয়ে মায়ের আর্তচিৎকারের বদলে সেখানে তার সানাইয়ের ব্যবহার আমরা পাচ্ছি, এবং আমরা দেখছি ছোট্ট অপু, যাকে চুল আছড়ে দিত দুর্গা, যে নানান রকম দুরন্তপনা করে বেরোতো, খেতে চাইতো না, সেই অপু কিন্তু বড় হয়ে যাচ্ছে। দুটো মৃত্যু তাকে কতটা ম্যাচিওর করে দিচ্ছে, সে নিজের চুল নিজে আঁচড়াচ্ছে, সে বেরোতে গিয়ে আকাশ দেখে বাড়িতে ঢুকে আবার ছাতা বগল দাবা করে বেরোচ্ছে।
1: এবং অপুর এই যে আমার প্রথম এই বড় হওয়ার ইঙ্গিত থেকে একেবারে আক্ষরিক অর্থে বড় হওয়া যেটা মনে হয়েছে যখন ফিরে গিয়ে ছাতাটা নিচ্ছে, এবং শুধু তাই নয়, তার মধ্যে একটা দায়িত্ব নেওয়ার যে প্রকাশ, সে দায়িত্বশীল হয়ে উঠছে, সেটা আরও দৃঢ় হয় যখন সে কোনো কাজে যাচ্ছে। এখন আর সেই ছোটোবেলার যখন দুর্গা ছিল তখন সে চারিদিক চাইতো, তার যে সেই খেলার মন সেটা কোথাও যেন একটা দায়িত্ববোধের মনে পরিণত হয়েছে, এবং সে খুব বাধ্য, মানে প্রথম থেকেই সে খুব একটা অবাধ্য ছিল না, তবু তার মনে উকিঝুঁকি মারত শিশুসুলভ কিছু অমনোযোগিতা, কিছু দুষ্টুমি, সেটা যেন একেবারে হারিয়ে যেতে বসে। এবং আমরা পুরো ছবিতে অপুর ট্রায়োলজিতে যতদিন পর্যন্ত, মানে আমরা প্রথম দুটোতে পেয়েছি, মানে অপরাজিত অবধি আমরা সর্বজয়াকে পেয়েছি, সেখানে কিন্তু সে মায়ের কথা, মানে যখন যা বলেছে সেই মুহূর্তে সেটা করা, সেটার জন্য অপুর জন্য আমাদের একটা বিশেষ সংবেদনশীলতা তৈরি হয়, কারণ অপু বড় হয়ে গেছে, আমাদের সেই বড়দের চোখে সে ভীষণ দায়িত্বশীল হয়ে উঠেছে।
0: আর একটা ঘটনার কথা খুব, মানে যা বলে পথের বাজালিতে আমাদের রীতি টানতে হবে, কারণ আমাদের তো 50-এর দশক এবং 60-এর দশক যেতে হবে অনেকটা পথ। সেটা হলো দুর্গা সেই যে টুনুর পুঁতির মালা চুরি করেছিল, সেজো খুড়ি সর্বজয়া যাকে বলতেন, তিনি এসেছিলেন, এসে দুর্গার পুতুলের বাক্স সার্চ পর্যন্ত করা হয়, এমন জায়গায় সেটা ঢোকানো ছিল, সেটা বেরোয় না। তো উপন্যাসে ছিল যে দুর্গা পুঁতির মালা এবং একটা ছোট্ট সোনার কৌটো চুরি করেছে, পুঁতির মালাটা সার্চ করার সময় বেরিয়ে যাচ্ছে, সোনার কৌটোটা অপুর হাতে পড়ছে নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে। চলচ্চিত্রে সত্যজিৎ ব্যবহার করলেন শুধু পুঁতির মালাটাকে, এবং পুঁতির মালাটা যে দুর্গা চুরি করেছিল সেটা যেন অপুও জানতো না। সে ওপরে কুলুঙ্গিতে হাতরে দেখতে গিয়ে হঠাৎ নারকোলের মালাটা ছিটকে মেঝেতে পড়ে, এবং সেখান থেকে, মানে একটা ব্যঞ্জনা সৃষ্টির জন্য একটা শট নেওয়া হলো যে একটা বড় মাকড়সা সেই মালার থেকে বেরিয়ে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার, অনেকদিন তাতে হাত পড়েনি, এবং ওই মাকড়সা দীর্ঘদিন ওই পুঁতির মালার সঙ্গে ঘর করেছে। সেই পুঁতির মালাটা নিয়েই অপুর মনে পড়ে যাচ্ছে তার দিদির সেই অসম্মানের কথা, অপমানের কথা, যেটা পথের পাঁচালী উপন্যাসে ছিল যে পুঁতির মালাটা সে ছুঁড়ে ফেলে দেয়, যেটা পায় সে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ছুঁড়ে পেয়ে ফেললে কারুর চোখে পড়ে যেতে পারে। সত্যজিৎ ব্যবহার করলেন পানা পুকুরকে, সেখানে ফেলছে অপু ছুঁড়ে, এবং ফেলার পর ধীরে ধীরে আবার দেখো পুকুরের পানাটা এসে এমনভাবে বুঝে যাচ্ছে যাতে মনেই হচ্ছে না ওখানে কিছু ফেলা হয়েছিল, অর্থাৎ যে আর পৃথিবীতে নেই তার না বুঝে করা একটা অপরাধ তাকেও প্রকৃতি নিজের কোলে গ্রাস করে নিল কোনো প্রমাণ না রেখে। এখানেই সত্যজিৎ অনন্য শিল্পী।

0: অপরাজিত সেইখানে শুরু হচ্ছে যেখানে পথের পাঁচালী শেষ হচ্ছে, এবং এই পথের পাঁচালীতে যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার যে যন্ত্রণা, সর্বজয়া আগেও কিন্তু কাশী যেতে চেয়েছিল, কিন্তু এ যাওয়াটা সে যাওয়াটা না, এ যাওয়াটা বড় মনটাকে ভারী করে যাওয়া। এবং আমরা যখন দেখছি যে সেই গরুর গাড়ি করে মোটামুটি চিরদিনের জন্য এই ভিটে বসত ছেড়ে চলে যাচ্ছে, সর্বজয়া খানিকক্ষণ তাকানোর পরে তার আঁচলে মানে ঘুমটায় মুখটা কিন্তু ঢাকা, এবং কাশিতে
1: সে পুরো আমরা যাওয়ার পথটা মানে পথের পাঁচালী শেষ দৃশ্য যেখানে ওই গরুর গাড়ি, অপুর চোখ খোলা, কিন্তু সে দেখে চলেছে সবকিছু, সর্বজয়ার চোখে আঁচল, বোঝা যায় সে কাঁদ
0: একদম। এবং আমরা তারপরেই কিন্তু পৌঁছে যাই কাশিতে। কাশিতে প্রথমে এস্টাবলিশড হয় যে সর্বজয়া হরিহরের সংসার, আস্তে আস্তে সংসার একটু ভালোর দিকে যাচ্ছে, তেমন সময় আবার একটা অঘটন, আর সেই অঘটনটা বোধহয় অপুকে আরও পরিণত করে তোলে,
1: সবথেকে বেশি বড় করে দেয় বোধহয় এই অঘটনটা। এবং এখানেও তুমি দেখো এই যে মৃত্যুটা, সেখানে যখন হরিহর চলে গেলেন পাখিগুলো একসাথে উড়ে গেল,
0: উড়ে গেল। এবং তার আগে
1: মানে বারাণসীর যে ঘাট আমরা দেখছিলাম, যেখানে সব পায়রাগুলো এসে বসে থাকতো, একসাথে তারা উড়ে গেল। মানে এই যে
0: আরেকটুখানি বলি এই জায়গাটা,
1: মৃত্যুর আর্তনাদ, মৃত্যুর বিলাপ, সেটাকে অন্য রকম ভাবে মন্তাজের সাহায্যে বোঝানো।
0: অপু যখন দুর্গাকে হারাচ্ছে তখন কিন্তু সে ঘুমে অচেতন, আর এইটা কিন্তু তার কনশাস, তার চোখে দেখা প্রথম মৃত্যু বলা যায় এটা, কারণ সে তখন কিন্তু মৃত্যুটাকে বুঝতে দেখতে শিখে গেছে। এবং তারপরে তার যে উত্তরণের কাহিনী, একটা সাধারণ গ্রাম্য প্রিস্ট হওয়া থেকে সে বিজ্ঞানের আলোকে সে কলকাতায় পড়তে আসছে, তার বড় হওয়া, তার এই যে জীবনের চালচিত্রের বদলগুলো, সেটা কিন্তু সর্বজয়ার আবার না দেখা থেকে যায়, সেখানে আবার একটা শোক।
1: আর একটা কী জিনিস জানো, অপুর জীবনে মৃত্যু প্রথম আসছে তো ইন্দির ঠাকুর মানে পথের পাঁচালীর অপু না, মানে বিভূতিভূষণের অপু না, সত্যজিতের অপু। প্রথম সে ইন্দির ঠাকুরের মৃত্যু, মৃতদেহ আবিষ্কার করছে দুই ভাই বোন, এবং ঠেলা দিচ্ছে, পিসি পড়ে যাচ্ছে, পিসির ঘটিটা গড়িয়ে চলে যাচ্ছে। তখন অপু সত্যিই জানত না মৃত্যু কী, সে দেখল এরপর থেকে পিসিকে আর কোনোদিন দেখা গেল না। কিন্তু দিদি মারা যাওয়ার পর অপু বুঝল শোক কী, হরিহর মারা যাওয়ার পর অপু বুঝল বেঁচে থাকার সত্যিকারের লড়াই সেটা কীরকম হয়। এবং যখন আবার সর্বজয়া গ্রামে ফিরে আসছে, এখানেও কিন্তু অপুর চোখ, অপু চোখ দিয়ে দেখছে, গ্রামে ফিরে আসছে অপুকে নিয়ে, যে স্বপ্ন ছিল যে অপু পড়াশোনায় খুব ভালো ফল করবে, অপুকে স্কুলের টিচাররা ভীষণ পছন্দ করছেন, এবং অপু জলপানি পাচ্ছে, স্কলারশিপ যেটা বলছো। এবং সে যখন কলকাতায় পড়তে যেতে চাইছে, প্রথমে সর্বজয়ার মত ছিল না, তারপর সে ছেলেকে ছেড়ে দেয়। এবং কলকাতা থেকে যখন যখন অপু মায়ের কাছে ফিরছে, তুমি ভেবে দেখো, একদিকে সেই সর্বজয়া গাছের নিচে পা ছড়িয়ে মাদুর পিছিয়ে অপেক্ষা করতো ছেলের জন্য, আর ছেলে এলে তার কত কথা, এবং সে বারবার জিজ্ঞাসা করতো অপুকে যে তুই যে ওখানে খাস সে কেমন রান্না রে, আমার চেয়েও ভালো। এবং দেখতো তার ছেলে অকাতে ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে। এখানেও যেন বিভূতিভূষণের থেকে একটুখানি সরে এসেছেন সত্যজিৎ। আমরা এই অপরাজিতর অপু যদি উপন্যাসে খুঁজি, দেখব মাঝে মাঝে মায়ের এই অপেক্ষা, মায়ের এই ভালোবাসার বন্ধন কোথাও যেন তার কাছে একটা ফাঁসের মতো, সে হাঁসফাঁস করে। সত্যজিতের অপু কিন্তু হাঁসফাঁস করে না, সে যদি কখনো মায়ের চিঠি পায় তারও কিন্তু একই রকমভাবে মায়ের জন্য মনটা বেঁথিয়ে ওঠে এবং সে ফিরে আসে। সেই পিছু টানটাও যখন কেটে গেল, গাছের নিচটা যখন একেবারে শূন্য হয়ে গেল, গ্রামে আর কেউ অপেক্ষা করার জন্য রইল না, সেই দিন অপু আংশিকভাবে নয় সত্যি সত্যি শহর কলকাতার নাগরিক হয়ে উঠল।

0: বেশ,
1: দরিদ্র কিন্তু সেনসিটিভ, বাপ পুরো মারা গেল।
0: আচ্ছা,
1: ছেলেটি শহরে, সে পুরুদগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস পড়বে। শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না, কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে, ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে, হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু
0: করছে না,
1: করছে না। কিন্তু সেইটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও না। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এস্কেপ করছে না, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ, হি ওয়ান্টস টু লিভ। মানে
0: এটা উপন্যাস কথা, এটা আত্মজীবনী।
2: আত্মজীবনী বটে। অপু একটা কোনো মতে চাকরি জোটাবে জোটাবে ভাবছে। আমরা অপরাজিততে দেখছি নিজের পড়ার খরচ চালানোর জন্য অপু সারা রাত একটা প্রেসে কাজ করত এবং সকালবেলা ঢুলত ক্লাসে বসে। সেই অপু মনের মতন একটা কাজ পাচ্ছে না। সে একটা
3: সেখানেও কিন্তু আমার একটা দৃশ্য খুব স্ট্রাইকিং লেগেছে, যখন সিনেকডকি মেটোনমি শেখাচ্ছেন প্রফেসর, সেই ক্লাসটাতেই সে ঘুমিয়ে পড়েছিল, তাকে বার করে দেওয়া হয়। কেউ কিন্তু তার যে লজিক্যাল মাইন্ড, সে যে গ্রাম বাংলায় বেড়ে ওঠা কল্পনাপ্রবণ শিশু, সেইখান থেকে বেরিয়ে এসে তার যে এখন একটা যুক্তিবোধের মন তৈরি হয়েছে, সেখানেও বোধ হয় প্রচ্ছন্নে আমাদের পরিচালক আমাদের নাড়িয়ে দিয়ে গেলেন যে দেখো অপু এখন সেই অপু থেকে এক অন্য অপু, এখন সে অপূর্ব রায়।
2: একদম। এবং এই যে বলছে না যে সে ট্র্যাজেডি আঁকড়ে পড়ে থাকছে না, সে বাঁচতে চায়, সে কিছু একটা করছে, আবার করছে না, এই যে কথাটা, এর মানে কি? অনেক মানুষের ব্যাখ্যাতেই ও কিছু করছে না, ও তো একটা ভ্যাগাবন্ড, ও তো বেকার, কিন্তু যে করছে সে জানে সে কি করছে, তার কতখানি আবেগ, কতখানি প্যাশন মিশে আছে সেই কাজটার মধ্যে। অপু একটা উপন্যাস লিখতে চায়। এরকম অবস্থায় অপু যখন তার বন্ধু পুলুর সাথে তার মামার বাড়ি পৌঁছচ্ছে, সেখানে সে আবৃত্তি করছে, আর কত দূরে নিয়ে যাবে মোড়ে নৌকোয় বসে, এবং তারপর সেখানে পুলুর মামাতো বোনের যে বিয়ে ঠিক করা হয়েছিল, সেই পাত্র আসার পরে জানা যায় পাত্র মানসিকভাবে ভারসাম্যহীন, এবং সেখানে পুলু এসে অপুকে অনুরোধ করে, বাকিদের অনুরোধ ফেলতে না পেরে রাজি হয় অপু অপর্ণার দায়িত্ব নিতে। অপূর্বর জীবনে এক আশ্চর্য বিষয় এই অপর্ণা, এবং অপর্ণাকে বিয়ের রাতে সে কনফেস করছে, তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, আমি তো কিছুই দিতে পারবো না, তুমি মানিয়ে নিতে পারবে? এবং অপর্ণা ঘাড় নাড়ে, এবং সেখান থেকে তুমি দেখো অপর্ণা যখন এসে মানে পৌঁছচ্ছে তাদের সংসারে, এবং অপু যখন চলে যাচ্ছে সামনে থেকে, তখন কিন্তু অপর্ণা কান্নায় ভেঙে পড়ছে এই সব কিছুর জন্য, এবং সেই ছেঁড়া পর্দা, জানলার গ্রিল ধরে সে কাঁদছে আকুল হয়ে যে আমি কোথায় ছিলাম, কোথায় এসে পড়লাম। সেই কান্নাই আবার তার থেমে যাচ্ছে যখন সে পথে একটা মার তার ছোট্ট শিশুকে খেলতে দেখছে, অর্থাৎ এই জীবনটা তো তার জন্য অপেক্ষা করছে, এই জীবনটার জন্য যে এবার তাকে প্রস্তুত হতে হবে।
3: আর সেখান থেকেই আবার একটা মানে সর্বজয়াকেও যেভাবে হারিয়েছিল গ্রামে, আবার সেইভাবেই অপর্ণাকেও হারাতে হয় তাকে, এবং অপর্ণাকে হারানোর পরে কিন্তু অপু একেবারে ভবঘুরে, পথে প্রান্তরে দূরে ছিটকে বেরিয়ে পড়া।
2: এখানে একটা কথা খুব মানে ছোট্ট ছোট্ট কয়েকটা কথা একটু বলা দরকার, যেহেতু আজকে আমরা ডিরেক্টরস কাট করছি এবং ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি। যেমন ধরো এই যে অপর্ণার সাথে অপুর যে প্রেমের দৃশ্যগুলো এত সুন্দর, মানে সেখানে কোথাও অপুর মনে হচ্ছে সে অপর্ণাকে ঠিক সুবিধে সুযোগ সুবিধা দিতে পারছে না বলে বোধ হয় অপর্ণার অভিমান হচ্ছে। অপর্ণা উল্টে তার মান ভাঙিয়ে বলছে যে আমার বর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে,

0: দেখুন
1: কে?
0: একটি ছেলে।
1: হ্যাঁ,
0: একটি ছেলে।
1: আচ্ছা,
0: গ্রামের ছেলে,

0: তাহলে আমারও আর অনুশোচনা থাকবে না। এবং এই যে দৃশ্যগুলো অপুবাসিতে বাজাচ্ছে, যদি তারে নাই চিনি গো সে কি, সত্যি তা কচেনা রূপ। অপর্ণা ঝাঁটা হাতে আরশোলা মারছে কয়লা ভাঙা রাখে। এবং তুমি ভেবে দেখো, ভি ট্রামের ঠেলাঠেলির ভেতরে অপু অপর্ণার চিঠি পড়ছে পাশের লোকের কৌতূহলী নজর এড়িয়ে। আবার যখন অপর্ণার সাথে অপুর শেষ দেখা ট্রেনে তুলে দেওয়ার আগে, তারা একটা সিনেমা বায়োস্কোপ দেখে ফিরছে, এবং অপু বলছে, তোমার চোখে কি আছে বলো তো, একটা দেশলাই কাঠির শিখা। তাতে
1: এই দেশলাই কাঠি বলতে গিয়ে আমার কিন্তু ওই দৃশ্যটাতেও আমি ফিরে গেলাম, যেখানে অপরাজিততে সর্বজয়া দেশলাই কাঠিটা পাচ্ছে না, ধার করে এনে দেশলাই কাঠি দিয়ে সে আগুনটা জ্বালাচ্ছে, তারপরেই কিন্তু সেই অঘটন। মানে সেখানে এই যে প্রপটা দেশলাই কাঠি, মানে আলোটা জ্বলে বা জ্বলতে গিয়ে নিভে যাওয়ার এই প্রপটা, সেটা কিন্তু আমরা এখানেও দেখতে পেলাম।
0: এবং এই দেশলাই কাঠিটা আলো এমনভাবে ধরা হয়েছে, এবং বলছে, তোমার দুটো চোখে কি আছে বলো তো, অপর্ণা বলছে, কাজল বলে ফুঁদিয়ে নিভিয়ে দিচ্ছে। এই একটা ছোট্ট ইঙ্গিত যে কাজল আসছে। এবং তারপর অপুর সেই প্রতিক্রিয়া, মানে জীবনে যা কিছু ভালোবেসে আঁকড়াতে চাইছি সবই কি হারিয়ে যাবে, সে পুলুকে একটা চড় মারছে, এবং সে এই ইটকাট কংক্রিটের দানবীয় দুর্গ থেকে বেরিয়ে একটা অচেনা অজানা জায়গায় কলিয়ারিতে চাকরি নিচ্ছে। সে তার উপন্যাস শেষ করবে ভেবেছিল, সে তার ম্যানুস্ক্রিপ্টের পাতাগুলো সেখান থেকে উড়িয়ে দিচ্ছে, অর্থাৎ নিজেকে কোথাও ব্যর্থতার হাতে সঁপে দিচ্ছে। সেই অপুকে আবার কিন্তু জীবনে ফিরিয়ে আনছে পলু। এবং অপু যখন ফিরে আসছে তার সন্তানের কাছে, সে যেন নিজের শৈশবকে আবিষ্কার করছে, এবং করে বুঝতে পারছে যে বাবা মার স্নেহ যদি না থাকে, একটা আনপ্রোটেক্টেড চাইল্ডহুড, সেটা কতটা একটা শিশুর জন্য অভিশাপ হতে পারে। সে তখন নিজেকে বদলাচ্ছে, সে তখন তার সন্তানের দায়িত্ব নিতে চাইছে। সেই সন্তান যখন তার বাবাকে ভয় পাচ্ছে, অথচ দেখো কি অদ্ভুত, বাবা আসার আগে অবধি সেই সন্তান কিন্তু বাবার নামে অন্যকে ভয় দেখাতো।
1: একদম,
0: তাই না?
1: একদম,
0: আমার বাবা কলকাতায় থাকে, তোমাকে মারবে। তো সেই অপু যখন বলছে চলে এসো চলে এসো কাজল, তখন বলছে দাদু মারবে, বলছে দাদু কিছু বলবে না। তখন বলছে তুমি কে? তখন না, আমি তোমার বাবা বলতে গিয়ে আটকে গিয়ে বলছে আমি তোমার বন্ধু।
1: এবং সেই বন্ধুত্বের কথাতেই কিন্তু ভয়টা ভেঙে গিয়ে এই যে বাবা ছেলের যে সম্পর্কের বাঁধনটা শুরু হয়, সেটা কিন্তু বন্ধু এই কথাটা দিয়ে, এবং ছবিটা শেষ হচ্ছে এখান দিয়ে। সেখানে তুমি দেখো একটা প্রজন্মের পরিবর্তন, মানে সেখানে কিন্তু হরিহর তার পিতাপুত্রের সম্পর্ক ছিল হরিহর আর অপুর মধ্যে, কিন্তু অপু আর কাজলের মধ্যে এই সম্পর্কটা বন্ধুত্বের, অর্থাৎ প্রজন্মের সঙ্গে যুগের সঙ্গে সম্পর্কের যে ভাঁজটা সেটা বদলে গেছে, সেটাও আমাদের ইঙ্গিত করে গেলেন।
0: একদম, এবং সত্যি সত্যি পথের পাঁচালির থেকে অপুর সংসার, অপুর জন্ম দিয়ে শুরু, কাজলের জন্মে এসে শেষ হচ্ছে, একটা গোটা জীবনের যেন বৃত্ত সম্পূর্ণ করছেন কোথাও সত্যজিৎ এসে।

0: মাঝে দুটো ছবি পার করে আমরা উপসংসারে পৌঁছেছিলাম এমিলিয়া, তার মধ্যে একটা হচ্ছে পরশপাথর
1: এবং আরেকটি জলসাঘর।
0: হ্যাঁ, এবং পরশপাথর হচ্ছে এমন একটা সিনেমা যেটা আপনারা সকলেই জানেন যে পরশুরামের গল্প, এবং সিনেমাটা শুরু হচ্ছে, সেখানে একটা ন্যারেশন আছে, তো বলা হচ্ছে সময়টা মানে কলকাতা ডালহাউসি স্কোয়ার এবং বাংলার কেরানিয়েরা। এবং তিনি বলছেন যে এবং একটু স্পিড বাড়িয়ে দেখানো হচ্ছে যে কেরানিরা কী দুরবস্থার ভেতর যাতায়াত করে, এবং বলা হচ্ছে এখন বিকেল পাঁচটা, মানে সব ক্লান্ত কেরানিরা তারা কর্মশেষে গৃহাভিমুখে যাত্রা করছেন, এবং বলা হচ্ছে যে এদের দুর্ভাগ্য নিয়ে বাংলায় অনেক কাহিনী রচিত হয়েছে, আর আমাদের আজকের বর্তমান কাহিনীও এদেরই একজনকে নিয়ে, যার নাম শ্রী পরেশচন্দ্র দত্ত। এবং এখানে অসামান্য অভিনয় তুলসী চক্রবর্তী, আর এখানে দেখো আবার বাবাকে তো বারবারই ব্যবহার করেছেন সত্যজিৎ, এখানেও কিন্তু সেই যে পরশপাথর, সেই পরশপাথর ছোঁয়ানোর মন্ত্র হিসেবে প্রতিবেশী শিশুর মুখে শোনা কবিতাকে ব্যবহার করছে।

0: ছেন পরেশচন্দ্র দত্ত, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিত পটাং মুশকিল আশা নুরে মালি ধর্মতলায় কর্মখালি। আমাদেরই চেনা রাস্তা এমিলিয়া, যে রাস্তা দিয়ে তুমি আমি রোজ এই স্টুডিওতে এসে পৌঁছই, সেখানেই কার্জন পার্কে বসে এই পাথর পাওয়া এবং একটা অসাধারণ কিছু এখানে স্বপ্নের দৃশ্য, যে পাথরটা পেয়ে সে একটা যখন ফিরছে এবং তারপরে প্রথম বাড়িতে সোনা তৈরি হলো, সেগুলো বেচে সে যখন টাকা নিয়ে ফিরছে, একটা ট্যাক্সি নিচ্ছে, আর কিন্তু ট্রামে বাসে দৌড় নেই, তার স্টেটাসটা বদলে গেছে, এবং ট্যাক্সিতে উঠে প্রথমে বলছে আগে একটু হাওয়া খাবো সর্দারজি, এবং তারপরে সে দেখছে ভাঙাচোরা লোহা, সেখান থেকে সে কিনছে, সে ভাবছে তার একটা মানে তারও একটা স্ট্যাচু তৈরি হয়েছে, এবং সেই স্ট্যাচু যখন ক্লোজ আপে যায় টিল্ট আপ করে, আমরা দেখি সেই মানুষটা কিন্তু হাসছে এবং চোখ নড়ছে, মানে সে নিজেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে
1: একদম।
0: এবং তারপরে দেখো এই মানুষটি যখন পার্টিতে যাচ্ছেন, তিনি নানান রকমভাবে মানে কি মানে ভবিষ্যৎ দ্রষ্টা, এত বড় লেখক এবং এত বড় একজন চলচ্চিত্রকার এরা দুজনেই, যে এই যে এখন আমরা বলি না যে হঠাৎ করে সেলিব্রিটি হয়ে ওঠা, পরেশচন্দ্র দত্ত ছিলেন কিন্তু ঠিক সেই প্রতিভু, হঠাৎ করে হয়ে ওঠা সেলিব্রিটি, বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডাকা হচ্ছে, তিনি দান খয়রাতি করছেন, ডোনেশন দিচ্ছেন তারই স্ট্যাটাস বজায় রাখতে, এবং তিনি একজনকে বলছে দেখো আচ্ছা এটা তুমি কমাবে, কমাও 20-15 আচ্ছা 5, কিন্তু দেখো তারা যেন পায় না, এটা যেন হয় না, সামনেই ভোট, এরাই আমার কিন্তু পেছনে দাঁড়াবে, মানে তুমি বুঝতে পারছো যে
1: একটা অর্থনীতিগত পরিবর্তন পুরো জীবনের চালচিত্রটাকে বদলে দিতে পারে, এই যে চরম সত্যটাকে এই রকম একটা সিনেমাটোগ্রাফিতে তৈরি করা, মানে যেখানে খুব হালকা ছলে আমাদের হাসি পাচ্ছে অথচ আমাদেরকে বাস্তবটা আমরা বুঝতে পারছি, ঠিক যেমন সুকুমার রায়ের ছড়াগুলো যত বয়স বাড়ে আমাদের তার মানেটা বদলে যায়, ঠিক সেই রকমভাবে একটা পরশ পাথর যা কিনা সব কিছুকে সোনা করে দিতে পারে, শুধু সেইটা পাওয়ার জন্য, সেই সেই পাথরটার মালিকানা পাওয়ার জন্য একটা জীবনের চালচিত্র পুরো বদলে যেতে পারে, সেই সঙ্গে তার চিন্তা ভাবনা, তার আনন্দ, তার তৃপ্তি সব কিছু বদলে যায়। পরশ পাথর আসলে মধ্যবিত্ত সমাজের সেই স্বপ্নটা, যে স্বপ্নগুলোকে আমরা ছুঁতে চাই কিন্তু ছুঁতে পারি না, সেই স্বপ্নগুলো কী কী হতে পারে তার ব্যঞ্জনাই ফিরে ফিরে আসে।
0: একদমই তাই। আর সেখান থেকে একটা পার্টির দৃশ্য নিশ্চয়ই তোমার মনে আছে, সেখানে আমরা কমল মিত্রকে দেখছি, সেখানে আমরা পাহাড়ি সান্যালকে দেখছি, এবং সেখানে মাদকদ্রব্য সেবন করে তিনি দিলখোলা হয়ে গেছেন, তিনি এইসব পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতে তার আর পোষাদ ছিল না, তিনি একেবারে বাংলা কীর্তন ধরেছেন এবং সেখানে পাহাড়ি সান্যাল গলা মেলাচ্ছেন, এবং তাকে যখন বেমানান এই ঘোষণা তকমা দিয়ে পার্টি থেকে বার করে দেওয়া চেষ্টা করা হচ্ছে, তখন তিনি নিজের বিশেষ ক্ষমতা বলে সেই পাথরটি বার করে সবার সামনে প্রকাশ করে ফেলছেন। এই গল্পটি মানে অবশ্যই একটা অবাস্তব গল্প, কিন্তু যে কথা এমিলিয়া বলল বা আমরা বলতে চাইছি যে আজকের দিনে দাঁড়িয়েও এই গল্পের বার্তা কতখানি রেলেভেন্ট আপনারা ভেবে দেখুন, যে আর্থসামাজিক অবস্থান একটা মানুষের সেটা যখন হঠাৎ বদলে যায় এবং বদলে গিয়ে আবার আগের জায়গায় ফিরতে চায়, তখন যে সংঘাতগুলো সেইটা আশ্চর্যভাবে ধরা পড়েছে।
1: শুধু তাই নয়, পরেশবাবুর যে হঠাৎ চাকরি চলে যাচ্ছে এই ভয়ঙ্কর বাস্তবতাটা সেই ফ্যান্টাসি দিয়ে তার স্বাদগুলোকে মানে না পূর্ণ হওয়া স্বাদগুলোকে পূরণ করার যে ফ্যান্টাসি এই ছবিটা,
0: এবং তারপরে অকপট স্বীকারোক্তি যে 53 বছর বয়সে যখন ছাঁটাইয়ের নোটিশ পেয়েছিলাম স্যার, আমি আর লোভ সামলাতে পারিনি এই পাথর হাতে পেয়ে। আর একজন চরিত্র এবারে কাহিনীকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং আবারও আর্থসামাজিক অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে আভিজাত্য, যতই তা ক্ষয়িষ্ণু হোক না কেন আভিজাত্য আভিজাত্যই থাকে, সেই কাহিনীতে পা রাখবো বেগম আক্তারের কানে।

বেগম আক্তারের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। শুধু তাই না, আমরা বেগম আক্তারকে দেখেছি তিনি বেনারসি পরে গয়নায় সেজে গাইছেন জলসাঘরে, আমরা তাকে দেখেছি এই চলচ্চিত্রে। এবং এখানে কিন্তু আমরা পেলাম ওস্তাদ বেলায়েত খানকে। ওস্তাদ বেলায়েত খান তিনি বলছেন যে সত্যজিৎবাবু অনেকটাই তাকে স্পেস দিয়েছেন কাজ করার জন্য, এবং জমিদার বিশ্বম্ভর যার একটা সময় অগাধ প্রতিপত্তি ছিল এবং তিনি একজন গানের যাকে আমরা রসিক বলি, রসগ্রহিতা, সমাজদার, তো সেখান থেকে তার গ্রামে যারা উঠতি বড় লোক, এ যেরকম মহিম গাঙ্গুলি, তো তারা সবাই সম্মান করত, সমীহ করত, কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে এবং বিশেষ করে দুর্ঘটনায় যখন বিশ্বম্ভরের স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তান তাদের দুজনের মৃত্যু ঘটে, তারপর থেকে এই বিষয়ে সম্পত্তি দেখা, খেয়াল রাখা এই ব্যাপারে বিশ্বম্ভর অনেকটাই উদাসীন হয়ে পড়েন এবং যা হয় ধীরে ধীরে অবস্থা ক্রমশ পড়তির দিকে যায়, কিন্তু সেই আভিজাত্য তিনি শেষ অবধি ছাড়তে পারেননি। এটা যে কি অসাধারণভাবে জলসাঘরে দেখানো হয়েছে, এবং তুমি মনে করে দেখো যখন বিশ্বম্ভর দেখছেন যে আশেপাশে তার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য, টক্কর দেওয়ার জন্য লখনৌ থেকে বাইজি আনিয়ে গান এবং নাচের আসর বসানো হচ্ছে, বড় বড় বাজিয়েদের আনানো হচ্ছে, তখন তিনি তার শেষ যেটুকু সম্বল ছিল তা বিক্রি করে বন্ধক রেখে আবারও জলসার আয়োজন করছেন।

0: এবং চাকর অনন্ত সেখানে দেখো রাগ হংসধ্বনি ব্যবহার করেছেন উস্তাদ বেলায়েত খান সেতারে, এবং সেখানে সে আবার খুশি হয়ে গেছে যে আবার জলসা ঘর পরিষ্কার করব, আবার একটা জলসা বসবে, সে কার্পেট বিছাচ্ছে, সে সেই ঝাড় লণ্ঠন যেটা আমরা জলসা ঘরের পোস্টারে পাচ্ছি সেটি নামিয়ে পরিষ্কার করছে সারাদিন ধরে। এবং সেখানে যখন রোশন ভাইয়ের নাচ কত্থক আমরা দেখছি, উস্তাদ সালামত খাঁর গান তারাকে আমরা শুনছি, তো রোশন ভাইয়ের নাচের পর যখন মহিম তাকে খুশি হয়ে উপঢৌকন দিতে যাচ্ছে, লাঠি দিয়ে বিশ্বম্ভর তার হাত ধরছে এবং বলছে যে প্রথম ইনাম দেওয়ার অধিকার গৃহস্বামীর।
1: এখানে এই ছবিটা দেখতে দেখতে চিত্রশিল্পী পরিতোষ সেনের কথা সেটা ধার নিয়ে বলতে ইচ্ছে করে। তিনি বলছেন যে চলচ্চিত্র এমনই একটা মাধ্যম যাতে সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য এই সব কিছু মিলিত হয়েছে। এটা যে একটা আর্ট ফর্ম তা আমাদের দেশে মানিকবাবুর পূর্বসূরীদের চোখে পরিষ্কারভাবে ধরা দেয়নি। তারা সিনেমাটাকে মোটামুটিভাবে এন্টারটেনমেন্ট হিসেবে দেখেছেন। চলচ্চিত্র চিত্রকলা ভাস্কর্য ফটোগ্রাফির মতোই একটি চাক্ষুষ মাধ্যম, সত্যজিৎ রায় সেটাই প্রমাণ করেছিলেন জলসাঘরে।
0: এবং শেষ দৃশ্যের কথাটা একটু উল্লেখ করব, যেখানে সত্যজিৎ বারবার বলেছেন তার বিভিন্ন কাজে যে আমার চলচ্চিত্র যখন আমি শেষ করি, আমি চেষ্টা করি কথা বা সংলাপের পরিবর্তে ছবি অনেক বেশি ব্যঞ্জনাময়, অনেক বেশি বাংময় হয়ে ওঠে। ঠিক সেইভাবে বিশ্বম্ভর যখন আরেকবার নিজের শক্তি পরীক্ষার জন্য ঘোড়া নিয়ে বেরোচ্ছে, ফিরে আসার পথে ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার মৃত্যু হচ্ছে, এবং আমরা দেখতে পাই পাগড়িটা মাঠের ধুলোয় পড়ে রইল, সেখান থেকে নদী এবং নদীর ওপরে অস্তগামী সূর্য, অর্থাৎ বিশ্বম্ভর অস্তগামী, তার ভাগ্যাকাশের সেই সূর্য অস্তগামী।
2: পারেনি কেন পারেনি জানিস? রক্ত, ব্লাড ইন মাই ভেইনস, জানিস কার রক্ত বইছে আমার শিরায়? আমার পিতৃদেব ঈশ্বর রামেশ্বর, মাই গ্র্যান্ডফাদার ঈশ্বর ভুবনেশ্বর, মাই গ্রেট গ্র্যান্ডফাদার ঈশ্বর তারকেশ্বর, মাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ঈশ্বর রাবণেশ্বর, টু ইউ মাই নোবল অ্যানসেস্টর, টু ইউ।
0: আমরা এবার যে চলচ্চিত্রের কথায় যাব, সেই চলচ্চিত্র যখন মুক্তি পেল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে, তখন একটা রেডে রব পড়ে গেছিল যে মানিকবাবু ধর্মীয় বিশ্বাসে এবং হিন্দু ধর্মের বিশ্বাসে আঘাত হেনেছেন। তা কিন্তু না, সত্যজিৎ রায় তার সাক্ষাৎকারে স্পষ্টতই জানিয়েছেন, এবং আমরা পরে আগন্তুকেও পাই, যে অর্গানাইজড রিলিজিয়ান যা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, শুধু তাই না, তিনি আঘাত হানতে চেয়েছিলেন অন্ধ কুসংস্কারাচ্ছন্ন যে দৃষ্টিভঙ্গি সেইখানে, ধর্মে নয়। এবং দেবী চলচ্চিত্র আমরা দেখছি শুরু হচ্ছে, একটি প্রতিমা গড়া শুরু হয়েছে, তার চক্ষুদান হলো, সেখান থেকে পুজো এবং তারপর তার বিসর্জন। সত্যি সত্যিই তাই, এক দুর্দণ্ড প্রতাপ জমিদার তার ছোট পুত্রবধূকে একদিন হঠাৎ করে স্বপ্ন দেখে যে তিনি আত্মাশক্তির রূপ, সেই বিশ্বাসেই শুরু হয়ে যায় ছোট বউকে আত্মাশক্তির রূপে পুজো করা। এবং যেরকম বেশ কিছু মিরাকল ঘটে, সেভাবেই এক বৃদ্ধ গ্রামবাসী তার একমাত্র নাতি, যাকে কবিরাজ জবাব দিয়ে দিয়েছিল, সে কোনোভাবে চরণামৃত খেয়ে বেঁচে ওঠে, চোখ খোলে, বিশ্বাস আরও সুদৃঢ় হয়। কিন্তু সেই বিশ্বাসই একেবারে ধুলোয় মিশে যায় যখন বাড়ির একমাত্র বংশ প্রদীপ, অর্থাৎ বড় সন্তান তার যে ছেলে খোকা, সেই খোকার মৃত্যুতে। এবং কি অদ্ভুতভাবে দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পের শেষে লিখেছিলেন যে দয়া

0: সময়ই সে আত্মহত্যা করছে। সত্যজিৎ কিন্তু তা দেখাননি। সত্যজিৎ দেখিয়েছেন যে দয়া মানসিক ভারসাম্য হারিয়েছে খোকাকে হারিয়ে, এবং যখন তার স্বামী উমানাথ তাকে আগলাতে আসছে সে ছুটে বেরিয়ে যাচ্ছে নদীর দিকে। এখানেই শেষ করছেন সত্যজিৎ, দর্শকের ওপর ছেড়ে দিয়েছেন যে তারা অনুমান করে নিক এবার কি ঘটতে পারে দয়াময়ীর সঙ্গে। সে কি আগেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, নাকি তার স্বামী তাকে বাঁচিয়ে নেবে, তার স্বামী তাকে এই পরিবেশ থেকে অন্য কোথাও নিয়ে যাবে, তার চিকিৎসা করাবে, সে আবার যাতে একটা সুস্থ জীবন ফিরে পায়।
1: এবং দয়াময়ীর এই যে দৈনন্দিন দাম্পত্য জীবন, যেটা খুব স্মুথ একটা দাম্পত্য জীবন হতে পারত, সেখানে কোথাও একটা গ্রিক নাটকের ট্র্যাজেডির মতো, যেরকম আমরা মিডিয়াতে দেখি সেই রকম গ্রিক নাটকের ট্র্যাজেডির মতো, তার জীবনের একটা অদ্ভুত ছন্দ পতন, এবং শেষে যে স্বামীর সাহায্যে আমাদের এই প্রশ্নটার উত্তর খুঁজতে হয়, আমাদের জন্য রেখে যাওয়া হয় যে দয়াময়ীর পরের জীবনটা তার স্বামীর হাত ধরে একটা

0: হাইজেনিক ব্যাপারটা সেইটার বিরুদ্ধে প্রতিবাদ।
1: একদমই তাই। আমরা দেবী এই চলচ্চিত্রের গানে যাব এবং সত্যজিৎ রায় তার সাক্ষাৎকারে বলেছেন সিকোয়েন্স অনুযায়ী তিনি অনেক রামপ্রসাদী গান শুনছিলেন তখন, কিন্তু ঠিক ছবির সেই দৃশ্যের সঙ্গে খাপ খাওয়ানো গান তিনি পাচ্ছিলেন না। তারপর খেয়াল করলেন প্রচলিত রামপ্রসাদী সুরে অনেকেই এরপরে অনেক পদকর্তাই গান রচনা করেছেন, তখন নিজের চলচ্চিত্রের প্রয়োজনে সত্যজিৎ রচনা করলেন এই শ্যামাসঙ্গীত এবং গাইলেন সত্যজিৎ রায় যে স্কুলে পড়তেন সেই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র পৃথ্বীশ মুখোপাধ্যায়।

দেবীর পরে দেবীতে আমরা উস্তাদ আলী আকবর খান তার তাকে পেয়েছিলাম মিউজিক ডিরেক্টর হিসেবে। এরপরে যে ছবি তিন কন্যা, যে ছবি বিদেশে কিন্তু মাঝের যে গল্পটি অর্থাৎ মণিহারা, সেই গল্পটি ফিল্ম মানে প্রিন্ট তখনও হাতে আসেনি, সেই কারণে বিদেশে শুধুমাত্র পোস্টমাস্টার এবং সমাপ্তি গেছিল। আর আমাদের দেশে যখন মুক্তি পেয়েছিল তখন কিন্তু পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তি, তিনটে রবীন্দ্রনাথের তিনটে ছোট গল্প এবং তিনটে একেবারে তিন রকম

0: গল্পের, ভিন্ন স্বাদের ছোট গল্প আমরা পেলাম, এবং আর পেলাম তিন কন্যা থেকে সঙ্গীত পরিচালক সুরকার সত্যজিৎ রায়কে। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে, আমি যখন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর, ওস্তাদ বেলায়েত খাঁর সঙ্গে কাজ করেছি, তাদেরকে যখন আমি একটা কোনো পিস তৈরি করতে বলতাম, স্বাভাবিক তারা এত বড় মাপের শিল্পী, তখন চার মিনিট, সাড়ে চার মিনিটের হয়তো একটা পিস তৈরি হতো, কিন্তু আমার ছবির জন্য প্রয়োজন একটা দেড় মিনিট এরকম একটা সিকোয়েন্স, তো সেটা এডিটিং টেবিলে বসে সত্যজিৎ রায়কে কাটতে হতো। তখনই সত্যজিৎ রায়ের মনে হলো যে তাহলে আমি নিজে চেষ্টা করে দেখি না কেন, আর যার এতদিকে এত রকমের অগাধ পাণ্ডিত্য তো বলার অপেক্ষা রাখে না। পোস্টমাস্টার মানে অসাধারণ শিল্পী নির্বাচন, এবং পোস্টমাস্টারে সেই ছোট্ট রতনের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তাকে একটি নাচের স্কুলে খুঁজে পেয়েছিলেন সত্যজিৎ রায়, এবং তিনি অত্যন্ত বুদ্ধিমতী, তার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ, এবং তিনি এত বাধ্য ছিলেন, সত্যজিৎ রায় তার স্মৃতিচারণায় উল্লেখ করছেন যে অনিল চট্টোপাধ্যায় রীতিমতো ভয় পেতেন, এবং তিনি সত্যজিৎ বাবুর কাছে আক্ষেপ করেছিলেন যে, ও আর আমি যে যে দৃশ্যে একসঙ্গে আছি ওকেই সবাই দেখবে, আমায় কেউ দেখবে না। আবার তুমি দেখো মণিহারা, এমিলিয়া আজ অবধি আমার দেখা, মানে মণিহারার ওই রাতের, মানে সেই যেটা হন্টিং একটা মিউজিক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেইটা যদি শুনি এখনও আমার গায়ে কাঁটা দেয়, এবং সেই যে শেষে শুধু একটা কঙ্কালের হাত বেরিয়ে আসছে গয়না পরা, তার জন্য আনিয়ে রাখা যে গয়নাটা সে না নিয়ে চলে গেছে, তার অতৃপ্ত আত্মা সেই গয়নার টানে ফিরে আসছে বারবার, তো সেটা একটা অসাধারণ মেকিং। এবং সেই যে রাতের আলোয় ঘাট থেকে বাড়ির ভেতর অবধি একটা পায়ের আওয়াজ, একটা ঘুমুরের আওয়াজ শুধু সেখানে ব্যবহার হচ্ছে, এটা অসাধারণ প্রয়োগ। আর যদি সমাপ্তির কথাতেই আমরা আসি, আজও যদি কোনো কারণে মনে খুব একটা ভার থাকে, তখন মনে হয় একটু সমাপ্তিটা চালিয়ে দেখি, ভালো লাগবে। এবং মৃন্ময়ীর ভূমিকায় আমরা যে অপর্ণাকে দেখছি, তুমি খেয়াল করবে টাইটেল কার্ডে নাম আছে অপর্ণা দাশগুপ্ত, একেবারে ছোট্ট মেয়ে, তখন চিদানন্দ দাশগুপ্তর সূত্র ধরে অপর্ণা দাশগুপ্তকে কাস্টিং করেছিলেন সত্যজিৎ রায় মৃন্ময়ীর ভূমিকায়, এবং সত্যি সত্যি।
1: এবং এই সাজেশনটা আমরা যতদূর জানতে পারি বিজয় রায়ের এই সাজেশনটা ছিল। এবং এই যে তুমি মণিহারা গল্পের কথা বললে, এই যে একটা কঙ্কালকে গয়না দিয়ে সাজিয়ে দেওয়ার মতো একটা দুরূহ কাজ, সেই কাজটা করেছিলেন কিন্তু স্বয়ং বিজয় রায়
0: একদম। এবং যে কোনো লুক টেস্টে সত্যজিৎ রায়কে এত ভালো উনি বুঝতেন, উপলব্ধি করতেন, যে একজন অভিনেতা বা অভিনেত্রীকে, মূলত অভিনেত্রী যারা ছিলেন, তাকে ঠিক ওই রকমভাবে সাজিয়ে নিয়ে সত্যজিৎ রায়ের সামনে কেমনভাবে দাঁড় করালে সেই লুকটা অ্যাপ্রুভড হবে, এই চাবিকাঠিটা একমাত্র বিজয় রায় জানতেন, অন্য কেউ নয়।
1: এবং তুমি যেহেতু সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়কে আমরা এই ছবিটার মাধ্যমে শুরু, মানে শুরুতে পাচ্ছি, মানে এই ছবিটার মধ্যে দিয়েই প্রথম, তারপরে আবার পাবো, সেখানে তুমি দেখো যে একদিকে গ্রাম বাংলার পল্লী জীবন, তার একটা রূপ, তার একটা সুর, সেখানে সেই গ্রাম বাংলার বৃদ্ধদের জটলা, সেখানে একটা চিৎকার সর্বস্ব সঙ্গীত, তার পাশে দুঃখ রসের যে সঙ্গীত, রতনের যেখানে মনোবেদনা পিছলে পড়া, সেই সব কিছু, তার সঙ্গে যে সুরের মিল, মানে প্রত্যেকটা সুর তো আলাদা, সেই যে সুরসৃষ্টির একটা দুরূহ কাজ সেটা পেয়েছিলাম আমরা।
0: তুমি এই কথাটা বললে বলে আমার মনে পড়ল, যখন মৃন্ময়ী খবর পায় যে তার স্বামী এসছে এবং তার শাশুড়ি অসুস্থ, সেই খবর পেয়ে এসছে, তার স্বামী তার খোঁজ করতে তার বাড়িও যায়, মৃন্ময়ী বৃষ্টিতে ভিজছে, গাছের নিচে হাউ হাউ করে কাঁদছে, সেখানে কিন্তু আমরা পিছনে পাচ্ছি সে তার। অথচ যখন তার স্বামী ঘরে ঢুকছে, ঢুকে দেখতে পাচ্ছে না তার কাঁচটা জলে ভেজা, চশমাটা খুলে দেখছে মৃন্ময়ীর অবয়ব আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, এবং সেখানে সেই যে কলের গান, যার ভেতরে নিজের গয়নাগুলো লুকিয়ে রেখে মৃন্ময়ী জানলা দিয়ে পালিয়েছিল, সেই জানলা দিয়ে আবার মৃন্ময়ী ফিরে আসছে, এবং সেই কলের গানে তখন কোনো রেকর্ড চাপানো নেই, কিন্তু কলের গানটা চালিয়ে দিচ্ছে মৃন্ময়ী, শুধু এটুকুই। আর নিচ থেকে মা যখন উঠে আসছে, খোকা কিছু খাবি, দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে, এর বাইরে কিন্তু, মানে এই যে কি অসাধারণ একটা এফেক্ট তৈরি করেছিল ভাবা যায় না। আমরা মণিহারা থেকে, মণিহারা সাউন্ডট্র্যাক থেকে শুনবো এই গান রুমা গুহঠাকুর কণ্ঠে।
1: বিয়ে যে দুটো হৃদয়ের মিলন, একটা নারী, মানে

যখন আমরা ছোট্ট সেই মৃন্ময়ীকে পেয়েছি, সে চপল এক মৃন্ময়ী, তারপর তার নারীত্বে উত্তীর্ণ হওয়া, এই পুরো ব্যাপারটা সেখানে, এই যে যখন তুমি বললে যে দরজাটা বন্ধ হয়ে যাওয়া, সেটা একটা পূর্ণতা পাচ্ছে, একটা কমপ্লিশনের জায়গায় যাচ্ছে।

0: এরপর যে ছবির কথা বলবো সেই ছবি একটি রঙিন ছবি, কাঞ্চনজঙ্ঘা, এবং সময়ের থেকে অনেকখানি এগিয়ে রাখা ছবি। রেনোয়ার দ্য রুলস অফ দ্য গেম অনেকটা এই ছবির আদলে তৈরি করা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা। যদি সেই অর্থে দেখতে হয় মিলিয়া, এর যে কোনো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট গল্প আছে এমনটা নয়। একটা পাহাড়ের প্রেক্ষাপটে এক পরিবারের কিছু মানুষ এবং তাদের সাথে সম্পর্কিত কয়েকজন মানুষ তাদের ভেতরের প্রত্যেকটা অনুভূতি কীভাবে বদলে বদলে যাচ্ছে, কীভাবে প্রকাশিত হচ্ছে, এবং একজনের অনুভূতি কীভাবে অন্যজনকে গিয়ে আঘাত করছে বা স্পর্শ করছে, শুধু তারই গল্প কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখানে আমরা ইন্দ্রনাথ যে চরিত্র পাচ্ছি, যাকে হিজ লর্ডশিপ বলে তার শ্যালক মানে বারবার উল্লেখ করছেন, অর্থাৎ তার দুর্দণ্ড প্রতাপেই সবাই তটস্থ। তিনি রায়বাহাদুর উপাধি পেয়েছেন এবং ইংরেজরা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও তিনি ইংরেজদের লেগাসিকেই আঁকড়ে ধরে বাঁচতে চান, এমন একজন মানুষ। তার কাছে দেশজ যা কিছু সবটাই কিন্তু বেশ খানিকটা খাটো করে দেখার মতো, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে তার কাছে ভারী শ্রেষ্ঠ, এবং তিনি তার পরিবারকে নিয়ে সেখানে এসছেন নামী একটি খুবই নামি হোটেলে তারা উঠেছেন থাকার জন্য। মানে এই যে ইন্দ্রনাথ, এর চরিত্র কীরকম ছোট্ট কয়েকটা সংলাপ দিয়ে সত্যজিৎ স্পষ্ট করে দিচ্ছেন। তার শ্যালক যে একজন বার্ড ওয়াচার, তিনি একটা পাখির শীষ শুনে খুঁজছিলেন এবং পাখির নাম যখন বললেন, ইন্দ্রনাথ বললেন রোস্ট হয়। সে অবাক হয়ে তাকে বললো, মানে যে না বলছি রোস্ট হয়, মানে রোস্ট করে খাওয়া যায়। বলছে না এ তো খুব সুন্দর শীষ, তাই বলে তাহলে আমার আগ্রহ নেই। অর্থাৎ একটা নিতান্ত স্বার্থভোগী, বাস্তববাদী, চূড়ান্তভাবে মেটেরিয়ালিস্টিক একজন মানুষ, যিনি সারা জীবন শুধু ছক্কশে, এবং তিনি বলছেন যে আমার বন্ধুরা কেউ দ্বীপান্তরে গেল, কারুর জেল হলো, ভাগ্যিস আমি ওই দিকে ভেড়িনি। এবং তার মেয়ের, ছোট মেয়ের সঙ্গে সে বিয়ে ঠিক করছে একজন অত্যন্ত বিত্তবান মানুষের, যাকে ছোট মেয়ের পছন্দ না। বড় মেয়ের একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, তার কথা তার স্বামী জানতে পেরেছে, তাদের মধ্যে একটা শীতল দূরত্ব আছে, সম্পর্কটা জুড়ে আছে শুধু তাদের বাচ্চা মেয়ের কারণে। এবং সেখানে এসে পৌঁছচ্ছে এক যুবক, এক তরুণ, যে ইতিহাসের ছাত্র, সে টিউশনি করে মাসে 50 টাকা রোজগার করে তার কাকার সঙ্গে, এবং তার কাকা এই ইন্দ্রনাথের ছেলেকে একটা সময় পড়াতো। ইন্দ্রনাথের ছেলে, সে বিভিন্ন বিদেশিনীদের ছবি তোলে এবং তাদের সঙ্গে ডেট করে বেড়ায়। এই চরিত্র কয়েকজন তারা এই পাহাড়ের এখানে, এবং এই পাহাড়, পাহাড়ের সামনে গেলে না মানুষের নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয় না এমিলিয়া?
1: পাহাড় বলো, সমুদ্র বলো, প্রকৃতির সঙ্গে মানে কোনো একটা বিশালায়তন কিছুর সামনে দাঁড়ালে নিজেকে তো ক্ষুদ্র মনে হবেই।
0: এবং পাহাড়ের সেই উদার্য কোথাও কতজনের ভেতরে কত শক্তি এনে দিচ্ছে দেখো। যে ছেলেটি, তার একটা চাকরি পেলে ভালো হয় এবং তার কাকা উমেদারি করছে ইন্দ্রনাথের কাছে। ইন্দ্রনাথ তাকে বলছে, কত টাকার চাকরি পেলে তোমার ভালো হয়, আমার বাড়িতে আসবে, দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেবে। ছেলেটি মুখের ওপর প্রত্যাখ্যান করছে, সে বলছে আমার লাগবে না। এবং ইন্দ্রনাথের দম্ভে এতটা ঘা লাগছে, সে চিৎকার করে বলছে, তুমি কিভাবে তাহলে চাকরি পেতে চাও? সে বলছে নিজের জোরে। আবার এই পাহাড়ের ঔদার্য কোথাও মনীষার ভেতরে শক্তি দিচ্ছে, তার সেই বিত্তবান বাগদত্ত পুরুষকে সে বুঝিয়ে দিচ্ছে সে তাকে ভালোবাসে না, তাকে চায় না। এই পাহাড়ের ঔদার্য শক্তি দিচ্ছে সেই মহিলাকে, যে এতদিন স্বামীর প্রবল প্রতাপে নিজের ব্যক্তিত্ব নিয়ে বাঁচতেই পারেননি। তিনি তার দাদাকে ডেকে বলছেন, দাদা মণিকে ডেকে বলবি ও যেভাবে চায় সেভাবেই যেন বাঁচে। আর ইন্দ্রনাথ শেষে একা, কাউকে খুঁজে পাচ্ছে না, কিন্তু তারপর মেঘ কেটে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
1: এবং ছবিতে তুমি যেটা বললে গল্পটা নেই, সেই জন্যই বোধহয় সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ছবিতে কিন্তু আমরা শুরুতেই দেখি যে ঘড়িতে ঢং ঢং করে 4 বাজছে, তারপর কিছুক্ষণ পরে 5 বাজছে। এই যে ঘন্টা, মানে ধরো 1 কেটে গেছে, 1:40 কেটে গেছে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই যে ঘড়িতে সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এইভাবে।
2: আমার চাকরির খবর শুনবেন?
3: কি খবর?
2: আমি বলতে চাইনি আপনাকে, কারণ এমনিতেই আমার সম্বন্ধে কি সব ভেবে রেখেছেন জানি না। এটা শুনলে হয়তো আরো অদ্ভুত সব ধারণা হবে।
3: কেন?
2: আচ্ছা, আপনার বাবাকে কেউ কোনোদিন অমান্য করে না? না,
3: আপনি করেছেন নাকি?
2: না, ঠিক তা না। উনি আমাকে প্রায় একটা চাকরির অফার করেই ফেলেছিলেন, আমি বলে দিলাম যে আমার দরকার নেই।
3: সে আপনার যা খুশি তাই বলবেন আপনি।
2: এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। আমার ইচ্ছা হয়নি, আমি নিইনি, কিন্তু এখন যে একটু আফসোস হচ্ছে না তা নয়। আবার সেই অ্যাপ্লিকেশন করা, জুতোর সুতলা খোয়ানো, দাঁড় করা প্যান্ট পরে ইন্টারভিউ, প্যান্ট আমার নিজের না জানেন। চাকরিটা বোধহয় নিয়ে নেওয়াই উচিত ছিল, 300 টাকার চাকরি, হঠাৎ কি যে হয়ে গেল। এই জায়গা বলেই বোধ হয় কলকাতা বলে নিঘাত নিয়ে নিতুম, ভিক্ষে হোক আর যাই হোক, কিন্তু এখানে এরকম দৃশ্য তো দেখিনি এর আগে কখনো। এই বিরাট হিমালয়, এই থমথমে ঝাউ গাছ, এই রোদ, এই মেঘ, এই কুয়াশা, সব যেন অবাস্তব স্বপ্ন রাজ্যের মতো। মানে একটা একটা মাথাটা সব কেউ গোলমাল করে গেলে

আমি একটা একটা কেউকেট, একটা হিরো, একটা জায়ান্ট, দারুণ সাহসবান, বেপরোয়া, কাউকে কেয়ার করি না। আচ্ছা আচ্ছা মনিকা দেবী, এই এরকম জায়গায় এলে সাহস সাহস সব বেড়ে যায় না? কিন্তু এত সহজে চাকরিটা হয়ে যাবে? চা চালানো বোন, কেমন চলছে? চলুক চা থাকে কপালে, স্ট্রাগল করবো। নো চ্যারিটি, হোক না পাঁচটা কোম্পানির চেয়ারম্যান, হোক না রায়বাহা। কেলেঙ্কারি

কোথা দিয়ে যে সময় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মিলিয়া, সত্যি আমরা খেয়াল করে উঠতে পারছি না। 62-র ছবি কাঞ্চনজঙ্ঘা, 62-তেই আমরা পেলাম আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যার নাম অভিযান। এবং সেই অভিযানে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে পাচ্ছি, নার্সিং, একজন ট্রাক ড্রাইভার। তার ট্রাক ড্রাইভার না, সে একটি গাড়ি চালায়, তার নিজস্ব একটি গাড়ি আছে, ট্রাক নয় অবশ্যই, যাত্রীবাহী গাড়ি। এবং তার চেলার ভূমিকায় আমরা যাকে পাচ্ছি, এরপর থেকে যার সাথে সত্যজিৎ রায়ের একটা অবিচ্ছেদ্য পথ চলা শুরু হবে, তার নাম রবি ঘোষ। এবং তিনি এক কথায় অসাধারণ। এবং নার্সিং এই চরিত্রটা করার জন্য নিজের কণ্ঠস্বরেও অনেকটা পরিবর্তন এনেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর আমরা পেলাম মুম্বাইয়ের সুন্দরী ওয়াহিদা রহমানকে, গুলাবি। এবং এখানেও তুমি দেখো যে গুলাবি, যে মেয়েটি বুঝতে পারছে নার্সিং যে মেয়েটিকে কেন নিয়ে এসেছে, যার গাড়ি নার্সিং চালাচ্ছে, এবং শুধু তাই না, তার কথায় প্ররোচিত হয়ে কিছু বেআইনি জিনিসপত্র পাচারের কাজও নার্সিং করছে টাকার জন্য, তার গাড়িটাকে একটু বাঁচানোর জন্য, তার গাড়িটা একটু সারানোর জন্য। এবং যখন গুলাবির সম্মানের প্রশ্ন আসছে, তখন কিন্তু নার্সিং সব ভুলে গিয়ে, সব ফেলে গুলাবিকে রক্ষা করছে, বাঁচাচ্ছে। এবং এখানেও চোখের একটা মারাত্মক ব্যবহার, যেমন নার্সিংয়ের চোখ তেমন অসাধারণভাবে বাংময় হয়ে উঠছে গুলাবির চোখ, ওয়াহিদা রহমানের চোখ। আমরা একটু দ্রুতগতিতেই এগোনোর চেষ্টা করছি, যে কারণে যতটা হয় ততটাই, মারপিট করে লাভ নেই। কারণ এমন একজন চলচ্চিত্রকারকে নিয়ে আমরা কথা বলছি আজকে ডিরেক্টরস কাটে, তার প্রতিটা কাজই তো এক একটি অমূল্য রত্ন।

0: আমরা চলে যাব আবারও এমন একটি ছবি যে ছবি সারা জাগিয়েছিল, সেই ছবির নাম মহানগর।
1: এবং এই যে মহানগর, এখানে আরতির জীবনের যে চালচিত্র, অর্থাৎ একটা নিতান্ত বুদ্ধিমতী কিন্তু নিতান্ত সাধারণ এক গৃহবধূ থেকে সংসারের দায়িত্ব পালন করা একটি মেয়ে, সেখানে সে ঘরে বাইরে একসঙ্গে সামলায়, সেখানে অসাধারণ যে প্রপটা আমার বারবার ছুঁয়ে গেছিল সেটা হচ্ছে লিপস্টিকের ব্যবহার। এই লিপস্টিক দিয়ে একটা মেয়ের যে ভূমিকার পরিবর্তন, সে যখন বাড়িতে ফিরছে লিপস্টিকটা মুছে, সে আটপৌরে জীবনযাত্রায় লিপস্টিকটাকে মুছে আবার নিজেকে সেই জায়গায় মিলিয়ে নেওয়া, আবার তোমার এডিথের যেখানে অ্যাংলো ইন্ডিয়ান তার সহকর্মী, তার প্রতি অন্যায়ের যে প্রতিবাদ, সেই আরতি, আরতির অনেকগুলো আরতিকে আমরা একসঙ্গে পেয়েছিলাম এই মহানগর ছবিটায়। যেহেতু সময় ভীষণ কম, তাই অনেক আরও অনেক দিক ছুঁয়ে যাওয়া।
0: মহানগর নিয়ে কথা বলতে গেলে না কয়েকটা ট্রিটমেন্টের কথা যেমন আমাদের বলতেই হয়, আমরা অগ্রাহ্য করতে পারি না। একটা তো তুমি লিপস্টিকের কথা বললে, এবং লিপস্টিকের কথা যখন আরতির স্বামী জানতে পারছে, তার আগে আরতি বলছে যে তুমি তো বসে আছো, কিছু করছো না, একটু টাকাটা ব্যাগ থেকে নিয়ে দিয়ে দাও না। এই যে সংলাপগুলো দেখো, এটা কিন্তু তার স্বামীর বুকে শেলের মতো বিচ্ছে, কারণ তার স্বামীর কিছুদিন আগে ব্যাংক ফেল করে চাকরি চলে গেছে। তার স্বামীর কথা আরতি চাকরি নিয়েছিল, একটা মানুষের কনফিডেন্স এখানে, সে মজুমদার লিখতে গিয়ে স্বামীকে প্রশ্ন করছে জেনাজেট, সেইখান থেকে যে মেয়েটি মানে ওই রকমভাবে কনফিডেন্টলি তার চাকরিটা বজায় রাখছে সুনামের সঙ্গে, সেখানে যখন তার স্বামী তাকে বাধ্য করছে রেজিগনেশন দিতে, সে রেজিগনেশন ব্যাগে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও সে রেজিগনেশন ব্যাগে নিয়ে যাচ্ছে, কারণ সব কিছুর ওপরে তার স্বামীর প্রতি তার সম্মান, তার ভালোবাসা। তার স্বামী তাকে ফোন করে বলছে তুমি কি দিয়ে দিয়েছো, দিও না, আমার চাকরিটা আর নেই। সে কিন্তু আবার রেজিগনেশনটা জমা দিচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে সেই স্বামী যখন লিপস্টিক দেখতে পাচ্ছে এবং পরের দিন প্রশ্ন করছে ঠোঁটে রং মাখবে না, তার বুকটা ভেঙে যাচ্ছে। আর এটা ভেবে সে আরও কষ্ট পাচ্ছে যে তার স্বামী এটায় কতখানি কষ্ট পেয়েছে। তাই দেখো সে কিন্তু রাগছে না, সে লিপস্টিকটা ছুঁড়ে ফেলে এসে তার স্বামীকে বলছে লক্ষ্মীটি আমাকে ভুল বুঝো না প্লিজ।
1: এবং স্বামীর কথায় রেজিগনেশনটা না দিয়ে এডিথের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ যখন রেজিগনেশনটা দিচ্ছে, তখন এই আরতিকে আমরা পাই যেটা এই 2026 এর আরতি।
0: এই যে আমরা কাঞ্চনজঙ্ঘা বললাম না, কাঞ্চনজঙ্ঘায় অশোক যে চরিত্রটা, যে তার চাকরির প্রবল দরকার জেনেও রিফিউজ করছে, প্রতিবাদী হয়ে উঠছে, এই আরতি যেন কোথায়। সে তো জানে তার স্বামীর চাকরি নেই, সে যদি আজকে চাকরিটা ছেড়ে দেয় তার সংসারে এতগুলো মানুষ যাকে প্রতিপালন করতে হচ্ছে, তাদের দুজনের ওপরে ভার কি হবে, তবু

0: এবং সেখানে শহরের দুটো বাতির মধ্যে একটা জ্বলছে না মাঝখানে, এই যে গ্যাপটা, এটা খুব সচেতনভাবে করেননি, কিন্তু যখন যখন শুটিংটা করছেন, করতে গিয়ে এই ব্যাপারটা ঘটে যায় এবং খুব মুগ্ধ হয়েছিলেন নিজেই নিজের এই কাজটাতে, যে এই যে একটা বাতির অভাব, এটা অনেক কথা বলে দিয়ে যায়, কথা ছাড়া কথা বলে দিয়ে যায়।
1: মহানগরের নাম দেখানোটাও তুমি দেখবে, একদম কলকাতা শহরের রাজপথ, যানবাহন, ট্রাম, ট্রামের লাইনের সেই বিদ্যুতের স্পার্ক সব দেখানো হচ্ছে। ছবি যখন শেষ হচ্ছে আবার সেই রাজপথে তারা, মহানগরের রাজপথে তারা পা মেলাচ্ছে, টিলটাপ হয়ে শহরের যানবাহন আস্তে আস্তে ছোট হতে থাকা আরতি আর সুব্রত, তারপর তুমি যেটা বলছো সেটা,
0: এবং সেই যে একজন আঙুলটা এইভাবে ধরে, হ্যাঁ, আরেকজনের আঙুলে, মানে দুটো হাত মেলে, যে এই জীবন সংগ্রামে আমরা দুজনে একসাথে আছি, আমাদের ভালোবাসাটা সত্য, বাকিটা দেখে নেওয়া যাবে, এই ইঙ্গিতটা রেখে যায়।
1: আর আমরা আজকে বোধহয় আমাদের ইতি টানতে হবে যে ছবির কথা দিয়ে, সেই ছবির নাম সম্ভবত চারুলতা,
0: তাই তো?
1: আর তার আগে ছোট্ট একটা সংযোজন করি, যে মহানগর নরেন্দ্রনাথ মিত্রের যে ছোট গল্প নিয়ে অবতরণিকা, কিন্তু কি অদ্ভুত দেখো, সেখানে শ্বশুরের যে চরিত্রটা ছিল, সেই শ্বশুর ছিলেন জোদ্দারের সেরেস্তায় খাতা লেখা, সেখান থেকে আবার আকিনচন বলে একটা গল্পের অবসরপ্রাপ্ত শিক্ষক বিপিনবাবু, তার আদলে গড়ে তুললেন মহানগরের শ্বশুর মশায়ের চরিত্র সত্যজিৎ, যে কারণে তার এই দ্বিচারিতা, যে ছেলে বউ দেখে তারপরেও ছাত্রদের কাছে গিয়ে বলা জামাইরা দেখে না, আমাদের মনে কিন্তু অনেক বেশি এসে বেঁধে, তাই না?
0: একদম। এবং সেই চশমার ব্যাপারটাও একটা প্রপ হিসেবে, যেখানে তার বোনটার চোখে একটা নতুন চশমা, আর তিনি অভিযোগ করছেন যে তার চশমাটা এখনো ফ্রেমটা আসেনি, তার ছাত্রের কাছে চাইবেন কিনা ভাবছেন, এটাও একটা ভীষণভাবে সিনেম্যাটিক প্রপ।
1: এবং একটা দৃশ্য তোমার নিশ্চয়ই মনে আছে, দাওয়ায় খেতে বসেছে, ক্লোজ শটে ধরা হচ্ছে যে প্রথমে খাচ্ছে সুব্রত, তারপর তার স্ত্রী, এবং তারপরে শাশুড়ি, প্রথমে ছেলের থালা এঁটো বাসন তুলছে, তারপরে তুলছে ছেলের বউয়ের এঁটো বাসনপত্র। এইটা নিয়ে নাকি মাধবী মুখার্জি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এটা নিয়ে নাকি সারা পড়ে গেছিলো, ঢিঢি পড়ে গেছিলো, মানে ভীষণ সমালোচনার শিকার হতে হয়েছিল সত্যজিৎ রায়কে, যে শাশুড়ি কেন ছেলের বউয়ের এঁটো পাত পরিষ্কার করছে। আমরা চলে যাই এবার যে ছবির কথায়, আমরা বলছিলাম তার নাম চারুলতা।

0: চারুলতা যে ব্যাপারটা আমার অন্তত সবথেকে স্ট্রাইকিং লেগেছে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার। যখন আমরা ফুলে ফুলে ঢলে ঢলে দেখছি সেখানে সেই যে বসন্ত প্লাবিত চারু এবং সেখানে অমল, তাদের যে সম্পর্ক, তাদের যে একটা নারীর হৃদয়ে একটা পুরুষের প্রতি যে অনুরাগ, সেই যে অনুভূতি, আবার অন্যদিকে যখন আমি চিনি গো চিনি শুনছি, এই যে সঙ্গীতের ব্যবহারটা, সঙ্গীত অনেক কিছু বলে দেয়, গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, এই ছবি সেই দৃষ্টান্ত স্থাপন করে।
1: একদমই তাই। আবার দেখো ওই যে সঙ্গীতের ব্যবহার, চারুলতা ছবিটা শুরু হচ্ছে কিন্তু মমচিত্তের নীতির নৃত্যে, এই গানটা আমরা পাচ্ছি এবং সেখানে আমরা দেখছি ভূপতির নাম সে লিখছে চারু
0: রুমালে, যে রুমালটা দিয়ে পরে ভূপতি চোখ মুছবে
1: এবং তার চোখ আটকাবে আবার ওই লেখাটায়। এবারই দেখো চারু কিন্তু খড়খড়ি ফাঁক করে দেখছে, একটা মোটা লোক যাচ্ছে, বারবার বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে ও দেখছে, চারুর দূরবীন। এবং সবথেকে কিছু দৃশ্যের কথা যেটা মনে
0: পড়ে, তুমি ভাবো দূরবীন দূরেরটাকে কাছে আনছে, অথচ কাছের মানুষটা কত অচেনা।
1: ঠিক, একদম। এই যে দোলনায় বসে যখন চারু ভাবছে, চারুর চোখের ক্লোজ আপ, সেই ভাবনা, চারু কি লিখবে, প্রথমে কোকিলের ডাক, কেটে কোকিলের ব্যথা, সেখান থেকে বাগানে গিয়ে চারুর চোখের ক্লোজ আপের ওপরে আমরা দেখছি যে সব কিছু চলছে সেখানে, তার গ্রামের স্মৃতি, তার এবং অমল যখন আসছে চারুর জীবনে, সেখানে দেখো একটা ঝড়, ঝড় বৃষ্টির মুহূর্ত, হরে মুড়া রে মধুকৈটা ভারে। আবার অমল যখন চলে যাচ্ছে তখনও কিন্তু প্রবল ঝড় উঠেছে। শুধু তাই না, চারু ভূপতি সমুদ্রের ধারে বেরিয়ে ফেরার পর যখন অমল বিয়েতে মত দিয়েছে, এই চিঠি ভূপতি পৌঁছে দিয়ে বেরোতে গিয়ে

0: দিয়ে আবার ফিরে এসে আবিষ্কার করছে যে চারু অমলের নাম নিয়ে কাঁদছে ডুকরে, এবং আবারও একটা বিশ্বাস ভাঙার আঘাত ভূপতি পাচ্ছে, যে কথা ও অমলকে বলেছিল যে বিশ্বাসই যদি ভেঙে যায় কি নিয়ে থাকব।
1: একদম। এবং নষ্টনীড়ের গল্প থেকে অনেক জায়গায় নিজের মতো করে সিনেমার প্রয়োজনে, যেটা ভীষণভাবে সিনেমাটাকে সম্পৃক্ত করেছে, আমরা চারুলতার একটা গান দিয়ে শেষ করি বরং।
0: বেশ।
2: Go, he.

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 293টি আসনের মধ্যে 207টি আসনে বিজেপি জয়লাভ করেছে, তৃণমূল কংগ্রেস জিতেছে 80টিতে। বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছে তৎপরতা। বিজেপি সংসদীয় বোর্ড পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন না বলে মন্তব্য করেছেন, এর সমালোচনা করেছে বিজেপি। পুডুচেরিতে নবনির্বাচিত বিজেপি বিধায়করা এ নম শিবায়মকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছেন। নতুন দিল্লিতে ভারত ও জাপানের মধ্যে তৃতীয় যৌথ কমিটির বৈঠকে দুদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি আজ বিহারের বোধগয়া পরিদর্শন করছেন। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 293টি আসনের মধ্যে বিজেপি 207টি আসনে জয়লাভ করেছে, 80টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসনে জিতেছে, একটি করে আসনে জয় পেয়েছে সিপিআইএম এবং আইএসএফ। রাজারহাট নিউ টাউন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। বিজেপি প্রার্থী পীয়ূষ কানোরিয়া 309 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে। প্রাথমিকভাবে এই আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও পুনর্গণনায় তারা পরাজিত হয়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার সবকটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরেও একই চিত্র। উত্তর দিনাজপুরে 9টি ও দক্ষিণ দিনাজপুরে 6টি আসনের মধ্যে 4টি করে আসনে বিজেপি জয়লাভ করেছে। মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9, বিজেপি 8 এবং কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে ও সিপিআইএম একটি আসনে জয়ী হয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ বেলেঘাটা, চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি, ফিরহাদ হাকিম কলকাতা বন্দর এবং শোভনদীপ চট্টোপাধ্যায় বালিগঞ্জ আসনে জয়ী হয়েছেন। বাকি আসনগুলি পেয়েছে বিজেপি। উত্তর চব্বিশ পরগনার 33টি আসনের মধ্যে বিজেপি 24টিতে জয়লাভ করেছে, তৃণমূল কংগ্রেস জয়ী 9টি আসনে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস 19 এবং বিজেপি 10টি আসনে জয়ী হয়েছে। হাওড়ায় 16টি আসনের মধ্যে বিজেপি 7টিতে জয়লাভ করেছে। নদিয়ায় 14টি আসনের মধ্যে বিজেপি 11টিতে জয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস জয়ী 3টি আসনে। হুগলির 18টি আসনের মধ্যে বিজেপি জয়ী 15টিতে, তৃণমূল কংগ্রেস 3টিতে। পূর্ব বর্ধমানের 16টির মধ্যে 14টি আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। খণ্ডঘোষ ও বর্ধমান উত্তর বিধানসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বীরভূমের 11টি আসনের মধ্যে বিজেপি 6টি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরা 5টিতে জয়ী হয়েছেন। রামপুরহাটের 5বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় পরাজিত। পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 13, তৃণমূল কংগ্রেস খড়গপুর ও কেশপুরে জয়লাভ করেছে। মালদা জেলায় 12টি আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেস 6টি করে আসন লাভ করেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছে তৎপরতা। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। একটি প্রতিবেদন,
1: রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে জোর কদমে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান

0: আয়োজন করা হচ্ছে। প্রাথমিকভাবে লোকভবনে শপথ অনুষ্ঠানের পরিকল্পনা করা হলেও রেড রোড বা ব্রিগেড ময়দানে সমাবেশ আয়োজন করারও বিকল্প পরিকল্পনা আলোচনায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। নতুন সরকার গঠনের আগে নির্বাচন কমিশন নিজেদের অংশ নিয়ে তৎপরতা শুরু করেছে। নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী আজ কলকাতায় আসছেন। আজই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে। তিনি এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল এই মর্মে নির্বাচন কমিশনের গ্যাজেট নোটিফিকেশন নিয়ে লোকভবনে রাজ্যপালের হাতে তা তুলে দেবেন। এরপর রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাবেন। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। রাজ্যপাল তাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানাতে পারেন, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেননি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। বিজেপি সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজভবনে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রকাশের পরদিন আজ এক সাংবাদিক বৈঠকে সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাত নিয়ে তোপ দাগেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রীর দাবি, অন্তত 100টি আসনে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই নির্বাচনে আসল খলনায়কের ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না, ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বিজেপির তাণ্ডব চলেছে। এদিকে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেছেন, 5 বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জির সরকার আর সাংবিধানিকভাবে পদে থাকতে পারবেন না, সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতির শাসন জারি করে নতুন সরকারকে শপথ গ্রহণ করতে হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পুডুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আজ নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে এ নমশিবায়মকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ভিপি রামালিঙ্গম, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সহ অন্য বিজেপি নেতৃবৃন্দ। তামিলনাড়ুতে নবাগত তামিলাতা ভেত্রি কাজাগাম টিভিকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসম ও পুডুচেরিতে বিদেয়ী সরকার আবার ক্ষমতায় আসতে চলেছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় ফিরেছে। বিহারে নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হবে আগামী 7ই মে। রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেডিইউ প্রধান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিষেবা বিষয়ক তৃতীয় যৌথ কমিটির বৈঠক আজ নতুন দিল্লিতে হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং জাপানের স্বাস্থ্যনীতি সংক্রান্ত দপ্তরের মন্ত্রী কিমি অনোডা। স্বাস্থ্যক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শ্রী নাড্ডা বৈঠকে ভারত ও জাপানের দীর্ঘস্থায়ী এবং বহুমুখী সম্পর্কের কথা তুলে ধরেন। নীতি আয়োগ নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ আয়োজিত বিকশিত ভারত নির্মাণের জন্য রাজ্যগুলির অর্থনীতিকে স্থিতিশীল করে তোলা বিষয়ে একটি আলোচনায় অংশ নেয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে নীতি আয়োগ জানিয়েছে, এই অনুষ্ঠানে সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ ভি অনন্ত নাগেশ্বরন বক্তব্য রাখেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে

যোগাযোগ রিসার্চ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ইনোভেশন কমিটির অংশীদারদের পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, বৈঠকে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত নির্ভরযোগ্য করে তুলতে বেসরকারি উদ্যোগ ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়েছে। ভারত সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম আজ বিহারের বোধগয়ার মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। এরপর ভিয়েতনামি মঠ পরিদর্শন করেন তিনি। এর আগে বোধগয়া বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন, মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। তো লাম বৃহস্পতিবার মুম্বাই সফর করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপর দাঁড়িয়ে। জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটাল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 293 আসনের মধ্যে 207 আসনে বিজেপি জয়লাভ করেছে, তৃণমূল কংগ্রেস জিতেছে 80টিতে। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 6:35।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার মমতা ব্যানার্জির, বিধানসভা নির্বাচনে ষড়যন্ত্র করে এই ফল, অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রীর, তিনি বা তাঁর দল হারেননি দাবি তাঁর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নির্বাচন করেছে। ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলা থেকে

0: হিংসার খবর পাওয়া গেছে। আসি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে তার দলের পরাজয় অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন আজ কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করেন, ভোটের ফলাফল জনগণের মতামত নয়, ষড়যন্ত্র, কাজেই তিনি পদত্যাগ করবেন না।
1: একটা পার্টি আমার সাথে আছে ভুল, আমরা আসামেও কালকে একটা সিট জিতেছি, তারপরে ওখানেও অত্যাচার করতে শুরু করেছি, সুস্মিতা দেবী আমাকে জানালো। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করবো, আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তা কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিজে যাবো, হারলে আমি যদি সম্ভব দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ।
0: নির্বাচন কমিশন ও বিজেপির আতাত নিয়েও তোপ দাগেন মমতা। তার দাবি, অন্তত 100টি আসনে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আসল খলনায়কের ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী আর অভিযোগ করেন, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বিজেপি কর্মী সমর্থকদের তাণ্ডব চলেছে। এদিকে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেছেন, 5 বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জির সরকার আর সাংবিধানিক পদে থাকতে পারেন না, সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতির শাসন জারি করে নতুন সরকারকে শপথ গ্রহণ করতে হবে।
2: টেনিওর শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওনার কিন্তু আর সাংবিধানিক ভাবে ওই পজিশনে থাকার কোন যোগ্যতা থাকবে না। এখন উনি যদি বলেন আমি কিছুতেই যাব না, তাহলে প্রশাসন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখন উনি যদি কনস্টিটিউশন না মানেন, না বোঝেন, তাহলে তো এই ঘটনা করতেই হবে। তাহলে আমাদের প্রশাসনকে ব্যবহার করে ওনাকে ক্ষমতার বৃত্ত থেকে সরিয়ে দিতে হবে। যেদিন এই সরকারের মেয়াদ শেষ হবে সেই দিন যদি আমাদের নতুন সরকার শপথ না নেয়, তাহলে 1 বা 2 দিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হতে পারে। এটা আমি সংবিধানের কথা বললাম।
0: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলের মানুষের ভোটের রায় মেনে নেওয়া উচিত বলে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও মন্তব্য করেছেন। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানুষের রায়ে পরাজিত হয়েছেন, গণতন্ত্রে পরাজয় মেনে নিতে হয়। সুকান্তবাবু আরও জানান, মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না সে বিষয়ে তিনি বলতে পারবেন, প্রয়োজনে রাজ্যপাল এবং অন্যান্য সাংবিধানিক সংস্থা এ বিষয়ে পদক্ষেপ নেবে। এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র 12টি আসনে জয়লাভ করেছিল, সেই সময় দলের রাজ্যসভাপতি হিসেবে তিনি তা মেনে নিয়েছিলেন।
3: আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেয়া, নচেত এই যে ইভিএম ইসি হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরো একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট।
0: এদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করার সিদ্ধান্তকে হাস্যকর বলে অভিহিত করেছেন। আকাশবাণীকে আজ তিনি বলেন, মমতা ব্যানার্জির পরাজয় স্বীকার করে নিয়ে বরং বলা উচিত ছিল একটিও হিংসার ঘটনা ঘটলে তারা তার বিরোধিতা করবেন।
4: পদত্যাগ করতে পারি কিন্তু কেন করবো, ওগুলো কবিতার লাইন হতে পারে কিন্তু ওগুলো সাংবিধানিক বিধি ব্যবস্থায় লোকের কাছে হাস্যকর মনে হবে। নন্দীগ্রামে উনি পরাজিত হয়েছেন, উনি পরাজয় মানেননি, এটা গোয়াত্তুমি কিনা আমি জানি না, এটা কোনোভাবেই সংবিধান সম্মত বিধি ব্যবস্থা নয়, এটা ঠিক।
0: নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিকের এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, কমিশন নির্ধারিত সমস্ত বিধি ও নিয়ম মেনেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিও রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ গণনা প্রক্রিয়া ছিল সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ। নির্বাচন কমিশনের নির্দেশিকা, প্রযোজ্য আইন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, গণনার সময় এক মুহূর্তের জন্য তা বন্ধ করা হয়নি, তবে গণনা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি

0: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। একটি প্রতিবেদন,
1: রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও নানা সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নবান্ন ছেড়ে ফের মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চালানোর বিষয়ে উৎসাহী নতুন শাসক দল। সূত্রের খবর, এই লক্ষ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের মহাকরণ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের বাকি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে এবং নিরাপত্তার পরিকাঠামো খতিয়ে দেখতে আলোচনা শুরু হয়েছে। এদিকে নতুন সরকারের গঠনের প্রক্রিয়া নিয়েও জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে লোকভবনে অনুষ্ঠান করার কথা থাকলেও রেড রোড বা ব্রিগেড ময়দানে বড় সমাবেশের পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সহ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রথা রয়েছে। সাধারণত রাজ্যপাল তাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানান, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। তবে এই মুহূর্তে সেই প্রক্রিয়া ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। ফলে সাংবিধানিক প্রক্রিয়া কিভাবে এগোয় তাই এখন দেখার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন বিজেপির সংসদীয় বোর্ড। পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে 293 আসনের মধ্যে বিজেপি 207 আসনে জয়লাভ করেছে, 80 আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টির 2 করে আসন এবং 1 করে আসন পেয়েছে সিপিআইএম ও আইএসএফ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলা থেকে হিংসার খবর এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে আজ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বিজেপির লোকেরাই পরিকল্পিতভাবে হামলা চালায় বলে তৃণমূলের অভিযোগ, যদিও দলের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হয়। তবে ভোটের ফল ঘোষণার আগে থেকেই জাহাঙ্গীর খানের কোনো হদিশ নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত অফিসে আজ উত্তেজনা ছড়ায়। গেটে বিজেপির পতাকা লাগানো ও বাঁশ দিয়ে প্রবেশপথ অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। বিজেপি নেতৃত্বের অবশ্য অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি, তাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে তৃণমূল কংগ্রেস কর্মীরাই এই কাজ করেছে। উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভার গোপালপুর এলাকায় বিজেপির শাখা সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হারোয়া থানার খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজয় মিছিলের ওপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রামে জয়ের আনন্দে মন্দিরে পুজো যাওয়ার পথে 6 বিজেপি কর্মীর ওপর তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত 6 কর্মীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার শ্যামপুর, মুর্শিদাবাদের ফারাক্কা, পূর্ব বর্ধমানের ভাতার, বর্ধমান শহরের কালীবাজার, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, কুলটি, রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হিংসা খবর মিলেছে। আইএসএল ফুটবলে আজ মুম্বাই ফুটবল এরিনায় ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মুম্বাই সিটি 1-0 গোলে এগিয়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার মমতা ব্যানার্জির, বিধানসভা নির্বাচনে ষড়যন্ত্র করে এই ফল, অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রীর। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: স্টুডিও ঘড়িতে এখন সময় ঠিক 8:15। এখন FM গোল্ডে আপনার কথা।
4: একদমই, আর আপনার কথা মানে আপনাদেরকে নিয়ে বাকি সময়টা চলা, মানে 8:00 থেকে 8:45 প্রত্যেক দিন। এই সময়টা আপনাদের জন্য একটু অন্যরকম প্রতীক্ষা থাকে জানি, এবং এই প্রতীক্ষাটা কিন্তু আমাদেরও থাকে। আর আজ স্টুডিওতে প্রতীক্ষা করছে কারা আপনাদের জন্য জানেন? আমি কল্পলাল।
3: আর আমি সুদীপ্ত। আর আজকে আপনারা যে বিষয় নিয়ে কথা বলবেন, যে কথা বলবেন আপনারা, সেই বিষয় হচ্ছে প্রতিযোগিতা শুধু সাফল্যই আনে না, মানসিক চাপও বাড়ায়। আসলে কল্পলাল, এই প্রশ্নটা শুধু একটা প্রশ্নই নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের এক বাস্তব অভিজ্ঞতা, তাই না?
4: একেবারেই তাই, কারণ এই সময়টা মানে একদম বর্তমান যুগ যদি আমরা ধরি, এমন এক পরিবেশে প্রত্যেকে বড় হচ্ছি বা আমরা বেড়ে চলেছি, ছোটরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের এই কম্পিটিশনটাকে ফেস করতে হয়। সেটা ধরো পরীক্ষার ফল, র্যাঙ্ক, কেরিয়ার, এমনকি সমাজে নিজের স্বীকৃতি কতটা পাবো সেক্ষেত্রেও।
3: একদমই তাই, কেউ বলছেন যে এই প্রতিযোগিতাই আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের দক্ষতা বা এফিসিয়েন্সি বাড়ায়, আমাদের স্বপ্ন পূরণের পক্ষে অনুপ্রাণিত করে। আবার মানে একটা অন্য মতও কিন্তু রয়েছে।
4: হ্যাঁ সেটাই, মানে সেটা আমরা সবাই জানি যে অতিরিক্ত প্রতিযোগিতা আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের উপরে কিন্তু একটা ভয়, উদ্বেগ, মানসিক চাপ, যেটাই বলো না কেন, সবটাই কিন্তু ভীষণভাবে ফেলে আর কি, চাপটা ফেলে, যার ফলে অনেক সময় হারিয়ে যায় এই যে শেখার বা মানুষের একটা জানার ইচ্ছে, শেখার আনন্দ, সবটাই কিন্তু টোটালি হারিয়ে যায়।
3: একদমই তাই। তাই এখন প্রশ্ন হলো যে প্রতিযোগিতা শুধু সাফল্যই আনে না, মানসিক চাপও বাড়ায়, আপনি কি বলছেন?
4: একদমই, এবং আপনি কি বলছেন জানি, ইতিমধ্যে যারা আমাদের একদম সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তারা জেনে গেছেন এবং বিষয় অনুযায়ী লেখা পাঠিয়েছেন, কিন্তু আমাদের একদম নতুন বন্ধু যারা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 MHz IRFM গোল্ড, তাদের জন্য বিষয়টা আরও একবার জানিয়ে দিই খুব ছোট্ট করে। প্রতিযোগিতা শুধু সাফল্যই আনে না, মানসিক চাপও বাড়ায়, আপনি কি মনে করেন এটা কতটা সত্যি, এবং তার সপক্ষে যুক্তি দেবেন অবশ্যই আপনার নাম লোকেশন সহ।
3: হ্যাঁ, দুটো নাম্বার রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, অথবা ফেসবুক পেজে যেখানে আজকের এই অনুষ্ঠানের কথা রয়েছে সেইখানে আপনি লিখতে পারেন।
4: একদম, আমরা একটু হোয়াটসঅ্যাপ মেসেজেই প্রথমে চোখ রাখি এই কারণেই, কারণ আমাদের খুব পরিচিত বন্ধু সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? লিখেছেন শুভ সন্ধ্যা, আমরাও জানাই
3: শুভ সন্ধ্যা।
4: একদম, প্রতিযোগিতা জীবনের একটি অমোঘ সত্য, এটি যেমন সাফল্যের নতুন শিখরে নিয়ে যেতে পারে, ঠিক তেমনি অতিরিক্ত প্রতিযোগিতা মানসিক প্রশান্তি কেড়ে নিয়ে তীব্র মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। এটি মানসিক দৃঢ়তা তৈরি করে এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা বাড়ায়। যখন জয়ের চিন্তা অতিরিক্ত হয়ে যায় তখন তা উচ্চ রক্তচাপ, উদ্বেগ এবং অবসাদের কারণ হতে পারে। নিয়মিত ব্যায়াম, ধ্যান এবং কাজের ফাঁকে বিরতি নিলে মানসিক চাপও কিন্তু কমে। হারকে হার হিসেবে না দেখে শেখার প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা যেতে পারে। পরিশেষে বলবো, প্রতিযোগিতা দরকার, কিন্তু তা যদি শরীরের এবং মনের ওপরে বিষাক্ত প্রভাব ফেলে তবে তা পরিহার করা প্রয়োজন। সুস্থ প্রতিযোগিতা মানুষকে বড় হতে সাহায্য করে, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা ধ্বংস ডেকে আনে। খুব ভালো থাকবেন আপনারা সবাই, আপনিও ভালো থাকুন সীমাদি। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজটি।
3: ফেসবুক পেজে লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে। প্রতিযোগিতা শুধু সাফল্যই আনে না, মানসিক চাপও বাড়ায়। শুভ সন্ধ্যা কল্পলাল ও সুদীপ্ত।
4: শুভ সন্ধ্যা।
3: বিষয় আসি, প্রতিযোগিতা মানেই কোনো একটি বিষয়, সে সঙ্গীত কলাই হোক বা খেলাধুলা বা পরীক্ষা, অনেকের সাথে নিয়মানুযায়ী একজন প্রতিযোগী হতে হবে, আর প্রতিযোগী মানে তার মধ্যে মানসিক বা শারীরিক চাপ থাকবে। প্রতিযোগী যদি দশের মধ্যে থাকে, পরের বার তাকে চেষ্টা করতে হবে তিনের মধ্যে থাকার, আর চেষ্টা মানেই মানসিক ও শারীরিক চাপ আরও বাড়বে। এখানে বড় বাধা মানসিকভাবে ভেঙে পড়া। অর্জন করা স্থান সে রাখতে পারবে নাকি আরও ওপরে উঠবে, এই যে তার অর্জিত স্থান ধরে রাখা বা অন্তিম লক্ষ্য পূরণ হবে কি না, এই বিষয়ে প্রতিযোগীর মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। আর আজকাল চাপ সহ্য করার কৌশল শেখার জন্য মেন্টাল কাউন্সিলিংয়ের খুব প্রয়োজন হয়ে পড়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে প্রতিযোগিতা করব, সাফল্য পাব, কিন্তু মনঃসংযোগের ওপর জোর দেব না, এটা হতে পারে না। প্রতিযোগিতা হবে, সাফল্য আসবে, মানসিক চাপ বাড়বে। আজ মানসিক চাপ নির্মূল করার ব্যবস্থাও আছে এই প্রতিযোগিতাপূর্ণ দুনিয়ায়। ভেঙে পড়লে চলবে না, জয়ী হয়ে চাপ সহ্য করে এগিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, মানসিক জোর যার যত বেশি সে প্রতিযোগিতার তত উপরে। ধন্যবাদ জানিয়েছেন, লিখেছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে।
4: অনেক ধন্যবাদ কল্যাণবাবু আপনাকে খুব সুন্দর করে বিষয়টা আমাদের সামনে তুলে ধরবার জন্য। পাশাপাশি বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল এবং সুদীপ্তকে।
3: শুভ সন্ধ্যা।
4: আমরা আন্তরিক ভালোবাসা আমার আন্তরিক ভালোবাসা জানালাম। দেখো, প্রতিযোগিতা ব্যর্থ ও সাফল্য যেমন আনে, তেমনি মনের চাপও বাড়ায়। প্রতিযোগিতায় জিতবো নাকি হারবো, মনটা সবসময় খুঁত খুঁত করে। আর যদি হেরে যাই, মনে বিষণ্ণতা আছে, মনটা খারাপ হয়ে যায়। তবে চেষ্টা করে যেতে হবে এবং মনে প্রতিজ্ঞা আনতে হবে, প্রতিযোগিতায় জিততে হবেই। যাই হোক, প্রতিযোগিতা সাফল্য তো আনেই, কিন্তু মানসিক চাপ অবশ্যই বাড়ায়। আজ কল্পলাল এবং সুদীপ্তগুন লিখেছেন যে আমাদের একসঙ্গে প্রোগ্রামে পেয়ে খুব ভালো লাগছে। অবশ্যই আপনার এই হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েও আমাদের ভীষণ ভালো লাগছে। খুব ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন।
3: ফেসবুক পেজে লিখছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। প্রতিযোগিতা মানুষকে এগিয়ে যেতে শেখায়, কিন্তু তার সাথে বয়ে আনে অদৃশ্য চাপের ভার। সবার আগে থাকার দৌড়ে হারিয়ে যায় স্বস্তি, মনের মাঝে জমে ওঠে অজানা এক অস্থিরতা। অন্যের সাথে তুলনা করতে করতে নিজেকেই ভুলে যাই। ছোট সাফল্য তখন তুচ্ছ মনে হয়, জয়ের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু ব্যর্থতার ভয় দীর্ঘস্থায়ী। তবু প্রতিযোগিতা থামে না, তাই ভারসাম্যই খুঁজতে হয় সত্যিকারের জয়। শুভেচ্ছান্তে এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখেছেন।
4: আমাদের আপনার কথার যারা শ্রোতা রয়েছেন এবং আমাদের সঙ্গে নিয়মিত যারা থাকেন সুদূর বাংলাদেশ, আমি জানি আমাদের আসামেরও বেশ কিছু বন্ধু আছেন যারা কিন্তু আমাদের নিয়মিত আমাদের সঙ্গে থাকেন, তারা তাদের মূল্যবান মতামত পাঠান, অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং এই দূরের বন্ধুকে কাছে করে নেওয়ার একমাত্র মাধ্যম তো এই আপনার কথা, তাই আপনার কথায় আপনাদের সকলকে স্বাগত। পরের হোয়াটসঅ্যাপ মেসেজে যাব। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল এবং সুদীপ্ত।
3: শুভ সন্ধ্যা
4: দিদি আপনাকে। প্রতিযোগিতা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। খুব ছোট্টবেলা থেকে পড়াশুনো, খেলাধুলো, চাকরি সব ক্ষেত্রেই এগিয়ে থাকার এক অদৃশ্য চাপ কাজ করে। এই প্রতিযোগিতা যেমন মানুষকে নিজের দক্ষতা বাড়াতে, পরিশ্রমী হতে এবং সাফল্যের দিকে এগোতে সাহায্য করে, ঠিক তেমনই একটি অন্ধকার দিকও এর আছে। অতিরিক্ত প্রতিযোগিতার মানসিক চাপ মানুষকে ক্লান্ত, উদ্বিগ্ন এবং হতাশ।

0: করে তুলতে পারে। সবসময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে করতে আত্মবিশ্বাস কমে যায় আর ব্যর্থতাকে স্বাভাবিকভাবে নেওয়ার ক্ষমতাও হারিয়ে যায়। তখন সাফল্যের আনন্দের চেয়ে হারার ভয়টাই বড় হয়ে ওঠে। তাই প্রতিযোগিতা থাকা জরুরি, কিন্তু তা যেন সুস্থ মানসিকতার সঙ্গে হয়। নিজের উন্নতির জন্য লড়াই করা ভালো, কিন্তু সেই লড়াই যদি মানসিক শান্তি কেড়ে নেয় তবে সাফল্য অনেক সময় অর্থহীন হয়ে পড়ে। একদমই তাই। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়েছেন এমন একটা মতামত,
1: খুব ভালো লাগলো। চলে যাচ্ছি পরের লেখায় ফেসবুক পেজে। নমস্কার, আপনাদের শুভ সন্ধ্যা জানাই। আমি দীনেশ নস্কর, বালি মধ্য জয়পুর হাওড়া থেকে বলছি।
0: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা আপনাকেও। কম্পিটিশনে সেভাবে আমার বাবা আমাকে নামায়নি। ওই স্কুলের গণ্ডির মধ্যে যেটুকু ছিল ওটাই কম্পিটিশন। পড়াশুনো করেছি, রেজাল্ট খারাপ হলে বলতো আর একটু মনোযোগ দিয়ে পড়ো, কখনো কম্পিটিশনের মুখে ঠেলে দেননি জোর করে। কখনো বলতো না বাবা তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, ভালো ভালো নাম্বার তোলো তাতেই খুশি। কম্পিটিশনে মানসিক চাপ একটু পরে বটে, আর কম্পিটিশনে থাকা দরকার আছে, কিন্তু আমার বাবা অনেক আগেই বুঝেছিলেন ক্ষমতাটা কত আছে, একে জোর করে পিটিয়ে তা আমি ফার্স্ট করতে পারবো না। সেই জন্য সেরকমভাবে কম্পিটিশনের চাপ দিয়ে বড় হইনি আমি। কোথায় কম্পিটিশন নেই বলুন তো? আমি যে ব্যবসা করি, আমার চারপাশে আরও পাঁচজন করে, কিন্তু আমি আমার মতো করে চলেছে তো, আজ 27 বছর ধরে আমার ব্যবসা। এতে কি প্রমাণ হলো? আমার ব্যবসাটা আমি ঠিক চালনা করতে পারছি, এটাই একরকম কম্পিটিশন, এটাই ভালো, চাপ না নিয়ে হাসতে হাসতে। নমস্কার জানাই, লিখছেন লিখছেন দীনেশ নস্কর, বালি মধ্য জয়পুর হাওড়া থেকে।
0: দীনেশবাবু অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর লিখেছেন বিষয়টা নিয়ে। আমাদের আরও এক বন্ধু যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঠি পূর্ব মেদিনীপুর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, লিখেছেন, শুভ সন্ধ্যা আর যে কল্পলাল দাদাভাই ও আর যে সুদীপ্ত দাদাভাই।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা আপনাকেও। লিখেছেন, প্রতিযোগিতা তখনই সাফল্যের বাহক যখন তা নিজের উন্নতির জন্য ব্যবহৃত হয়। যখনই তা অন্যের সাথে তুলনা এবং শুধুমাত্র জেতার নেশায় পরিণত হয় তখনই তা মানসিক চাপ এবং অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিযোগিতার এই দৌড়ে নিজের মানসিক স্বাস্থ্য ও শান্তি বজায় রাখাই হল বিচক্ষণতার লক্ষণ। সাফল্যের আসল চাবিকাঠি হল নিজের সাথে প্রতিযোগিতা করে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। ঠিক তাই, আমিও মনে করি প্রতিযোগিতা যখন আত্ম উন্নয়নের জন্য হয় তখন তা ইতিবাচক, কিন্তু যখন তা অন্যের ক্ষতির বিনিময়ে নিজের সাফল্যের জন্য হয় তখন তা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ থাকুন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই মেসেজটি।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: দেখো কল্পলাল, আজকের যে বিষয়ে, এই যে আমরা বিভিন্ন আমাদের শ্রোতাদের থেকে শুনছি তাদের মতামত, প্রতিযোগিতা শুধুই সাফল্য আনে না, মানসিক চাপও কিন্তু বাড়ায়। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এটা বারবার করে আমরা দেখেছি যে আমরা যখন খুব চাপের মধ্যে থাকি যে এটা আমাকে করতেই হবে, এই জায়গায় আমায় পৌঁছতেই হবে, এটা আমাকে অ্যাচিভ করতেই হবে, তখন কিন্তু সেটা সাফল্য আনে একদিক দিয়ে, সেটা ঠিক, কিন্তু মানসিক চাপ কিন্তু অনেকখানি বেড়ে যায়।
2: একটা সময় আমরা পেপারে, খবরের কাগজেও দেখেছিলাম যে কোনো একটি বাচ্চাকে কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য তার বাবা বোধহয় খুব সম্ভবত সাঁতার কিংবা কিছু একটা কম্পিটিশনে আনবার, মানে রাখার জন্য এত বেশি মেন্টাল প্রেশার দিয়েছে যে মানে রীতিমতো অসুস্থ এবং হয়তো

0: আর মানে চলেই গেছে এরকম একটা পরিস্থিতিও নাকি কোনো একবার তৈরি হয়েছিল কোনো
1: এরকম দেখা যায়।
0: হ্যাঁ, বাবা মায়ের ওই ইচ্ছেটাকে এত বেশি পূরণ করবার জন্য মানে কি প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য এমনভাবে ছেলে মেয়েদের উপর চাপটা দেয় যে সত্যি কথা সেটা ভয়ঙ্কর একটা পরিণতির কারণও কিন্তু হয়ে দাঁড়ায়।
1: এবং এটাও আমরা দেখেছি কল্পলাল যে যখন সে কর্মজীবনে প্রবেশ করে এরম কিছু সেক্টর রয়েছে কোনো মানুষ সেখান থেকে এত চাপ থাকে তোমার উন্নতির জন্য, তুমি যে লেভেলে রয়েছে লেভেলটার উপরে যাওয়ার জন্য সেখানে এত বেশি হায়ার অথরিটির চাপ হয়তো পড়ে, সেখানে সেই মানুষটি সেই চাপ সহ্য করতে না পেরে হয়তো চরম কিছু করে বসলো। এরকম দৃষ্টান্তও কিন্তু খবরের কাগজ খুললে মাঝে মধ্যে আমরা দেখতে পাই।
0: এবং ওই জন্য বন্ধুরা লিখছেন, আমাদের শ্রোতারা লিখছেন যে সেটা যেন অন্যের ক্ষতি বা কোনো কিছুর যেন বিনিময়েই প্রতিযোগিতায় টিকে থাকাটা একদমই সুস্থ মানসিকতার লক্ষণ নয়।
1: মানে তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে প্রতিযোগিতা কি আমাদের সাফল্যের সিঁড়ি নাকি আমাদের মানসিক অশান্তির কারণ?
0: একদম।
1: চলে যাব এরপরের লেখায়। কে লিখছেন? লিখছেন তপন চক্রবর্তীর সিঙ্গুর বাসুবাটি থেকে উনি লিখছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: প্রতিযোগিতা সাফল্য ও ব্যর্থতা যেমন আনে তেমনি মানসিক চাপ বাড়ায়। প্রতিযোগিতায় সাফল্য ও ব্যর্থতা দুই আছে, কিন্তু যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণে মানসিক চাপ থাকেই। ভাবতে হয় কি জানি কি হবে, জিতব নাকি হারব। প্রতিযোগিতায় অভিভাবকদের কাছে অতিরিক্ত গুরুত্ব পাওয়ার ফলে অংশগ্রহণকারীদের জীবনে বাড়তি চাপ সৃষ্টি হয়ই। যদি আশানুরূপ ফল না মেলে প্রতিযোগী উদাসীন ও হতাশ হয়ে জীবন হানিকর সিদ্ধান্তের শিকার হয়, যে কথাটা আমরা এক্ষুনি বলছিলাম। এখন তো সর্বত্রই অসম প্রতিযোগিতা চলছে। নমস্কার আকাশবাণীর, নমস্কার আকাশবাণীর শুভ সন্ধ্যা শ্রবণ সঙ্গীদের।
0: একদম নমস্কার জানালাম। এবং ওইটাই আমাদের,
1: নমস্কার।
0: একদম। এবং ওইটাই আমাদের মূল ব্যাপার যে কোথাও যে এই মানসিক চাপটা যেন এমন একটা পরিণতি যেন আমাদের জীবনে নিয়ে আসে যেটার জন্য পরে হাহুতাশ বা হাপিত্যেশ করলেও খুব একটা কিছু লাভ হবে না। সুতরাং প্রতিযোগিতায় আমরা আমাদের পরিচিত জনদের বা এবং ইনফ্যাক্ট আমরাও নিজেরা নামতেই পারি, কিন্তু সেটা যেন সুস্থ প্রতিযোগিতা হয়, অপরের বা নিজের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে খুব ছোট্ট করে লিখেছেন, কি লিখেছেন, সম্পূর্ণ নির্ভর করছে প্রতিযোগীর বাড়ির পরিবেশের ওপর। তারা যদি হার জিত জীবনের অঙ্গ হিসেবে মানতে শেখায় প্রতিযোগীকে, তাহলে প্রতিযোগিতার সাফল্যের মানসিক চাপ কোনোদিনই বাড়বে না। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে পাঠিয়েছেন এই মেসেজটি।
1: বাসদ্রোণী কলকাতা ৭০ থেকে লিখছেন শুভ্রা ভট্টাচার্য, শুভ সন্ধ্যা।
0: শুভ
1: শুভ সন্ধ্যা। এই পর্যবেক্ষণটি অত্যন্ত বাস্তবসম্মত। প্রতিযোগিতা নিঃসন্দেহে উন্নতির পথ দেখায়, কিন্তু এর নেতিবাচক দিক হিসেবে প্রবল মানসিক চাপও তৈরি হয়। প্রতিযোগিতা জরুরি, কিন্তু তা যেন আত্মসন্দেহ বা অসুস্থ প্রতিযোগিতায় পরিণত না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত। নিজের উন্নতির দিকে মনোনিবেশ করা এবং মানুষ মানসিক স্বাস্থ্যের ঝুঁকি না নিয়ে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা প্রয়োজন। ধন্যবাদান্তে শুভ্রা ভট্টাচার্য, বাসদ্রোণী কলকাতা ৭০।
0: একটা জিনিস সত্যি আমাদের অবাক করে যে আপনারা যে বিষয় প্রত্যেক দিন মানে ৩০ দিন এবং যে মাসে ৩১ মাস ৩১ দিন ৩০টা বিষয় নিয়েও আপনারা এত সুন্দর করে বিষয়টা ভাবেন, মানে ইনফ্যাক্ট আমাদেরও ভাবতে বসতে হয় যখন একটা বিষয় আমরা পোস্টার হিসেবে যখন দেখি এফএম গোল্ডের পেজে গিয়ে যে আজকে এই বিষয়টা এটা নিয়ে কতটা বলা যেতে পারে বা কী বলা যেতে পারে, ভাবার সাথে সাথেই কিন্তু আপনারা প্রচুর আমাদেরকে আপনাদের মতামত,
1: মানে অনুষ্ঠান যখন আমরা শুরু করি তখন মানে আমরা দুজনেই আর কি যেদিন আমরা থাকি আমরা ভাবি যে কি দিয়ে শুরু করব, কিভাবে কারপরে কি বলবো, কিন্তু আপনাদের লেখাগুলো যখন পরপর পাই ভাবি যে আপনারা কত সুন্দর করে গুছিয়ে বিষয়টাকে উপস্থাপন করছেন।
0: দেখো আমরা যেদিন আমরা আপনার কথাতে আসি না, কিন্তু আমাদের পোস্টারটা তো প্রত্যেক দিন দেখি, আমরা যেহেতু ফেসবুক পেজ রেগুলার ফলো করছি, আমাদের কোন বন্ধুরা রয়েছেন এবং আপনারা কারা কি ধরনের কমেন্ট পাস করছেন আমাদেরকে, সবটাই আমাদের চোখে আসে এবং দেখি এবং আমাদের ভালো লাগে, সমৃদ্ধ হইতো বটেই। যেমন বিশ্বজিৎ কর গোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে পাঠিয়েছেন, একটু ছন্দিকভাবে উনি নিয়মিত আমাদেরকে একটু ছন্দেই জবাব দেন, লিখেছেন আপনার কথা ৫ই মে। প্রতিযোগিতা মানেই অসহনীয় মানসিক চাপ, প্রতিনিয়ত লেগে থাকার একরাশ উত্তেজনার তাপ। মানসিক চাপ না থাকলে প্রতিযোগিতামূলক আসবে, নিবিড় উদ্যম যায় হারিয়ে, কাঙ্ক্ষিত

তো সফলতার তরে। তবে অকারণ মানসিক চাপ সফলতার পথের অন্তরায়, চিন্তাধারার সুস্থ বিকাশে সাফল্য আসে প্রতিযোগিতায়। প্রতিদ্বন্দ্বীকে অকারণ সমীহ সাফল্যের পরিপন্থী, যথাযোগ্য গুরুত্ব আরোপে আসে নির্ভেজাল শান্তি। বিশ্বজিৎ কর, ভোরাল, মেইন রোড, কোরিয়া, কলকাতা থেকে আমাদের

0: আপনারা টেলিফোনে আসবেন না, কারণ আর কয়েকটা দিনের অপেক্ষা করতেই হবে। আবার তো আপনাদের সঙ্গে ফোনে কথাই হবে, প্রচুর আড্ডা হবে সরাসরি, কিন্তু আপাতত আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আপাতত এই দুটো মাধ্যম 9903050992 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা টেক্সট মেসেজও করতে পারেন। আর আরেকটা ফেসবুক পেজে গিয়ে এফএম গোল্ডের ফেসবুক পেজে গিয়ে আমাদের যে পোস্টারটি আছে তার নিচে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, যেখানে সবাই করছে।
1: আপনাদের জানিয়ে রাখি যে হাতে আর মাঝখানে মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু দূরভাষে সরাসরি কথা হবে, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করুন। ছোট্ট করে লিখেছেন তাপস প্রামাণিক, সাকরি গলি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড থেকে। লিখছেন, সাফল্য কাকে বলে? টাকা ইনকাম, তাহলে চাপ বাড়বেই, তবে প্রকৃত সাফল্যে কেবল আনন্দ উপভোগ করা যায়। ব্যাস এইটুকুনি লিখেছেন তাপস প্রামাণিক, সাকরিগুলি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড থেকে।
0: মানে এইটাই হচ্ছে ব্যাপার যে দেখুন, আপনারা অবশ্যই অনেকে অনেক কিছু লিখে যে আমাদের মতামত জানান, আবার অনেকে ঠিক দু তিন লাইনে লিখেন, কিন্তু অনেকটা ভাবনা আমাদের উপরে ছেড়ে দেন। এবং যেটা আমাদের সত্যি ভালো লাগে যে বিষয়টা নিয়ে খুব সুন্দর ভেবেছেন, হয় না, গুছিয়ে এমন একটা সেই আমাদের কি বলবো আর কি, রবীন্দ্রনাথের ছোট গল্প
1: একদম তাই। মানে হ্যাঁ, তুমি ভেবে নাও এইটা এখানে থামলো, কিন্তু এরপরে কি ঘটবে তুমি তোমার মতো ভাবো।
0: একদমই তাই। আচ্ছা, কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে টেক্সট মেসেজ করেছেন, মানে 9903050992 তে আমাদের টেক্সট মেসেজ করেছেন। লিখেছেন, সাফল্য মানে শুধু সেরা হওয়া নয়, বরং আমরা যা করি তাতে পরিতৃপ্তি খুঁজে পাওয়া এবং এটা উপলব্ধি করা যে উন্নতির জন্য সবসময় শীর্ষে পৌঁছানোর দৌড়ে নামতে হয় না। যদিও শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করা ভালো, ক্রমাগত অন্যকে ছাড়িয়ে যাওয়ার চাপ মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। পিছিয়ে পড়ার ভয় এমন এক চাপ সৃষ্টি করে যা অবিরাম মানসিক পীড়া তৈরি করে, এবং উন্নতির পথ সম্পর্কে ইতিবাচক মনোভাব রাখা কঠিন করে তোলে। ধন্যবাদ। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে আমাদের পাঠিয়েছেন।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।

0: পরে কে লিখছেন? লিখছেন শেখ মোহাম্মদ, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। ইনিও লিখছেন ছন্দে ছন্দে, একটু আগে কল্পলাল তুমি যেরকম পড়লে ছন্দে, এটিও উনি ছন্দে লিখছেন। সাফল্য আনতে গেলে প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করতে গেলে মানসিক চাপ বাড়বে। পৃথিবীতে এলাম যখন, প্রতিযোগিতা শুরু, মানসিক চাপ বাড়বে, বুকটা দুরু দুরু। প্রথমে প্রতিযোগিতা, নিজ প্রজাতির সাথে বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা থাকে মানসিক চাপে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এখানেও প্রতিযোগিতা আছে, সব সময় মানসিক চাপ ছিটকে যায় বুঝি পাছে, সেই টিকে যায় প্রতিযোগিতায়। যোগ্য যে জন হয় সাফল্য লাভ সেই জন করে যোগ্যতমের জয়। লিখছেন শেষ মোহাম্মদ, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে।
1: ধন্যবাদ শেষ মোহাম্মদ বাবুকে। আমরা পরে হোয়াটসঅ্যাপ মেসেজে ঢুকি। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, প্রতিযোগিতা সাফল্য নিয়ে আসে, মানসিক চাপ বাড়বে, এটা খুব স্বাভাবিক। প্রতিযোগিতা করুন, তাতে দুঃখ নেই হবে, তাহলে হয়তো সবকিছুর মধ্যে প্রতিযোগিতাকে ঢুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু মানসিক চাপ খুব বেড়ে যাবে, এর ফলে আপনার শারীরিক মানসিক দুই ক্ষতি হতে পারে। এমনকি সবসময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন কিন্তু আপনি পেরে উঠছেন না, এগুলোও ঠিক না। আপনি আপনার মতো করেই প্রতিযোগিতা করুন যতটা আপনার ক্ষমতা, না হলে আপনি সাইকো পেশেন্ট হয়ে যাবেন, তখন মুশকিলে পড়বেন। শুধু আপনি না, আপনার বাড়ির লোকও তখন আপনাকে নিয়ে মুশকিলে পড়ে যাবে। কম্পিটিশনে নামুন, তাতে দুঃখ নেই, আপনাকে ফার্স্ট হতে হবে, এমন প্রতিজ্ঞা নিয়ে অন্যের সঙ্গে জেলাসি করবেন না। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন এই মেসেজটি।

0: এরপর লিখছেন শম্পা তালুকদার, বাঁশদ্রোণী থেকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিযোগী তা শিক্ষার্থীদের উন্নতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রতিযোগিতা মানুষকে তার সেরাটা দিতে শেখায়। যখন একজন শিক্ষার্থী জানে যে তাকে অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তখন সে নিজের দক্ষতা বাড়াতে আরও বেশি মনোযোগী হয়। এই প্রতিযোগিতামূলক মনোভাবই তাকে অলসতা থেকে দূরে রাখে এবং নিয়মিত অধ্যবসায়ী হতে সাহায্য করে। একেবারে ছোট্ট করে লিখেছেন কল্পলাল, কিন্তু খুব সুন্দর লিখেছেন।
1: একদমই তাই। আমাদের পরের যে বন্ধু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, কল্পলাল এবং সুদীপ্ত শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: সন্ধ্যা। জীবনে সাফল্য পেতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাড়া গত্যন্তর নেই। তবে এই প্রতিযোগিতায় সাফল্য আসবে কি না তা ফলাফলের উপর নির্ভর করে। কাঙ্ক্ষিত ফলাফলের বাসনায় আশা নিরাশার দোলায় দুলে দিনরাত যায়, আর এরই সাথে মানসিক চাপ বেড়ে যায়। ফলে প্রতিযোগিতা এ জীবনে নিয়ে আসে মানসিক চাপ। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন।
0: এরপরে কে লিখছেন একটু দেখে নি। লিখছেন কাজী আবু।

0: জাফর আত্রাই বাংলাদেশ থেকে, একটু আগে বলছিলেন না বাংলাদেশ থেকে আমরা পাচ্ছি। তো তিনি লিখছেন, প্রতিযোগিতা সাফল্য মানসিক চাপ, এরা তিন বন্ধু, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে সব প্রতিযোগিতায় সাফল্য আসে না এটা বলা যায়, কিন্তু প্রতিযোগিতায় ব্যর্থ হলে মানসিক চাপ আসে, এটা ঠিক আছে। আবার দেখুন, প্রতিযোগিতা হয় দুই রকম, বাঘ হরিণের দৌড়ে, বাঘ হরিণের পিছনে দৌড়ায় খাদ্যের প্রয়োজনে, আর হরিণ দৌড়তে থাকে জীবন বাঁচাবার জন্যে। এখানে দেখুন, সেই জয়ী হয় যে জীবন নিয়ে বেশি উদ্বিগ্ন। তাই আপনার প্রতিযোগিতা কেমন এবং কোন বিষয় নিয়ে তার উপর নির্ভর করবে আপনার সাফল্য। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে।
1: অনেক ধন্যবাদ আপনাকে,
0: অনেক ধন্যবাদ।
1: আচ্ছা, আমাদের পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। পায়েল আমাদের নিয়মিত হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন না, কিন্তু পায়েলকে একটু অনুরোধ করবো, পায়েল এটা চুপি চুপি বলবো, তুমি একটু বাংলা টাইপ করতে যদি পারো তো খুব ভালো হয়, এত সুন্দর লেখো, কিন্তু ওই যেহেতু ইংলিশে টাইপ করে বাংলা, আমি যে কতবার হোঁচট খেয়ে পড়বো জানি না, কিন্তু চেষ্টা করছি।
0: আসলে তাৎক্ষণিক পড়তে হয় তো, একদম মাইক্রোফোনে তাৎক্ষণিক পড়তে হলে একটু হোঁচট খেয়ে সমস্যা হয়।
1: তা কি লিখেছে দেখি, লিখেছে প্রতিযোগিতা তখনই মানসিক চাপ বাড়ায় যখন সেটাকে প্রতিযোগিতা হিসেবে নেবে, ভালোবেসে কাজ করলে সেখানে মানসিক চাপ থাকবে না। প্রতিযোগিতা মানুষকে চিনতে শেখায়, নিজেকে ধৈর্য ধরতে শেখায়, জেতার পাশাপাশি হারকে মেনে নিয়ে তার থেকে শিক্ষা নিতে শেখায়। তাই লড়াইটাও ভালোবেসে করতে হবে, চাপের কথা মনে করলে হবে না, মানুষ কিন্তু সব পারে, আর ভালোবেসে কিছু না করলে প্রতিযোগিতাও জয়ী, ভালোবেসে কিছু করলে প্রতিযোগিতাও জয়ী হবে, এটাই এর শক্তি। তাই প্রতিযোগিতা করতে গিয়ে মানুষকে আঘাত করা ঠিক না। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, পড়ে ফেললাম পায়েল,
0: কিন্তু পায়েল পরের বার একটু বাংলা হরফে লিখো কেমন। রেবা নস্কর তিনি লিখছেন আরিয়াদহ থেকে, আমি এই বিষয়ে আমার বিপক্ষ যুক্তি রাখছি, বেশ বিপক্ষ যুক্তি দেখি। অতিরিক্ত প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ভয় আর উদ্বেগ তৈরি করে, সবসময় সবার থেকে এগিয়ে থাকতে হবে এই চিন্তা তাদের মানসিক শান্তি কেড়ে নেয়, ফলে পড়াশোনার কথা লিখেছেন আনন্দের বিষয় না হয়ে চাপের কারণ হয়ে দাঁড়ায়। এবং দ্বিতীয়ত আমার মনে হয় প্রতিযোগিতা আত্মসম্মান বোধে আঘাত করতে পারে, সবাই তো প্রথম হতে পারে না, যারা বারবার পিছিয়ে পড়ে তারা নিজেদের অযোগ্য ভাবতে শুরু করে, যা তাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। ভালো লিখেছেন রেবাদি, খুব ভালো লাগলো আপনার এই সংযোজন।
1: এরপর আমরা চলে যাব টেক্সট মেসেজে। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখেছে, কি লিখেছে, প্রতিনিয়ত মানুষকে প্রতিযোগিতা করে বাঁচতে হয়, তাহা কারবার হোক বা পড়াশোনা হোক বা চাকরি হোক, প্রতিযোগিতা থাকা ভালো, না হলে কে খারাপ কে ভালো মানুষ তা তো জানতেই পারবে না। মানসিক চাপ থাকবেই, তাকে জয় করে এগিয়ে নিয়ে যাওয়াটাই তো সাফল্য। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সেই ঘুমকে প্রতিযোগিতা করে জাগিয়ে তুলতে গিয়ে অকারণে অনেক শিশুকে শৈশবেই সমাজ থেকে হারিয়ে যেতে হয়। তাই অভিভাবকদের শিশুকে আপন গতিতে এগিয়ে যেতে দেওয়াই উচিত। সুবীর বোধক কালনা থেকে পাঠিয়েছেন টেক্সট মেসেজ।

0: এবারে লিখছেন শিপ্রা কারার, মালিকপাড়া লেন, বেতর, হাওড়া চার থেকে। যথারীতি ইংরাজি হরফে বাংলা লিখেছেন। আবারও বলছি শিপ্রা, আপনি একটু যদি বাংলা হরফে লেখেন সুবিধা হয়, জানি না কল্পর মতো আমিও কবার হোঁচট খাবো। আমাদের শিক্ষা, জানার ইচ্ছা, কোনো কিছু শেখা, যদি প্রতিযোগিতার মধ্যে পড়ি আমরা, তাহলে আমার মনে হয় আমি কিছুই জানতে পারবো না। বারবার মনে হবে আমাকে ফার্স্ট হতে হবে। আমি তাই মনে করি, যদি ফার্স্ট হই শুধু নিজের জন্য করব, কাউকে দেখানোর জন্য নয়, তাহলে এর রেজাল্ট আমায় হোপলেস করে ফেলবে, পরাজয় আমায় মানসিক রোগী করে তুলবে। জীবন তো একটাই, নাই বা গেলাম হার জিতের খেলায়, হেসে খেলে কাটুক না জীবনটা, ক্ষতি কি? শান্তি তো পাবো ভগবানের দেওয়া এই জীবনটাই, জীবনটা তো একটাই। প্রতিযোগিতা কে এগিয়ে যাব, কেউ আগে কেউ পরে? লিখছেন শিপ্রা কারার, মালিকপাড়া লেন, বেতর, হাওড়া চার থেকে।
1: অনেক ধন্যবাদ শিপ্রাদি। তবে ওই আর কি, একই কথা যে একটু চেষ্টা করুন পরবর্তীতে একটু মানে বাংলায় হরফে টাইপ করতে,
0: একটু সুবিধা হয়,
1: করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এরপর চলে যাব হচ্ছে, কোথায় চলে যাব, একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন কি না, পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখেছেন, শুভ সন্ধ্যা জানাই কল্পলাল দাদা এবং সুদীপ্ত দাদা ও এফএম গোল্ডের সকল সদস্যদের
0: শুভ সন্ধ্যা।
1: প্রতিযোগিতা কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার কাছে জন্মানোর আগে থেকেই প্রতিযোগিতা আমাদের সাথে জুড়ে গিয়েছে একেবারে। তারপর একে একে স্কুলে ভর্তি হওয়া, তারপর স্কুল কম্পিটিশনের পর কলেজে আবার চাকরি চলতেই থাকে, এমনকি ব্যক্তিগত জীবনে এগোতেও সেই প্রতিযোগিতা লেগেই থাকে। তাই এটা জীবনের অংশ হয়ে গিয়েছে, এটা সবসময় থাকবেই, তবেই তো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর এই প্রতিযোগিতায় মানসিক চাপ তো থাকেই, প্রতিযোগিতার বৈতরণী পাশের জন্য মানসিক চাপ বাড়ে, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এমনি এসে যায়, এটা মানতেই হবে। পশ্চিম বর্ধমান থেকে কে পাঠিয়েছেন, সুচেতা। সুচেতাকে ধন্যবাদ জানাই। আমাদের স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 8:40 হয়ে 52 সেকেন্ড হয়ে গেছে। আপনারা আছেন কল্পলাল এবং সুদীপ্তর সঙ্গে। আপনার কথায় বিষয়, প্রতিযোগিতা শুধু সাফল্যই আনে না, মানসিক চাপও বাড়ায়।
0: এবারে লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, প্রিয় আপনার কথা, প্রতিযোগিতা একটি এগিয়ে চলার রাত। সঠিকভাবে প্রতিযোগিতায় অংশ নিলে সাফল্য আসে, আর সঠিক অংশ না নিলে মানসিক চাপ বাড়ে।

0: তাই প্রতিযোগিতায় সঠিক অংশগ্রহণ দরকার। লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে।
1: অনেক ধন্যবাদ অনিমেষবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আর আর আমরা সময় কতটা আছে জানি না, আরও একটা মেসেজ আমাদের আছে, টেক্সট মেসেজ নয়, এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ, ঘড়ির কাটা যা বলছে চট করে আমরা পড়ে ফেলি।
0: সাধনা মজুমদার লিখছেন বরানগর ডানলপ থেকে, লিখছেন প্রতিযোগিতা শুধু সাফল্য আনে না, মানসিক চাপও বাড়ায়, এই কথা সত্যি। বর্তমানে উচ্চাশার স্বপ্নে বিভোর অধিকাংশ অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই নানা প্রতিযোগিতায় সামিল করে দিচ্ছেন। শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, রিয়েলিটি শোতেও শিশুদের নির্মম অসম প্রতিযোগিতায় ঠেলে দেওয়া হচ্ছে। আজকাল আমরা বড়রা অনেকেই চাইছি আমাদের সন্তানরা নাচ গান আঁকা আবৃত্তি সব বিষয়েই পারদর্শী হয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করুক, বড় বড় প্রাইজ বাড়িতে নিয়ে আসুক। আমাদের এই চাওয়া পাওয়ার মাঝে পড়ে শিশু মন আজ বিভ্রান্ত, অতিসাহারা। সেকেন্ড হওয়ার মধ্যে কোনো কৃতিত্বই নেই, যত কৃতিত্ব ফার্স্ট হওয়ার মধ্যেই যেন রয়েছে, এমন মনোভাব ছোটবেলা থেকে শিশুর মধ্যে গড়ে দিচ্ছি আমরা। এতে শিশু মনে যথেষ্ট ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। অনেক সময় তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিচ্ছে, মানসিক অস্থিরতায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সংকট থেকে মুক্তির পথ হল আমাদের শুভ চেতনার জাগরণ, প্রতিযোগিতাকে উদার দৃষ্টিতে গ্রহণ করে সন্তানের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাতে সামিল হয়ে সন্তানের ভবিষ্যৎ গঠনের চেষ্টা করা বিশেষ প্রয়োজন মনে করি, জানিয়েছেন সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে।
1: আর আমাদের মেসেজের বক্স কিন্তু আপাতত খালি, এই সময়ও আমাদের সেরকম বলছে, সময় এখন বলছে 8:43 হয়ে গেছে। সুতরাং আর আমাদের মেসেজ, টেক্সট মেসেজ বলুন বা হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফেসবুক পেজের মেসেজ আমাদের পড়া সম্ভব হবে না। আমাদের মানে শরীফ এবং কল্পলালকে সাময়িকভাবে একটু বিদায় নিতে হবে, কিন্তু ফিরে তো আসতেই হবে।
0: অবশ্যই তাই, মানে শেষে পরিশেষে এটা বলা যায় কল্পলাল যে দেখো বাস্তব জীবনে প্রতিযোগিতা এড়ানো তো সম্ভব নয়, চাকরি ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে প্রতিযোগিতার মধ্যে দিয়েই আমাদের এগোতে হয়, তাই না?
1: সেই কারণেই আমরা সবাই বলি ছোটবেলা থেকেই প্রতিযোগিতার সঙ্গে পরিচিতিটা ডেফিনেটলি হওয়া দরকার, কারণ এটাই শিক্ষার্থীদের ভবিষ্যতের পথটাকে অনেক বেশি প্রস্তুত করবে, কিন্তু সেটা খুব বেশি যেন মানসিক চাপের কারণ না হয়ে দাঁড়ায়। আপাতত এটুকু বলি আমরা
0: আজকের মতো, আপনার কথার ইতি টানছি, আবারও ফিরে আসবো আমরা ঠিক 9:30 জলসাঘরে। আজকের জলসাঘরে আরোগ্য, আর সঙ্গে রয়েছেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক। আর স্টুডিও প্রান্তে তো আমরা রয়েছি,
1: থাকবই পুরো 12 পর্যন্ত, কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকছেন FM গোল্ডে 100.1 MHz-এ। সুতরাং এই মুহূর্তটুকু আমাদের একটু বিশ্রাম দিন, আপনারাও নিজের কাজগুলো সেরে নিন, অবশ্যই আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে ঠিক 9:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: স্টুডিও ঘড়িতে এখন সময় 9:31 হয়ে 37 সেকেন্ড। এই মুহূর্তে স্টুডিও প্রান্তে রয়েছি আমি সুদীপ্ত,
2: আর আমি কল্পলাল, আর অবশ্যই আছেন আপনারা আমাদের সঙ্গে। মানে আজ আরোগ্য, মঙ্গলবারের আরোগ্য মানেই আপনাদের ভালো থাকার একটা চাবিকাঠি আমরা নিয়ে আসার চেষ্টা করি, এবং আজও তার অন্যথা নয়। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকেন, এবং আপনাদের জীবন সম্পর্কে, লাইফস্টাইল নিয়ে যে নানান রকম কৌতূহল, নানান রকম সমস্যাদীর্ণ জীবন, সেই জীবন থেকে একটু অন্যরকমভাবে জীবনটাকে পরিচালনা করবার জন্যই কিন্তু আজকের এই আরোগ্য। এবং প্রত্যেক দিনের মতো আজও রয়েছে আমাদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার, আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু তার আগে যেটা বলা, সেটা হচ্ছে আজ কিন্তু একটি বিশেষ দিন।
1: একদমই তাই, আজ একটা গুরুত্বপূর্ণ দিন। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে স্টুডিও প্রান্তে হাজির হয়েছেন আমাদের অতিথি ডাক্তারবাবু। একটা নীরব অথচ গভীর প্রভাব ফেলা রোগ, যার নাম অ্যাজমা। প্রতি বছর আজকের দিনে 5th May বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড অ্যাজমা ডে। এটা কিন্তু আমরা অনেকেই এই বিষয়ে কিছুই জানি না।
2: একদমই তাই, এবং অ্যাজমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বা সঠিক চিকিৎসা কি করতে হবে কি করতে হবে না, সেটা নিয়ে আমাদের নানান রকম ভুল ধারণা সবটাই তো মনের মধ্যে ভীষণভাবে উকি দেয়। সেই জায়গা থেকেই আমরা আজ ডাক্তারবাবুকে পেয়েছি। ডক্টর কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত।
3: নমস্কার।
2: আমরা প্রথমেই জেনে নেব, এই যে আজকের এই 5th May অ্যাজমা ডে হিসেবে পালন করা হচ্ছে, এই বিষয়টা, থিম কি, কেন আজকের এই দিনটাকে পালন করা হচ্ছে, বা সারা বিশ্বের পরিসংখ্যান ঠিক কতটা, সবটাই আজকে একটু শুরুতে জানব।
3: আমি প্রথমেই যে কথাটা বলতে চাই, এবছরে 5ই মে বিশ্ব অ্যাজমা দিবস যেমন পালন হচ্ছে, প্রত্যেক বছর কিন্তু 5ই মে হয় না। এটা অ্যাকচুয়ালি মে মাসের প্রথম মঙ্গলবার 1998 সালে প্রথম শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি স্পেনের বার্সেলোনা শহরে সে বছর ছিল বিশ্বের কিছু অ্যাজমা বিশেষজ্ঞ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গবেষক, তারা একটা সম্মেলনে মিলিত হয়েছিলেন। সেই সম্মেলনে অনেক আলোচনার সাথে এই আলোচনাটা ছিল যে বিশ্বজুড়ে কি অ্যাজমা বাড়ছে, কাদের মধ্যে বাড়ছে, কোথায় কতখানি গভীরতা লাভ করেছে। এই আলোচনাটাকে পরবর্তীকালে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম সম্মেলনে যে 35টি দেশের বিশেষজ্ঞ, গবেষক, স্বাস্থ্যকর্মী তারা উপস্থিত ছিলেন, তারা প্রস্তাব করেন এবং সেই মতন একটি সংগঠন তৈরি হয়, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা বা জিনা। এই সংস্থার উদ্যোগেই কিন্তু 1998 সালে থেকে শুরু করে প্রত্যেক মে মাসের মঙ্গলবার, প্রথম মঙ্গলবার, এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে সেলিব্রেশন হচ্ছে। সেই অর্থে এবছর 5ই মে মঙ্গলবার আমরা আলোচনায় বসেছি। আর জিনা প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট বিষয়কে সামনে আনে, এবছরও তার ব্যতিক্রম নয়। ইংরেজিতে এই যে থিম, এই থিমের কথাটা হচ্ছে অ্যাক্সেস টু অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার্স ফর এভরি ওয়ান উইথ অ্যাজমা স্টিল অ্যান্ড আর্জেন্ট নিড। অর্থাৎ কিনা, ব্রঙ্কিয়াল অ্যাজমা চিকিৎসাতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনহেলার্স এবং বিভিন্ন ওষুধ সম্বলিত ইনহেলার্স, সেগুলো যাতে সকলে তাদের প্রয়োজনের মতন ব্যবহার করতে পারেন, তাদের কাছে সেই সুযোগটা তৈরি করে দেয়া, তাদের হাতের নাগালের মধ্যে এবং সুনিশ্চিত করা সেই ইনহেলারের ব্যবহার, এবং সেটা এখনকার দিনে অত্যন্ত কার্যকরী, জরুরি একটি ব্যবস্থা, সেইটা সুনিশ্চিত করার জন্য বিশ্বের সমস্ত দেশের যারা রাষ্ট্রনায়ক আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, চিকিৎসক আছেন, তাদের কাছে আবেদন রাখা হচ্ছে। কেননা জিনা এখনও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই দাবিটা আদায় করতে পারেনি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগেই পৃথিবী জুড়ে এই দিনটি পালন করা হোক। 35টি দেশ দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা 60-65টা দেশের মধ্যে সীমাবদ্ধ আছে। এই

0: টাকে পপুলার করা এবং অ্যাজমাকে নিয়ে যাবতীয় যা কিছু, অর্থাৎ অ্যাজমা কি, অ্যাজমা কেন, অ্যাজমা কোথায়, অ্যাজমা কাদের মধ্যে আছে, অ্যাজমার চিকিৎসা কী, অ্যাজমার সঠিক চিকিৎসা কী, এবং সেই চিকিৎসা বা এই অসুখ সম্পর্কে মানুষের মধ্যে যে সমস্ত ভুল ধারণা, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা আছে সেগুলো সম্পর্কে সচেতন করা, এবং এই যে চিকিৎসার কথাটা বললাম, এই চিকিৎসার ব্যাপারে যাতে দেশের সরকারগুলি, প্রফেশনাল বডিজ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, তারা যাতে সচেতন থাকেন, তাদের সচেতন করবার লক্ষ্য নিয়ে কিন্তু বিশ্বজুড়ে এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালন করা হয়। কেননা একটা পরিসংখ্যান বললে বিষয়টি গুরুত্ব বোঝা যাবে, বিশ্বজুড়ে এখন প্রায় 35 কোটির মানুষের মধ্যে এই অ্যাজমা রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, আর সারা পৃথিবীতে প্রত্যেক বছর 9.5-4.5 লক্ষ মানুষ অ্যাজমাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হন। ভারতবর্ষের সংখ্যাটা হচ্ছে, ভারতবর্ষ প্রায় 3.5 কোটির মতন মানুষ অ্যাজমায় আক্রান্ত প্রত্যেক বছর হচ্ছেন, এবং যত বেশি অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, যেখানে সেখানে কলকারখানা হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, ঘরের ভেতরের দূষণ থেকে শুরু করে বাইরের পরিবেশের যে দূষণ, সবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা অ্যাজমা তৈরি করা বা সৃষ্টি করা, অ্যাজমা আক্রান্ত করার ক্ষেত্রে পালন করে, সে বিষয়ে সকলেরই কিছু না কিছু করে দেখানোর আছে। সেই অর্থে অ্যাজমা কিন্তু শুধুমাত্র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স তাদের বিষয় না, সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক অংশগ্রহণ, এবং সেই অংশগ্রহণ অর্থবহ হতে হবে, সচেতন হতে হবে, যাতে আক্রান্ত যদিও বা কেউ হয়ে থাকেন অ্যাজমায়, তার চিকিৎসা সম্পূর্ণরূপে করা হয়, সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা করা হয়, এবং সমস্ত ধরনের ভুল ধারণা, সংস্কৃতি, যেগুলিকে আমরা কুসংস্কার বলি, সেগুলি যাতে না দানা বাঁধে, তার একটা উদ্যোগ গ্রহণ করার জন্যই কিন্তু এই ওয়ার্ল্ড অ্যাজমাতে।
1: আচ্ছা, এমনিকালে শুরুতেই যেটা আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, যে ওয়ার্ল্ড অ্যাজমা ডে নিয়ে যে বিশ্বব্যাপী একটা অন্যরকম শোরগোল শুরু হয়েছে, সারা ফেলেছে প্রত্যেকটা মানুষের মধ্যে, তো অ্যাজমা বিষয়টা কি, মানে এটা শরীরে প্রভাবটা কিভাবে ফেলছে তাহলে?
0: খুব ভালো প্রশ্ন, খুব জরুরি প্রশ্ন। অ্যাজমা বোঝার জন্য আমাদের প্রথমে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের একটা অসুখ। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হচ্ছে, অল্পেতেই কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছেন, সেই রকম একটা কন্ডিশন। বলা হয় শ্বাসতন্ত্রের সবচাইতে দীর্ঘস্থায়ী, সবচাইতে কমন একটা অসুখ হচ্ছে এই অ্যাজমা। আমরা জানি আমাদের শ্বাসতন্ত্র শুরু হয় নাকের দুপাশে দুটো যে ছিদ্র আছে, নাসারন্ধ্র বা নস্ট্রিল বলি, সেইখান থেকে শুরু করে মুখের ভেতর দিয়ে আমাদের গলায় একটা শ্বাসনালী আছে, খাদ্যনালীর আশেপাশে পাশাপাশি চলে দুটি খাদ্যনালী এবং শ্বাসনালী। সেই শ্বাসনালী গলার ভেতর দিয়ে গিয়ে ফুসফুসে প্রথমে মোটা পাইপ, তারপর আস্তে আস্তে সরু হতে হতে শেষ হয় কতগুলো ছোট ছোট বেলুনের মতো, ছোট্ট ছোট্ট ফুলের মতন, যাকে আমরা পরিভাষায় অ্যালভিওলাই বলি। সেখানে অর্থাৎ কি না, এই নাসারন্ধ্র থেকে শুরু করে অ্যালভিওলাই পর্যন্ত যে টোটাল প্যাসেজটা, এই টোটাল যে পথ, এই পথটাকে যদি আমরা টিউব বা টানেল হিসেবে ব্যাখ্যা করি, এর কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা, অর্থাৎ কি না, বাতাস থেকে বিভিন্ন গ্যাস, তার মধ্যে মূলত অক্সিজেনটা ইম্পর্ট্যান্ট, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন ইজ এ মাস্ট, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এবং আমাদের শ্বাস প্রশ্বাস বা অন্যান্য শারীরবৃত্তীয় কার্যকারণের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, মূলত কার্বন ডাইঅক্সাইড, অনেক গ্যাসই উৎপন্ন হতে পারে, এই কার্বন ডাইঅক্সাইডটা বার করে দেওয়ার জন্য এই পথটা ব্যবহার হয়। এখন প্রশ্ন হচ্ছে অ্যাজমায় কী হয়। আমরা যারা স্বাভাবিক মানুষ, তাদের মধ্যে এই শ্বাসনালীর নাকের যে ছিদ্র, সেইখান থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত পরিষ্কার পেটেন খোলা একটা টিউব আছে। যদি কোনো কারণে আমাদের এই শ্বাসনালীর মধ্যে অবস্থিত যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপেশি আছে, সেই মাংসপেশিগুলি অযথা অকারণে সংকুচিত হয় এবং তার ফলে কি হয়, ওই টিউবের যে লুমেন, সেই লুমেনটা সরু হয়ে যায়। এবং যদি কোনো কারণে ওখানে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়, প্রদাহের স্বাভাবিক যে চরিত্র আমরা পরিভাষায় ক্যালর প্যালর ডলর রুবর বলি, অর্থাৎ একটু তাপমাত্রা বাড়ে, একটু জায়গাটা ফুলে যায়, একটু লাল হয়, একটু ব্যথা হয়, এই রকমভাবে যেটা দেখা যায়, ওতে কিছু সিক্রেশন বা একটা তরল পদার্থ জমে যেতে পারে। একদিকে শ্বাসনালী সরু হচ্ছে, অন্যদিকে এই যে প্রদাহের ফলে জমে যাওয়া ফ্লুইড যাকে আমরা মিউকাস বলি, সেইটা জমে যাওয়ার জন্যে একটা শ্বাস প্রশ্বাসের জন্য জরুরি যে গ্যাস, তার যে এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জটা বাধাপ্রাপ্ত হয়। ফলত কি হয়, যখন শ্বাস নিচ্ছে তখন একটা আওয়াজ এবং যখন শ্বাস ছাড়ছে, প্রথমত কষ্ট হচ্ছে শ্বাসটা ছাড়তে, দ্বিতীয়ত শ্বাস ছাড়ার সময় আবার একটু আওয়াজ হচ্ছে, আমরা হুইসলিং সাউন্ড বা বাঁশি বাজানোর সাউন্ডের মতন বলি। এইটা হচ্ছে তার প্রাথমিক উপসর্গ। এক কথায় অ্যাজমা হচ্ছে শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী অ্যালার্জি ঘটিত বা ইনফ্লামেটরি কোনো কন্ডিশনের জন্য শ্বাসনালী সংকোচনের ফলশ্রুতিতে হওয়া মানুষের একটা শারীরিক কষ্ট, শারীরিক অসুবিধে, যাতে এয়ার এক্সচেঞ্জ বা শ্বাসনালীর মধ্য দিয়ে যে অক্সিজেন জরুরি, সেই অক্সিজেনের প্রবেশ করা বা বেরিয়ে যাওয়া দুটোই বাধাপ্রাপ্ত হচ্ছে।
1: আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজ যেহেতু ওয়ার্ল্ড অ্যাজমা ডে, তাই হাঁপানি সংক্রান্ত নানাবিধ সমস্যা এবং আপনাদের নানান রকম জানার যে ইচ্ছে, সেই ইচ্ছে নিয়েই বলবো আপনারা চলে আসতে পারেন আমাদের যে দুটো মাধ্যম আছে সেই মাধ্যমে। সেই মাধ্যমগুলো কি?
2: 2248-8085 আমাদের ল্যান্ডলাইন যে নাম্বারটা, এই মুহূর্তে আমরা ফোনে আপনাদের নিতে পাচ্ছি না। এছাড়া দুটো মাধ্যম আমাদের রয়েছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্ন পাঠাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন। ডাক্তারবাবু, একটা প্রশ্ন করি, হাঁপানি এবং শ্বাসকষ্ট দুটো কি মানে একে অপরের প্রতিশব্দ?
0: ঠিক একদম প্রতিশব্দ বলা যাবে না। প্রথমেই বলে নেওয়া ভালো, সব হাঁপানি কিন্তু অ্যাজমা না। শ্বাসকষ্ট, সব শ্বাসকষ্টই কিন্তু অ্যাজমা না। আমরা অনেক সময় অ্যাজমা বোঝাতে গিয়ে একটা শব্দ ব্যবহার করি অ্যাজমার আগে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, অর্থাৎ শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যার কারণে অ্যাজমা বা হাঁপানি, সেটাকে বিশেষভাবে সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমা শব্দটা ব্যবহার করি। আবার আমরা এও জানি যে অনেক মানুষ আছেন যাদের বিভিন্ন হার্টের অসুখের কারণে শ্বাসকষ্ট হয়, তাদের মধ্যে হাঁপানি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সেটা আবার কিন্তু অন্য জাতীয় একটা অসুখ, তার কারণ, তার প্রিডিসপোজিং ফ্যাক্টর, তার ট্রিগারিং ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা। অ্যাজমা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বুঝে নেওয়া দরকার, যে এটাকে একসময় ব্যাখ্যা করা হতো সাইকোসোম্যাটিক ডিজিজ, অর্থাৎ কি না, এর শরীরের অসুখ কিন্তু একটা মানসিক অবস্থার একটা সম্পর্ক অল্প হলেও আছে। আমাদের আবেগ, আমাদের উদ্বেগ, আমাদের রাগ, আমাদের উত্তেজনা সবটার সাথেই কিন্তু অ্যাজমা, যেটা শ্বাসকষ্টের ব্যাপার, তার একটা সম্পর্ক অল্প হলেও আছে। আর এই প্রসঙ্গে এই কথাটাও বলে রাখা ভালো, অ্যাজমা কিন্তু বহু প্রাচীন একটা অসুখ। খ্রিস্টপূর্ব 2600 সালেও কিন্তু অ্যাজমা ছিল, তখনও কিন্তু গ্রিক দেশের বিভিন্ন জায়গায় যে লিটারেচার আছে তাতে কিন্তু অল্প বিস্তর উল্লেখ আছে। আমরা জানি হিপোক্রেটিস প্রথম এই শব্দটা কয়েন করেন এবং হিপোক্রেটিস তার বিভিন্ন রচনাতে একটা জায়গাতে এই সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করেছিলেন, ফলপ্রসূ হয়েছিলেন, পরবর্তীকালে সারা বিশ্বের বিজ্ঞানী মহল গ্রহণ করেছিলেন যে অ্যাজমার সাথে এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণের একটা অত্যন্ত অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। কেননা দেখা গেছে অ্যাজমার কেন হয়, সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে যে অ্যাজমা একটা পলিজেনিক, মানে অনেকগুলি জিন একসাথে বিভিন্ন রকমের পারমিউটেশন কম্বিনেশনে কাজ করার ফলে যেমন একটা ভূমিকা পালন করে, তার একটা জেনেটিক ডিসপোজিশন আছে। সিমিলারলি কিন্তু অ্যাজমার সাথে বিভিন্ন রকমের অ্যালার্জি, অ্যালার্জেন্স, তাদের রিয়াকশনের একটা ভূমিকা আছে। তৃতীয়ত, এই রেসপিরেটরি ট্র্যাক, যেটা আমি নাসানন্দ বা নাকের বহির্বেগের যে ছিদ্র আছে সেখান থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত যে সমস্ত জায়গাটা আছে, এই টোটাল প্যাসেজের কোনো জায়গায় ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি যে সংক্রমণ, অর্থাৎ এক কথায় রেসপিরেটরি ইনফেকশনস, তার একটা ভূমিকা আছে। আর এই যে এয়ার পলিউশন, ঘরের ভেতরে, ঘরের বাইরে, কাজের জায়গায়, স্কুলে, যেখানে যিনি আছেন তার পরিবেশের মধ্যে যে দূষণ, সেই দূষণের জনিত অ্যালার্জি এবং দূষণজনিত যে ইনফ্লামেশন, সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন অ্যাডিশন টু দ্যাট, সাম্প্রতিককালে বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্থূলতা বা ওবেসিটি, বিশেষ করে আমাদের মতন তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে অল্পবয়সী ছেলে মেয়েদের মধ্যে স্থূলতা বাড়ছে। একদিকে ডায়াবেটিসের ক্যাপিটাল আমাদের দেশ, এবং আমাদের দেশের বহু সংখ্যক অল্পবয়সী ছেলে মেয়েদের মধ্যে জুভেনাইল ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে, তাদের মধ্যে ওবেসিটি বা স্থূলতা বাড়ছে। এই স্থূলতাও কিন্তু অ্যাজমার একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, অর্থাৎ কি না, এই স্থূলতার ক্ষেত্রে একটা যেমন হরমোনাল এফেক্টস আছে, একটা পরিবেশজনিত এফেক্ট আছে, একটা আমার লাইফস্টাইল। আমি অলস প্রকৃতির মানুষ, আমার যতটা শরীরের গ্রহণ করার দরকার খাদ্যবস্তুর ক্যালোরি, তার তুলনায় আমি বেশি গ্রহণ করছি। যতটা আমার ঝরিয়ে দেওয়া উচিত, অর্থাৎ কিনা ফিজিক্যাল এক্সারসাইজ যতটা করলে আমি শারীরিকভাবে সক্ষম, সক্রিয়, সচেতন থাকব, তার তুলনায় কম করছি। এবং এই যে অ্যালার্জেন্স, সেটা বাড়ির ভেতরে, কাজের জায়গায়, বহির্বিশ্বে, যে কোনো সঙ্গে, মানুষ তো তার সংস্পর্শে বেশি বেশি করে থাকছেন। আর ইদানিংকালে আমরা সবাই লক্ষ্য করছি প্রকৃতির খামখেয়ালিপনা, এই গরম, এই ঠান্ডা, এই হুড়ুর করে বৃষ্টি তো এই কয়েকদিন ধরে গরম, আর আমরা এই গরমের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই ঠান্ডা ঘরের ভেতরে থাকছি, পর মুহূর্তেই বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসেই ফ্রিজ খুলে ঠান্ডা জল খাচ্ছি, এই যে তারতম্য হচ্ছে তাপমাত্রার, সেইটা কিন্তু শরীরের এই যে অত্যন্ত সংবেদনশীল অংশ শ্বাসতন্ত্র, তাতে প্রভাব ফেলছে। এর ইনফ্লামেশনের জন্য কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমার তারতম্য ঘটে, এবং কখনো কখনো তার প্রকোপ অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে।
1: আচ্ছা আচ্ছা, শিশুদের ক্ষেত্রে অ্যাজমা মানে হয়েছে কি না, বা শ্বাসকষ্ট হলেই তো বলছেন সেটা অ্যাজমান বা অ্যাজমা নয়, তাহলে এটা একজন বাচ্চার ক্ষেত্রে এটা বোঝার উপায় কি, মানে কোন ধরনের সিমটম আমাদেরকে প্রথম থেকেই সচেতন করে দেবে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বাধ্য করবে?
0: খুবই জরুরি একটি বিষয়, বিশেষ করে আমাদের মতন দেশে যেখানে স্বাভাবিকভাবেই নবজাতক শিশুদের গড়পড়তা জন্মের সময়কার ওজন পশ্চিমী দুনিয়ার তুলনায় কম, এবং অনেক শিশুই কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহণ করে, অর্থাৎ আমরা যাদের বলি প্রিটার্ম বেবি, অনেক বাচ্চা আছে যারা প্রিম্যাচিওর জন্মগ্রহণ করে, যাদের যা স্বাভাবিক ওজন তার তুলনায় কম। স্বাভাবিক কারণেই অ্যাজমা কিন্তু হয় খুব কম বয়সী হবে অথবা খুব বেশি বয়সী হবে, মাঝখানের বয়সগুলোতে সাধারণভাবে অ্যাজমা হয় কম। মনে রাখতে হবে নবজাতক শিশুর থেকে শুরু করে তার জীবনের প্রথম 5 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে শিশুটা দায়ী নয়, শিশুর পরিবেশটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই পরিবেশে শিশুর মা, এই পরিবেশে শিশুর পরিবারের অন্যান্য সদস্যরা, বিশেষ করে সেই শিশুটি যেখানে বসবাস করছে, তাকে যেখানে রাখা হচ্ছে, সেই জায়গাটার পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে যদি কেউ ধূমপান করেন, তিনি হয়তো শিশুটিকে ঘরের ভেতরে আছে, বাইরে গিয়ে ধূমপান করে এলেন ঘরের ভেতরে, তখন যদি শিশুটির কাছে গিয়ে তিনি আদর করেন, চুমু খান, তখনও কিন্তু অল্প হলো যে ধোঁয়াটা তার মধ্যে থেকে যাচ্ছে, তাতেও কিন্তু শিশুর সংবেদনশীল শ্বাসনালীতে

আর প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন তৈরি হয়। ঘরের ভেতরে রান্না হচ্ছে, বিশেষ করে এখনও গ্রামাঞ্চলে অনেক জায়গায় জ্বালানি হিসেবে কাঠ, কয়লা, গুড় ইত্যাদি ব্যবহার করা হয়। অনেকেই খোলা জায়গায় রান্না করেন, অনেকেই বদ্ধ জায়গায় রান্না করেন। এই রান্নার ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর ক্ষেত্রে, সেখানকার ধোঁয়া, এমনকি এই যে বিভিন্ন রকমের কসমেটিক্স, পার্টিকুলারলি যেগুলি সুগন্ধি, ডিওডোরেন্ট, সেন্ট, লিপস্টিক, নেল পলিশ, এগুলোর ভেতরে যে গ্যাস, সেগুলো শুধু শিশু না, সব বয়সী মানুষদের, সব বয়সী মানুষদের কম বেশি প্রভাবিত করতে পারে। স্বাভাবিক কারণেই এই অ্যাজমা কিন্তু ছোটদের মধ্যে হয়, এবং সত্যি কথা বলতে কি, ছোট বয়সে ছেলেদের মধ্যে, কন্যা বলে ছেলে, মেল বেবিজ, তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি হলেও বয়সকালে কিন্তু মেয়েরাও সমানভাবে আক্রান্ত হয়। এবং মেয়েরা যখনই কথা বলবো, তখন মহিলাদের জীবনচক্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রেগনেন্সি, প্রেগনেন্সি এবং ল্যাকটেশন। গর্ভাবস্থায় দেখা গেছে অ্যাজমা কারো কারো ক্ষেত্রে বাড়ে, শ্বাসকষ্টের সমস্যা, কারো কারো ক্ষেত্রে কোনো রকমের সমস্যা সৃষ্টি করে না, আবার কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সি অ্যাক্টস অ্যাজ আ ইনহিবিশন, অর্থাৎ কিনা তার শ্বাসকষ্ট বা অ্যাজমাটা কমে যাচ্ছে প্রেগনেন্সির জন্যে। এইটা একটা অদ্ভুত বিষয় দেখা যায়, শিশুদের মধ্যেই হোক আর বড়দের মধ্যেই হোক। আমাদেরকে সবসময়তেই ইতিহাস নিতে হবে, মনে রাখতে হবে অ্যাজমা কিন্তু কোনো রকমের কোনো ইনভেস্টিগেশনস করে কনফার্মেটরি ডায়াগনোসিসের তুলনায় ক্লিনিক্যাল ডায়াগনোসিস, চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সেটার উপরে বেশি গুরুত্ব দেন, এবং এটা করা সম্ভব। কনফার্মেশনের জন্য কিছু টেস্ট আছে, তাহলে ইতিহাসের মধ্যে থেকে শিশুটি কোথায় জন্মগ্রহণ করেছে, জন্মের ওজন কত, তিনি কোথায় ছিলেন, কতদিন স্তন্যপান করেছেন বাচ্চাটি, কী কী ভ্যাকসিন নিয়েছে, কোন পরিবেশে বাচ্চাটিকে রাখা হয়েছে, সেগুলি সব আমাদের হিসেবের মধ্যে আনতে হবে। তারপরে তার উপসর্গ কী, উপসর্গ অবশ্যই একটি হচ্ছে শ্বাসকষ্ট, একটি হচ্ছে হাঁপানি। এখানে দেখা যায় অ্যাজমার ক্ষেত্রে মূলত গভীর রাতে বা ভোরের দিকে শ্বাসকষ্টটা বেশি হয়, কখনো কখনো বুকের দিকে ব্যথা, মনে হয় বুকটা টাইট হয়ে যাচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, কখনো কখনো মনে হয় যে অল্পেতে হাঁপিয়ে যাচ্ছে, কখনো কখনো একটু বয়সকালে দেখা যায় যে পরিমাণ ওষুধ খেলে বা ইনহেল করলে, ইনহেলার হিসেবে সুস্থ বা রিলিভ হতো, সেটা হচ্ছে না, তখনই কিন্তু বুঝতে হবে যে সামথিং ইজ গোয়িং টু বি রং। এই প্রসঙ্গে একটা কথা আজকের আলোচনায় অবশ্যই আমাদের আনা উচিত, সচেতনতার বার্তা হিসেবে, যে বিশেষ করে বয়স্ক মানুষেরা, মানে অ্যাডাল্ট যারা ধূমপান করেন যেভাবেই হোক না কেন, সেই ধূমপানের ফলে কিন্তু একটা গ্রুপ অফ বয়স্ক মানুষ, অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে আরেকটি অ্যাজমা, প্রায় অ্যাজমার মতন শ্বাসকষ্টজনিত রোগের কথা আমরা প্রায়শই শুনি, যাকে সিওপিডি বলা হয়। অর্থাৎ কিনা তার শ্বাস নেওয়ার ক্ষেত্রে একটা অবস্ট্রাকশন হচ্ছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইটা হচ্ছে সিওপিডি। সেটার সঙ্গে অ্যাজমার কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে অ্যালার্জি এবং ইনফ্লামেশনটা গুরুত্বপূর্ণ, সিওপিডির ক্ষেত্রে দূষণ বা ইনফ্লামেশনটা কার্যকরী ভূমিকা পালন করে, কিন্তু সেখানে যে ড্যামেজটা হয় সেটা কিন্তু প্রায় ইররিভার্সেবল, অর্থাৎ তাকে কিন্তু আর নর্মাল অবস্থায় ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেননা ওই যে অ্যালভিওলাই বা ছোট ছোট বেলুনের কথা বলছিলাম, তার যে ইলাস্টিসিটি, অর্থাৎ কিনা প্রসারণ সম্প্রসারণ হওয়ার যে স্বাভাবিক ক্ষমতা, সেটা অনেকটাই কমে যায়। অ্যাজমার ক্ষেত্রে উইথ মেডিকেশন যে ওষুধগুলো ব্যবহার করা হয়, তা ব্যবহার যদি ঠিকঠিকভাবে করা হয়, সেগুলো কিন্তু প্রায় নর্মাল অবস্থায় ফিরে আসে। কেননা ওখানে যে শ্বাসনালীর ভেতরে অবস্থিত ছোট ছোট মাসেলসগুলির সংকুচিত হচ্ছিল,

সেটা খুলে যায়, সংকোচনটা কমে যায়, বা যে ফ্লুইড বা মিউকাস যে সিক্রেশন হচ্ছিল ইনফ্লামেশনের জন্যে সেটাও ওই ওষুধের ফলে কিন্তু কমে যায়। ফলে অ্যাজমা ইন সাম এক্সটেন্ট রিভার্সিবল, সিওপিডি কিন্তু ইনরিভার্সিবল। সিওপিডি মূলত বয়স্ক মানুষদের অসুখ, অ্যাজমা কিন্তু হয় ছোট বয়সে, না বেশি বয়সে, ছোট বয়সে বাচ্চাদের মধ্যে।

0: গর্ভবতী মা, তাদের যদি শ্বাসকষ্ট বা হাঁপানির অসুখ দেখা দেয়, বাড়তি সতর্কতা তারা ডিমান্ড করবেন, তাদের ক্ষেত্রে নিতে হবে। আমি এই কথাটা বলছি এই কারণেই, অ্যাজমাকে কখনোই জেনারেলাইজড করা যাবে না।
1: আচ্ছা, এই প্রসঙ্গে যে জিনিসটা আমাদের বারবার মাথায় আসে, যে আপনি বলেন কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন এই সাবধানতা অবলম্বন করছি, তাহলে শুরু থেকে যদি আমরা বাচ্চাটাকে প্রপার ট্রিটমেন্টের মধ্যে রাখি, তাহলে কি পুরোপুরি নিরাময় হতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে?
0: আমরা সবসময়তে ট্রিটমেন্টের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করার কথা বলি, সেটা হচ্ছে কেয়ার ম্যানেজমেন্ট। কেননা ট্রিটমেন্ট মানেই হচ্ছে কি, ওষুধ দিলাম, কিছু অপারেশন করলাম, ইন্টারভেনশন করলাম। কিন্তু মনে রাখতে হবে অ্যাজমার প্রত্যেকটি পেশেন্ট আলাদা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যার অ্যাজমা ভাবা হচ্ছে সে, তাকে তার মতন করে ভাবতে হবে, তার ইতিহাস তার মতন করে বিশ্লেষণ করতে হবে, তার শরীরটাকে তার মতন করে দেখতে হবে। অর্থাৎ কি না, তিনি কে বা সে কে, ছোট বাচ্চার ক্ষেত্রে তার জন্মের সময় ওজন কত ছিল, কোথায় রাখা হয়েছে, আমি কোথায় থাকছি, কি ধরনের পোশাক পরছি, ঘরের ভেতরে আমি কি কাজ করছি, ঘরের বাইরে আমি কোথায় যাচ্ছি, সবটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। সব মিলিয়ে যে কথাটা বলতে হবে আমাদের অ্যাজমার আলোচনাতে, যে অ্যাজমা এবং অ্যাজমা লাইক ইলনেস, তার জন্যে কিন্তু মূল দায় হচ্ছে আমাদের পরিবেশের। এবং এক্ষেত্রে কিন্তু একটা মানুষ শুধু না, তার পরিবারের সদস্যরা, তাকে যারা কেয়ার দিচ্ছে ছোট বাচ্চার ক্ষেত্রে, সেই কেয়ার গিভাররা, এবং পাশাপাশি যেহেতু পরিবেশের সঙ্গে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে, পরিবেশ দূষণমুক্ত রাখার দায় কোনো একজন ব্যক্তি মানুষ বা কোনো একটা পরিবারের সঙ্গে সম্ভব না। স্বাভাবিক কারণেই যারা পরিবেশবিদ আছেন বা যারা বিভিন্ন দেশ পরিচালনা করেন, তাদের সকলের একটা ভূমিকা আছে, বিশেষ করে সেই জায়গাগুলোর যে পলিসি মেকার্স যারা।
1: আমরা একটু এই বিষয়ে আমরা আসব। আসলে আমাদের ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 9:59। আপনারা আছেন আমাদের সঙ্গে আরোগ্যতে, কিন্তু আমাদের সময় হয়েছে ছোট্ট একটা সংবাদ বিরতিতে যাওয়ার। মানে 10:10 থেকে 10:10 আমরা থাকবো সংবাদ বিরতিতে, কিন্তু যারা আমাদের ফেসবুক লাইভে আছেন তারা কিন্তু আমাদের সঙ্গে পুরো সময়টা থাকবেন, কারণ আমরা আছি আজ আরোগ্যতে ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে আপনার সমস্যার সমাধানের জন্য। কিন্তু আপাতত আমাদের সময় হয়েছে এই মুহূর্তে ছোট্ট একটা সংবাদ বিরতিতে যাওয়ার। বিরতির ওপারে আমাদের রেডিও বন্ধুরা কিন্তু অবশ্যই থাকবেন 100.1 MHz AIR FM গোল্ডের সঙ্গে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে 9 মে নতুন সরকার শপথ নিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচনে পরাজিত হলেও গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীতে ইরানের হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠকে আজ সাংবাদিকদের বলেন, এই বিলে 1956 সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা আরও 4 বাড়বে। প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে দাঁড়াবে 37। বিচারপতির সংখ্যা বৃদ্ধির ফলে সুপ্রিম

0: কোর্টে আরও দক্ষতার সঙ্গে কাজ হবে এবং দ্রুত বিচার সুনিশ্চিত করাও সম্ভবপর হবে।
1: 2014 से अगर हम देखें तो 25 सुप्रीम कोर्ट के जजेस थे और आज 33 से 37 किया, यानी करीब करीब 50% जजेस की संख्या में वृद्धि की है, क्योंकि जस्टिस डिलीवरी बहुत इंपॉर्टेंट है। टोटल जो 92,000 केसेस पेंडिंग है उसके पॉइंट ऑफ व्यू से बहुत जरूरी है कि हम जजेस बढ़ाएं और ये जजेस बढ़ाए गए।
0: তুলোর উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালুর করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মান উন্নয়ন করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা।
1: 5,659 करोड़ रुपए का ये प्रोजेक्ट है जिसके तीन कंपोनेंट्स है। पहला कंपोनेंट रिसर्च, दूसरा प्रोडक्शन की टेक्नोलॉजीज को बढ़ाना और तीसरा न्यू एज फाइबर्स के लिए किसानों को प्रोत्साहित करना। ये प्रधानमंत्री जी का विजन है 5F, फार्म से फाइबर बनाना, फाइबर से फैक्ट्री में जाना, फैक्ट्री से फैशन, फैशन से फॉरेन शोर्स तक कॉटन का पूरी सप्लाई चेन को मेंटेन करना, कस्तूरी कॉटन इसकी प्रॉपर मार्केट में स्थापना करवाना, ये भी इस मिशन का पार्ट है।
0: ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5-এর জন্য 2,55,000 কোটি টাকার বেশি একটি তহবিলও গঠন করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, গুজরাতে দুটি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র খোলার ব্যাপারেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এর ফলে 2,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA 23,437 কোটি টাকা ব্যয়ে তিনটি বহুমুখী রেল প্রকল্প গড়ে তোলার বিষয়টিও অনুমোদন করেছে। এর মধ্যে আছে নাগদা মথুরা গুন্টাকাল ওয়াড়ি ও গুড়হওয়াল সীতাপুর তৃতীয় ও চতুর্থ লাইন। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার 19 জেলা এই প্রকল্পের আওতায় পড়বে। CCEA গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে তোলার বিষয়ে অনুমোদন দিয়েছে। দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ ও কোচিন শিপইয়ার্ড লিমিটেড 1,570 কোটি টাকা বিনিয়োগে যৌথভাবে এই প্রকল্প রূপায়ণ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে কোন পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সে বিষয়ে সকলকে অবগত করবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গেছে। এদিকে কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPFকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশের পর কলকাতাসহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর ও হামলার যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সমাজ মাধ্যমের ওপর কড়া নজর রাখছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই আরও বলেন, গত মাসে টেলিফোনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত অত্যন্ত ভাগ্যবান যে তাঁর মতো নেতাকে পেয়েছে। শ্রী মোদীর প্রশাসনেরও প্রশংসা করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে তাঁর দলের পরাজয় অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন।
2: একটা পার্টি আমার সাথে আছে ভুল, আমরা আসামেও কালকে একটা সিট জিতেছি, তারপরে ওখানেও অত্যাচার করতে শুরু করেছে, সুস্মিতা দেব আমাকে জানালো। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করবো, আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তা কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারি নিজে যাবো, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ।
0: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলের মানুষের ভোটের রায় মেনে নেওয়া উচিত বলে বিজেপি দাবি করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে

0: বলেন, মুখ্যমন্ত্রী মানুষের রায়ে পরাজিত হয়েছেন, গণতন্ত্রে পরাজয় মেনে নিতে হয়।
1: আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেয়া, নচেত এই যে ইভিএম ইসি হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরো একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট।
0: নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল যে ভারতীয় সেনা বিপুল সংখ্যায় কলকাতায় প্রবেশ করেছে এবং সাধারণ মানুষ তাদের বাধা দিচ্ছে। ভিডিওটিতে আরও বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন, সিআরপিএফ তাঁর বাসভবনে হামলা চালিয়েছে এবং বিদেশি দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তথ্য যাচাই ইউনিট জানিয়েছে, এই সমস্ত দাবি সম্পূর্ণ ভুয়ো। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108 আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। নবনির্বাচিত টিভিকে বিধায়করা আজ পানাইউরে দলের সদর দপ্তরে বিজয়কে তাদের নেতা নির্বাচিত করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলার জেরে তিন ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, সাধারণ মানুষ ও পরিকাঠামোর উপর এই হামলা গ্রহণযোগ্য নয়। আমিরশাহীর পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ভারত শান্তিপূর্ণ ও কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের পক্ষে। আঞ্চলিক শান্তি স্থিতাবস্থা ও আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিত ও বাধাহীন জাহাজ চলাচলের পক্ষেও সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ মন্ত্রকও আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তাঁর প্রথম ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফর ভারত ও ভিয়েতনামের মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই শেষ খবর পাওয়া পর্যন্ত 6 ওভারে 1 উইকেটে 38 রান করেছে। এর আগে টসে জিতে দিল্লি নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 155 রান করে। তিনবারের বিশ্বকাপজয়ী ভারত আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গত মার্চে ভারত প্রথম দল হিসেবে নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রাখার পাশাপাশি রেকর্ড বাড়িয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলেছে। পশ্চিমবঙ্গে 9 মে নতুন সরকার শপথ নিতে পারে। খবর আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।
2: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন।

0: 100.1 FM Gold Arogya Arogya 100.1 FM Gold সংবাদ বিরতির পরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আরোগ্য নিয়ে। আমাদের সঙ্গে আজকে আরোগ্যে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আজ ওয়ার্ল্ড অ্যাজমা ডে, 5th May, তাই আজকের আরোগ্য সেই অ্যাজমাকে নিয়ে। দীপঙ্কর দাস জানতে চেয়েছেন, আমার বাবার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তখন ইনহেলার নিতে হয়। উনি যা লিখছেন তাতে বোঝা যাচ্ছে যে ডাক্তারবাবু ওনাকে একটি বিশেষ ইনহেলার ব্যবহার করতে বলেছেন। উনি অন্য একটি ইনহেলারের কথা লিখেছেন, সেটি কি ব্যবহার করা চলে?
1: দেখুন, অ্যাজমার চিকিৎসায় বা ম্যানেজমেন্টে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইনহেলার। ইনহেলারের মধ্যে কিন্তু ওষুধ থাকে, ইনহেলারের মধ্যে দু রকমের ওষুধ থাকতে পারে। যখন মানুষটার খুব কষ্ট হচ্ছে, ইমিডিয়েটলি রিলিফ লাগবে, আমরা রিলিভারের ওষুধ দেবো। আর যাতে ভবিষ্যতে কখনো তা না হয় বা রিপিট বা রিল্যাপস না হয়, তার জন্য তাকে কন্ট্রোলার ওষুধ দেব। তাহলে সবচাইতে তাড়াতাড়ি কাজ করতে পারে এমন কিছু ওষুধ, কী ওষুধ দিতে পারি আমরা, যাতে শ্বাসনালীর ওই যে সংকোচনটা ঘটেছিল সেই সংকোচনটা সরে গিয়ে প্রসারিত হয়, অর্থাৎ কিনা দরজাটা খুলে যায় এবং যতটা তাড়াতাড়ি খোলা যেতে পারে। সেজন্য আমরা শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট ব্যবহার করি, কথায় পরিভাষায় তাকে সাবা বলা হয়। আমরা কমনলি যে ওষুধটা ব্যবহার করি সবাই কম বেশি জানেন, স্যালবিউটামল। কিন্তু আমি আগেই বলেছি, শুধুমাত্র তো সংকোচনটা না, এর সাথে আবার একটা ইনফ্লামেশন আছে। এই ইনফ্লামেশনটার জন্যে কিন্তু ওই সংকোচনটা দীর্ঘস্থায়ী হতে পারে, আবার একটা ওই তরলের মতন, মিউকাসের মতন জিনিস জমে যেতে পারে। ওই ইনফ্লামেশনটার জন্য যে সমস্যা, তাকে কমানোর জন্য কিন্তু অতি অবশ্যই স্টেরয়েডের ব্যবস্থা, অর্থাৎ কি না, ওই ব্রঙ্কোডাইলেটার, যেটা আমরা শর্ট অ্যাক্টিং বা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট ব্যবহার করছিলাম, তার সাথে স্টেরয়েডের ব্যবস্থা, মানে ব্যবহারটা সুনিশ্চিত করতে হবে। অধিকাংশ ইনহেলারে এই দুটির কম্বিনেশন ব্যবহার করা হয়, শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে যখন অ্যাকিউট এক্সাসারবেশন বা হঠাৎ করে ব্যাপক হারে শ্বাসকষ্ট হচ্ছে, তখন সাময়িক রিলিফ দেওয়ার জন্য ওই শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার হিসেবে স্যালবিউটামল ইনহেলার ব্যবহার করা যেতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই যে ইনহেলারের কথাটা আমরা বললাম, এই ইনহেলার ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বাচ্চারা তো ইনহেলার ব্যবহার করতে পারবে না।
2: আমরা ইনহেলার গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে থাকব, কিন্তু আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি আপনাদের সঙ্গে ডাক্তার কাজল কৃষ্ণ বণিককে নিয়ে। সঙ্গে থাকুন।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য
2: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির ওপারে। আরোগ্যতে আছেন আপনারা, সুদীপ্ত কল্পলাল আছে আপনাদের সঙ্গে, আর আমরা আছি ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। আর আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ইনহেলার ব্যবহার কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, ইনহেলারের সম্পর্কে যেটা বলার আগেই বলেছি, তাতে ওষুধ থাকে এবং একে কিন্তু বলা হয় মিটার ডোজ ইনহেলার বা MDI। সে ব্রঙ্কোডাইলেটার ওলাই হোক আর ব্রঙ্কোডাইলেটার প্লাস স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড যুক্তই হোক, এই ইনহেলার অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এবং সেই জন্যই এবছরের

0: স্লোগান বা থিম, যাতে বলা হচ্ছে সকলে যাদের এইটা প্রয়োজন আছে অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার, সেটাকে সুনিশ্চিত করতে হবে যাতে সকলে সেই সুযোগটা পেতে পারেন। এতটাই গুরুত্বপূর্ণ। কিন্তু মুশকিল হচ্ছে ইনহেলার ব্যবহার করাটা সঠিকভাবে করতে হবে। কীভাবে সঠিক ব্যবহার করবেন? ছোটরা তো ইনহেলার ব্যবহার করতে পারবেন না, যারা নিজেরা ব্যবহার করতে পারেন। প্রথম কাজ হচ্ছে ইনহেলার, কোন ইনহেলারটা লাগবে সেটা যেমন চিকিৎসক ঠিক করে দেবেন, অ্যাজমার ক্ষেত্রে যিনি ব্যবহার করছেন তাকে কিন্তু ঠিক ঠিক পদ্ধতিটা জানতে হবে, যাতে সম্পূর্ণ ওষুধটা তার ফুসফুসে বা শ্বাসনালীর ভেতরে প্রবেশ করে। এটার জন্য কয়েকটা স্টেপের কথা বলা হয়। প্রথমত মানুষটিকে সোজা হয়ে বসতে হবে, হাতে ইনহেলারটা নিতে হবে, ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, মানে শেক ওয়েল বিফোর ইউজ। যারা খুব টেকনিক্যালি পারফেক্ট কাজ করতে না পারবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ইনহেলারের সাথে একটা স্পেশাল ব্যবহার, স্পেশাল কিছু না, একটা বোতলের মতো জিনিস যার ভেতরে ওষুধটা, এই ওষুধটা তো একটা মিস্ট বা কুয়াশা মতন তৈরি করে, সেটাকে আমি শ্বাস প্রশ্বাসের ভেতরে নেবো। যারা পারবেন সরাসরি নিতে, তাদের এই হাত এবং মুখের একটা কোঅর্ডিনেশন খুব জরুরি। প্রথমে সোজা হয়ে বসে ইনহেলারটা হাতে নিলাম, ওপরে বুড়ো আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি প্রেস করব। কিন্তু তার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার ভেতরে যতটা শ্বাস আছে আমি বার করব, ফোর্সফুলি যতটা আমার বেরোয় আমার শরীরের ভেতর থেকে গ্যাস আমি শ্বাস ছাড়ব। তারপরে ইনহেলারটা মুখে নেব, দুটো ঠোঁট দিয়ে তাকে চিপে ধরব। যখন আমি প্রেস করব একদিকে, আর যখনই প্রেস করব এক দুই, সেই সময় আমি টানব নিঃশ্বাসটা, যাতে ওই ওষুধটা যেটা মিস্ট হয়ে বেরিয়েছিল সে আমার শরীরে সরাসরি প্রবেশ করে। তারপরে খানিকক্ষণ ধরে রাখবো, মুখটা বন্ধ থাকবে যাতে সে বেরিয়ে না যায়। এইরকমভাবে সুনির্দিষ্টভাবে কিন্তু ব্যবহার করাটা বেশ কষ্টকর। যারা স্পেশার ব্যবহার করবেন তারা ওই ইনহেলারের অন্যদিকে ওই স্পেশারটা দেবেন, তার ভেতর থেকেই তারা শ্বাস প্রশ্বাস নেবেন। বাচ্চাদের ক্ষেত্রে স্পেশার ব্যবহারটা অনেক কার্যকরী, বড়দের ক্ষেত্রে যারা পারবেন তারা সরাসরি ইনহেলার ব্যবহার করবেন, মিটার ডোজ ইনহেলার, যার ভেতরে কিন্তু ওই রিলিভার ওষুধ অথবা কন্ট্রোলার ওষুধ। রিলিভারের ক্ষেত্রে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট হিসেবে মূলত সালবিউটামল বা লেবাবিউট্রল ইত্যাদি, অ্যালবিউট্রল ইত্যাদি ব্যবহার করা হয়। আর স্টেরয়েড হিসেবে কিন্তু আমরা অনেকে নাম জানি, ট্রেড নেম বলা উচিত না বলে বলছি না, মূলত কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয় যাতে ওই ইনফ্লামেশনটা কম হয়। আবার অনেকে দেখবেন এই ইনহেলার ব্যবহার করার ক্ষেত্রে কিছু ভুল ধারণা আছে, আমি পরবর্তীকালে আসব। আরেকটি ট্রিটমেন্ট মোডালিটিস এই ইনহেলারের অল্টারনেটিভ হিসেবে, বিশেষ করে হাসপাতাল সেটআপে, এটা বাড়িতে ব্যবহার করাটার জন্য যে এক্সপার্টাইজ লাগবে, একটা মেশিন যাকে বলা হয় নেবুলাইজার, এই নেবুলাইজারের ব্যবহারটা কিন্তু বহুল প্রচারিত হয়েছে এখন
1: ইদানিং। হ্যাঁ,
0: ইদানিংকালে অনেকেই নেবুলাইজার ব্যবহারের সম্পর্কে সচেতন হচ্ছেন, ব্যবহার করছেন এবং ব্যবহার বাড়ছে। নেবুলাইজারের কাজটাও কিন্তু একই রকম ওই ইনহেলারের মতোই, সেই ওষুধটাকে দেয়া মেশিনের ভেতর দিয়ে, যার জন্য একটা ইলেকট্রিক্যাল পাওয়ার বা ব্যাটারি সাপোর্ট লাগবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনহেলার ব্যবহার করা যেমন ব্যক্তিগত স্তরে বাড়িতে সকলেই কম বেশি করতে পারেন, নেবুলাইজার ব্যবহারটা কিন্তু মূলত হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে তাদের নজরদারির মধ্যেই হওয়া উচিত। এবারে প্রশ্ন হচ্ছে যে এই নেবুলাইজার ব্যবহার করছি কখন? যখন আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আমরা মানুষটাকে বলছি অ্যাজমা। আমি একটা কথা বলেছিলাম সিওপিডি, ওই সিওপিডির ক্ষেত্রে কিন্তু এই নেবুলাইজেশনের কাজ বা এই ইনহেলেশনের কাজ বা কার্যকারিতা তুলনামূলকভাবে কম, সেখানে কিন্তু অন্য মোডালিটি অফ চিকিৎসা করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধুদের জন্যে, সেটা হচ্ছে আমি কিভাবে ডায়াগনোসিস করব যে এটা অ্যাজমা। এই অ্যাজমাটা আমি আগেই বলেছি শ্বাস প্রশ্বাসের ওই প্রদাহ এবং অ্যালার্জিক একটা ম্যানিফেস্টেশন। এটা করার জন্য কি হয়, আমার শ্বাস নিতে কষ্ট হয়, এটা

0: পরীক্ষা করার জন্য একটি পরীক্ষা আমরা সবাই কম বেশি জানি, যাকে পরিভাষায় লাং ফাংশন টেস্ট বা পালমোনারি ফাংশন টেস্ট PFT বলি। এতে দুটি কাজ করা হয়, একটা যন্ত্রের ভেতরে নাক বন্ধ করে নিঃশ্বাস নিতে বলতে বলা হয়, নিঃশ্বাস প্রশ্বাসটাকে মাপা হয়। কিভাবে মাপা হয়? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, অর্থাৎ ফোর্সফুলি আমি কতটা এয়ার ছাড়তে পারি, কি স্পিডে ছাড়তে পারি, ভলিউম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পিড আমি কতটা বার করতে পারি, এটা হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। আর একটা হচ্ছে আমরা বলি FEV1, অর্থাৎ ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ডস, 1 সেকেন্ডে আমি জোর করে আমার শরীর থেকে কতটা এয়ার বার করতে পারি, এবং এটা একটা রেশিও করা হয়। এই রেশিওর একটা প্রিডিটারমাইন্ড ভ্যালু আছে, যার উপরে ভিত্তি করে কিন্তু অ্যাজমার ডায়াগনোসিস হয়। অ্যাজমার ক্ষেত্রে অন্য ইনভেস্টিগেশনের খুব বেশি ভূমিকা নেই। আগে কিছু কিছু পরীক্ষা করা হতো, ইওসিনোফিল কাউন্ট ব্লাডে দেখে আমরা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন ইওসিনোফিলিয়া বলতাম, তাছাড়া আরও কিছু নতুন নতুন টেকনিক ব্যবহার করে কিছু কিছু মার্কারের কথা ইদানিংকালে অনেক ভালো সেন্টার, বড় সেন্টার তারা ব্যবহার করছেন। এটা হচ্ছে অ্যাজমার ডায়াগনোসিস। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আদি অকৃত্রিম হচ্ছে ইনহেলার, এবং এই যে জিনার কথা বললাম, এই জিনা কিন্তু পরিষ্কারভাবে বলছে যে আন্ডার 5 বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে শুধুমাত্র সাবা বা ওই শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট সেগুলো ব্যবহার না, সঙ্গে কর্টিকোস্টেরয়েড ওলা যুক্ত ওষুধ দিতে হবে, এবং একবার ব্যবহার করলে লাইফ লং না হলেও যতক্ষণ তোমার কষ্টটা হচ্ছে ততদিন পর্যন্ত ব্যবহার করতে হবে।
1: আচ্ছা, আমাদের প্রশ্ন অনেক আসছে, আমাদের কে প্রশ্ন করছে ফেসবুক পেজে আমরা একটু দেখে নিই।
2: এই মুহূর্তে একজন প্রশ্ন পাঠিয়েছেন কল্যাণী দাস, উনি লিখছেন অ্যাজমা অ্যাটাক কি ফ্যাটাল হতে পারে?
0: অবশ্যই, আমি আমার প্রারম্ভিক কথায় বলেছিলাম যে প্রত্যেক বছর প্রায় 450,000 মানুষ পৃথিবী জুড়ে এই অ্যাজমাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হচ্ছেন। সুতরাং অ্যাজমা যদি সঠিক চিকিৎসা না হয়, সঠিক সময়ে চিকিৎসা না হয়, তাহলে কিন্তু যে কোনো সময় এর জটিলতা সৃষ্টি করতে পারে এবং মৃত্যু অবধারিত হয়ে দেখা দিতে পারে। সুতরাং অ্যাজমা, শ্বাসকষ্ট, একে কখনোই অবজ্ঞা করা উচিত না। বিশেষ করে আমি আবার আরেকটা সতর্কতামূলক কথা বলি, বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই অ্যাজমা এবং আরেকটি অ্যাজমা বা শ্বাসকষ্ট যেটাকে হাঁপানি হিসেবে অনেকেই দেখেন, হার্টের কারণে, এবং সেখানে কিন্তু বয়স্ক লোক, বিশেষ করে স্মোকার, বিশেষ করে ওবিস, যাদের উচ্চ রক্তচাপ আছে, হাইপারটেনশন বা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই সম্ভাবনাটাও মাথায় রাখতে হবে। সুতরাং শ্বাসকষ্ট হলেই কিন্তু প্রাথমিকভাবে দায়িত্ব হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুততার সঙ্গে সম্ভব হাসপাতাল, ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সাথে পরামর্শ করা এবং একটা সুনির্দিষ্ট ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের পথে যাওয়া।
1: আচ্ছা, স্বপ্না প্রামাণিক বসিরহাট থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, লিখেছে হাঁপানির ক্ষেত্রে খাবারের কোনো ভূমিকা আছে কি?
0: আমি আবারও বলি যে কিছু ধারণা আছে যে এই খাবারটা খেলে আমার ভালো লাগে, ওই খাবারটা খেলে কষ্ট হয়, এই খাবারে অ্যালার্জি হতে পারে, বিশেষ করে চিংড়ি মাছ, বেগুন, ডিম, অর্থাৎ কিন্তু এক কথায় যে খাবারে প্রোটিন কন্টেন্ট বেশি সেটাই কিন্তু অ্যালার্জিক হিসেবে কাজ করতে পারে। সব খাবারই সবাইকার ক্ষেত্রে খারাপ কাজ করবে তা না, কিন্তু কিন্তু কোনো কোনো খাবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে বিশেষ করে অ্যালার্জেন হিসেবে কাজ করে। তবে সাধারণভাবে আমরা বলতে পারি অ্যাজমাই হোক, শ্বাসকষ্ট অন্য কোনো কারণেই হোক, সবসময়তেই মৌসুমি ফল, শাকসবজি, বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবলস, এটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে, ভিটামিন যুক্ত খাদ্য, এবং অবশ্য অবশ্যই যে কতগুলি মিনারেলস, তার মধ্যে ম্যাগনেশিয়াম কন্টেনিং যে ফুডস, সেগুলো ভালো কাজ করে। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি এই শ্বাসকষ্টজনিত সমস্যায় বিশেষ করে কোভিডকালে বহু মানুষ যাদেরকে আমরা ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিও, তাদের যে কোনো কারণেই হোক, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা জানি না, কিন্তু ভিটামিন সি ব্যবহার অত্যন্ত বেশি বেড়েছিল কোভিডের সময়, আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন। সুতরাং খাদ্যের সাথে অ্যাজমার একটা ভূমিকা আছে। মনে রাখতে হবে সব অতি কিন্তু ক্ষতিকর।
1: আচ্ছা, আমাদের সঙ্গে না পুনে থেকে আরো একজন ডক্টর প্রশ্ন পাঠিয়েছে,
2: ডক্টর উৎপল মুখার্জি। উনি লিখছেন, হাউ ক্যান বি ডিস্টিংগুইশ ইন দ্য কজ অফ চিলড্রেন্স অ্যাজমা, ওয়েদার ইটস ইনহেরিটেড অর ইজ ডিউ টু পুয়ার এয়ার কোয়ালিটি।
0: খুব কঠিন এটাকে আলাদা করে বলা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তবে সম্ভাবনা যদি ফ্যামিলিতে কারো থেকে থাকে, ধরে নিতে হবে ওটা ইনহেরিটেড, মানে ফ্যামিলিয়াল অ্যাজমা। কেননা বাচ্চা, বিশেষ করে ছোট বাচ্চা, তার উপরে কিন্তু এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে পলিউশন সেটা তুলনামূলকভাবে কম। যারা একটু বয়স্ক, কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্স, ইয়াং অ্যাডাল্টস, অ্যাডাল্টস, ওল্ড এজে যারা এক্সপোজ টু এক্সটার্নাল ওয়ার্ল্ড মাচ মোর দ্যান দ্য লিটল চিলড্রেন, যারা ঘরের ভেতরে মায়ের কোলে আছে, তাদের তুলনায় তাদের মধ্যে কিন্তু ওইটা বেশি সম্ভাবনা। আমি যে কথাটা বলতে বলতে আমি আলোচনাটা একটু চলে গেছিলাম, এই ইনহেলার্স, ইনহেলার্স যেমন জীবনদায়ী, এর ব্যবহারটা সুনির্দিষ্টভাবে করতে হবে, নির্দিষ্টভাবে নির্দিষ্ট ডোজে ওষুধটা নিতে হবে চিকিৎসকের পরামর্শ মতন, এবং দুবার না নিলে কতগুলি মনে করতে হবে যে আমাদের রিভিউ করতে হবে, রিঅ্যাসেস করতে হবে এবং রিইনফোর্স করতে হবে। এই তিনটে কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিভিউ করা, রিঅ্যাসেস করা এবং রিঅ্যাডজাস্ট করা। এইটা হচ্ছে এই মিটার ডোজ ইনহেলারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ করতে পারেন না, চিকিৎসকের পরামর্শ লাগবেই লাগবে, এবং এটা সবসময়তেই কিন্তু চিকিৎসকদের আওতায় করা উচিত। ইনহেলার সম্পর্কে কয়েকটা ভুল ধারণার কথা না বলে থাকা যায় না আলোচনায়। প্রথম যে কথাটা অনেকেই আমাদের কাছে বলেন যে একবার যদি ইনহেলার ব্যবহার শুরু করি এটা কি আমি আসক্ত হয়ে যাব, অর্থাৎ অ্যাডিক্টিভ হয়ে যাব, এটা কিন্তু সঠিক না। ইনহেলারের ব্যবহারে আমাদের যখন দরকার তখন ব্যবহার করা, এর জন্যে কিন্তু ওই নেশাগ্রস্ত, আসক্ত হয়ে যাওয়ার মতন অবস্থা ঘটে না। এবং অনেকেই মনে করেন ইনহেলার তো শুধুমাত্র যখন প্রচণ্ড কষ্ট হচ্ছে, সিভিয়ার অ্যাটাক্স, আমি সহ্য করতে পারছি না কষ্ট, তখনকার জন্য, অন্য সময় তো ট্যাবলেট খেলেই হয়ে যাবে, সিরাপ খেলেই হয়ে যাবে, এটাও কিন্তু সঠিক নয়। আমি আগেই বলেছি বর্তমানে যে ইনহেলারগুলো ব্যবহার করা হয় তাতে দুরকমের ইনহেলার আছে, যেটি রিলিভার এবং কন্ট্রোলার, দু রকমের ওষুধযুক্ত ইনহেলার ব্যবহার করার দরকার। এবং জিনা সারা পৃথিবীতে যেখানে যেখানে এই অ্যাজমা ডে পালন করা হচ্ছে সেখানে এই কথাটি বারংবার তারা আনছেন। এবং অনেকেই মনে করেন ইনহেলার ব্যবহার করা, যেহেতু আমি সরাসরি ওষুধটা আমার শ্বাসপ্রশ্বাস নালীর ভেতরে নিচ্ছি, হয়তোবা আমার ফুসফুস বা আমার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হবে, কমজোরি হয়ে যাবে, আমি আর সেইভাবে নিঃশ্বাস নিতে পারবো না। অনেকে মনে করেন যারা খেলাধুলা করেন তাদের খেলাধুলা করা যাবে না ইনহেলার নিলে।
1: এই বিষয়টাতেই আমরা থাকবো, আমাদের আবারও একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপন বিরতির উপরে ফিরে আসছি। ইনহেলার নিয়ে কথা হচ্ছিল, সেই বিষয়টাতেই আমরা থাকবো, এছাড়া আপনাদের নানান রকম প্রশ্ন তো আছেই। শুনতে থাকুন 100.1 MHz AIR FM গোল্ড, সুদীপ্ত কল্পলাল আছি আপনাদের সঙ্গে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য
2: বিজ্ঞাপন বিরতির পরে FM Gold-এ। হ্যাঁ, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম আরোগ্য নিয়ে। আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে, আর এই মুহূর্তে ডাক্তারবাবু রয়েছেন ইনহেলারের ব্যবহার নিয়ে অনেকেরই এই বিষয়ে অনেক ভয় বা ভুল ধারণা রয়েছে ইনহেলার ব্যবহার করা নিয়ে, এবং সেই ব্যাপারেই ডাক্তারবাবুকে আমাদের এবং আপনারা যারা উপক্রান্তি রয়েছেন তাদের প্রত্যেকের প্রশ্ন রয়েছে যে ইনহেলার ব্যবহার কতটা আমাদের পক্ষে নিরাপদ বা আমাদের যে ভয়গুলো রয়েছে, যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো কতটা অমূলক।
0: আমরা যে কথা বারংবার বলছিলাম, এবারে বিশ্ব অ্যাজমা দিবসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে ইনহেলারের ব্যবহার অলমোস্ট ইউনিভার্সাল ইন অ্যাজমা কেস করতে হবে, অর্থাৎ অন্য কোনো মডালিটি অফ ট্রিটমেন্টের পরিবর্তে কিন্তু যাদের প্রয়োজন ইনহেলার তারা ইনহেলার ব্যবহার করবেন, এবং দ্যাট টু দু রকমের ওষুধ, মানে টু ইন ওয়ান, সেই ওষুধ ব্যবহার করেই ইনহেলার ব্যবহার করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এই ইনহেলার ব্যবহার করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলি আছে যে ইনহেলারের সাইড এফেক্টস তুলনামূলকভাবে বেশি, আমি অনেকটা বিষ আমার শরীরের নিঃশ্বাসের মধ্যে প্রবেশ করাচ্ছি, আমার লাংস, আমার রেসপিরেটরি প্যাসেজ এগুলো বোধহয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিষয়টি তা নয়। কারণ এটা অত্যন্ত কম পরিমাণে ওষুধ শরীরের ভেতরে প্রবেশ করে আমার কষ্ট লাঘবের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। অনেকে মনে করেন নেবুলাইজার বোধহয় ইনহেলারের চাইতে ভালো, যেহেতু যন্ত্রের ভেতর দিয়ে আসছে অনেক বেশি পরিমাণে ওষুধ যাবে তাই নেবুলাইজার ভালো। আমি আগেই বলেছি নেবুলাইজারের তুলনায় কিন্তু ইনহেলার ব্যবহার করা সোজা। ইনহেলার ব্যবহার করতে আমি কোনো রকমের কোনো যন্ত্র বা ইলেকট্রিসিটি বা পাওয়ার ব্যাকআপ সাপোর্ট লাগে না, এবং অনেকে মনে করেন যে ইনহেলার ব্যবহারটা শুধুমাত্র সরাসরি মুখের ভেতরে নিয়ে গিয়ে ইনহেল করলেই হবে, কোনো দরকার নেই স্পেশার ব্যবহার করা। কিন্তু স্পেশার ব্যবহার করে দেখা গেছে ইনহেলেশনের যে কাজটা সেটা অনেক ভালো, অনেক সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব, কেননা যে মিস্ট বা ধোঁয়াশা বা কুয়াশা যাই বলুন না কেন সেটা তৈরি হয় ইনহেলেশনের ওষুধটাতে, তাতে স্পেশালের মধ্যে দিলে যিনি ব্যবহার করছেন তার পক্ষে অনেক সহজেই সেই ব্যবহারটা তিনি করতে পারেন। আর অনেকে মনে করেন অ্যাজমা সে তো শুধুমাত্র বাচ্চাদের অসুখ, না, অ্যাজমা কিন্তু যে কোনো বয়সের মানুষের হতে পারে, এক্সট্রিম এজ, হয় ছোট বাচ্চাদের অথবা বয়স্ক মানুষদের মধ্যে অ্যাজমা বেশি হয়। অনেকে মনে করেন যে বয়স বাড়ার সাথে সাথে বোধহয় হাঁপানির অ্যাটাক কমে যাবে, সেটাও কিন্তু না, বেশি বয়সী মানুষদেরও ফ্রিকুয়েন্ট অ্যাটাক হয়। সেই কারণেই এই জিনা বলে যে সংস্থা আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে প্রতিপালনের ডাক দিচ্ছেন, তারা বলছেন যে এই অ্যাজমার কতগুলো গ্রেড আছে, কতগুলো টাইপ আছে, কোন মানুষটা দিনে একবার শ্বাসকষ্ট হচ্ছে, অনেকে হচ্ছে একদিনে অনেকবার হচ্ছে, অনেকে আছে সাত দিনে একবার হচ্ছে, কখনো কম কখনো বেশি হচ্ছে, এরকম করে ওনারা কতগুলো ক্যাটাগরি ভাগ করেছেন। এবং মাইল্ড, মডারেট, সিভিয়ার এইভাবে না বলে ওরা বিভিন্ন ক্লাসে ভাগ করেছেন, যার ভেরি ফ্রিকুয়েন্ট ভেরি সিভিয়ার অ্যাটাক হচ্ছে তাকে চিকিৎসার ক্ষেত্রে নেবুলাইজেশন এবং ইনহেলেশন একসাথে করা বা আলাদা করে করলেও বেশি পরিমাণে ডোজ বেশি ফ্রিকোয়েন্টলি ব্যবহার করে চিকিৎসা করার কাজটা তারাও বলছেন, যার ক্ষেত্রে অল্প অ্যাটাক হচ্ছে, মাইল্ড অ্যাটাক, সপ্তাহে একদিন অল্প সময়ের জন্য হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু কম ডোজে ইনহেলেশন দিয়েই তারা কাজটা সেরে দিতে বলছেন। আর এই যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে ইনহেলেশনে, এই ওষুধগুলো সবই কিন্তু সেফ, কার্যকরী এবং বিজ্ঞানসম্মত। স্বাভাবিক কারণে এই ওষুধগুলো ব্যবহারে কারো অন্য কোনো শারীরিক অসুবিধে হয় এমন কিছু না, কিন্তু মনে রাখতে হবে যদি সঠিক প্রয়োগ না হয় এবং ডায়াগনোসিস যদি সঠিক না হয় তাহলে কিন্তু এই বিটা অ্যাগনিস্ট যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেটা ক্ষতিকর হতে পারে। সেই সতর্কতাটা শুধুমাত্র চিকিৎসকের সঙ্গে পরামর্শক্রমেই করে নেওয়া উচিত। আর স্টেরয়েড কিন্তু অন্য পাঁচটা ক্ষেত্রে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলেও ইনহেলেশনে যে পরিমাণ স্টেরয়েড ব্যবহার করা হয় তা অত্যন্ত কম পরিমাণে হয় বলেই এর কার্যকারিতা উপকারী কখনই সে অনিষ্ট কিছু করে না, অন্তত ইনহেলেশনের ক্ষেত্রে।
1: আচ্ছা, আমাদের আজকে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:36। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে বহু দূরের বন্ধুরাও কিন্তু আমাদের খুব কাছের হয়ে ওঠে, যেমন এই মুহূর্তে সুদূর বাংলাদেশ থেকে আমাদের বন্ধু আমাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রশ্নও রেখেছেন।
2: দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে, উনি জানতে চাইছেন যে অ্যাজমা থেকে কী কী খাওয়া যাবে না সেই সম্পর্কে।
0: আমরা যদি লিস্ট করতে আলাদা আলাদা করে খাদ্যবস্তু ধরে ধরে

0: আলোচনা করি তাহলে সে লিস্ট বিশাল বড় হয়ে যেতে পারে। তবে এক কথায় বলা যায়, সব খাবারই খাওয়া যাবে, কোনো খাবারই বাদ দেওয়া যাবে না। শুধু মনে রাখতে হবে যে খাবারে যার কখনো কোথাও কিছুটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস হয়েছিল, কেননা অ্যাজমা তো একটা অ্যালার্জি ঘটিত অসুখ, সেই কারণে সেই খাবারটুকু সেই মানুষটার সেই সময়ের জন্য কিন্তু অ্যাভয়েড করাই তাই ভালো। অন্যথায় সব খাবারই সব মানুষ খাবেন, কিন্তু যার কখনো কোথাও কিছু রকমের উপসর্গ দেখা দিয়েছিল, কেননা আমরা বলেছি যে এই অ্যাজমার ক্ষেত্রে যাদের কিছু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, হিস্ট্রি অফ অ্যালার্জি ইন দ্য ফ্যামিলি, এক্সিমা বা ওই জাতীয় অসুখ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই খাদ্যবস্তুগুলো বা ওই পরিবেশ বা পরিমণ্ডলটাকে অ্যাভয়েড করাটাই দরকার, কেননা সেটাই তো ট্রিগারিং ফ্যাক্টর। আর এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে বলেই না মানসিকভাবে একটা চাপ পড়ে বলেই একসময় বলা হতো যে অ্যাজমা একটা সাইকোসোম্যাটিক ডিজিজ, শারীরিক অসুখ, মনের অংশটুকুও অবজ্ঞা করা যাবে না।
1: আচ্ছা, বিমল চক্রবর্তী লেকটাউন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, লিখেছে, স্ট্রেস বা মানসিক চাপ কি হাঁপানিকে বাড়ায়?
0: অবশ্যই, যেমন একটা সময় মনে রাখতে হবে এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম অ্যাজমা বাড়াতে পারে, আবার ওই স্ট্রেস এটাও তো একটা মানসিকভাবে আমাদের বিভিন্ন রকমের যে সিস্টেম, আমাদের হরমোনাল সিস্টেম, আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম, তার উপরে চাপ ফেলে, এবং সেই কারণে কিন্তু অ্যাজমাটা বা আপানিটা স্ট্রেস বা স্ট্রেনের ক্ষেত্রে কিন্তু অল্প হলেও বাড়তে পারে। সেই কারণেই আমরা বারংবার বলবো একটা সুস্থ পরিবেশের কথা, যেখানে মানসিক চাপ তুলনামূলকভাবে কম থাকবে, এবং সেই চাপের মধ্যে আমরা এই যে দৈনন্দিন জীবনে টানা পড়েন, কাজের জায়গার যে টানা পড়েন, সেটা যত কম হবে, মানুষ যত সুস্থির থাকতে পারবে, তত কিন্তু হাঁপানি বা অ্যাজমার ক্ষেত্রে ভালো কাজ হবে। এবং সেই কারণেই আজকে দেখবেন, লক্ষ্য করে এই ওয়ার্ল্ড যোগা ডে বলুন বা যোগ অ্যাজ সাচ, বিভিন্ন ধরনের যে আসন প্রাণায়াম, সেগুলি শুধুমাত্র অ্যাজমা না, যে কোনো শারীরিক অসুবিধার ক্ষেত্রে প্রমোট করার কথা বলা হয়। এবং দেখা গেছে যিনি সুস্থ সবল শারীরিকভাবে আছেন তার মানসিক চাপও কম, এবং মানসিক চাপ থাকলেও তাকে অতিক্রম করার ক্ষমতাও তার বেশি, অ্যাজমা তার ব্যতিক্রম নয়।
2: একটু অন্যরকম প্রশ্ন করেছেন ববিতা দাশগুপ্ত ডানলপ থেকে। উনি লিখছেন যে আমার বাড়িতে খাঁচায় প্রচুর পাখি আছে, পাখির উড়ে যাওয়া পালক থেকে অ্যাজমা হওয়ার কি সম্ভাবনা রয়েছে?
0: খুবই ভালো প্রশ্ন। শুধু পাখি, বিশেষ করে আমরা একসময় ভাবতাম যাদের বাড়িতে অনেক পায়রা ঘুরে বেড়ায়, সেই পায়রাগুলি হচ্ছে সুখের প্রতীক, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে পায়রা বা অন্যান্য পাখির পালক, তাদের বিষ্ঠা, তাতে শুধুমাত্র অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হিসেবে অ্যাজমা হয় তা না, এছাড়াও আরও কিছু সুনির্দিষ্ট রেসপিরেটরি প্যাসেজের অসুখ হতে পারে। সুতরাং যারা এই পাখি পোষেন বা যাদের বাড়িতে পাখি ভালোবাসা দিতে উড়ে এসে বসে, বিশেষ করে পায়রা, আজকে কলকাতা তথা পাড়ি আশেপাশের বহু বহুতল আবাসনের বড় সমস্যা হচ্ছে পায়রা বা জাতীয় পাখি, তার জন্য লক্ষ্য করবেন সেই সমস্ত এলাকায় মানুষের মধ্যে কিন্তু অ্যাজমা বা হাঁপানির সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেননা একদিকে আমরা প্রত্যেক দিন এই যে অপরিকল্পিত নগরায়ন, যেখানে ধুলো বালি ইত্যাদি সবসময়তেই তৈরি হচ্ছে, তাছাড়া ট্রান্সপোর্টেশনের যে আমাদের ধরুন অধিকাংশ গাড়ি ঘোড়া, সেগুলো কত বছরের কে জানে, কতভাবে গ্যাস ছাড়ায়, কত ধোঁয়া ছাড়ে আমরা জানি না, সেগুলো প্রতিনিয়ত আমাদের মধ্যে আসছে। তার উপরে আছে আবার আমাদের ধূমপান, আমাদের বাড়িতে গ্যাসের রান্না, বিভিন্ন সেন্টের ব্যবহার, বারংবার যেটা বলছি এই যে সো কল্ড নিরীহ সেন্ট, পারফিউম, ডিওড্রেন্ট, লিপস্টিক, নেল পলিশ, এর ভেতরে যে গ্যাসগুলি আছে সেগুলো কিন্তু অ্যালার্জেন হিসেবে ব্রঙ্কি অ্যাজমা বা হাঁপানির কারণ এবং ট্রিগার ফ্যাক্টর। সুতরাং আমার আপনার সুখ স্বাচ্ছন্দ্য এটা কিন্তু অনেক ক্ষেত্রে বিপদের কারণ হয়, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই হাঁপানি।

0: ক্ষেত্রে বা অ্যাজমার ক্ষেত্রে পরিবেশের তারতম্য, তাপমাত্রার, এসি ঘরে ব্যবহার, কত ঠান্ডার মধ্যে আপনি আছেন, পরক্ষণে বাইরে গেলেন, গরমের বাইরে থেকে এসে ঠান্ডা জল খেলেন, এই যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, শরীর অ্যাডজাস্ট করতে যে টাইমটা লাগছে, তাতে কিন্তু আপনার এই অ্যাজমা বাড়া কমার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে থাকে।
1: আচ্ছা, ছোটদের অ্যাজমার ক্ষেত্রে আমরা শুরুতেই জানলাম, এবার একটা প্রশ্ন থেকে যায় যে এই অবস্থায় ধরুন আমরা জানতে পারলাম যে একটি শিশু অ্যাজমায় আক্রান্ত বা অ্যাজমা আছে, তাহলে সেক্ষেত্রে তার খেলাধুলো বা ধরুন ব্যায়াম করার ক্ষেত্রে কোনো মানে কি বলবো প্রতিবন্ধকতা থাকছে কিনা, এছাড়া যখন স্কুল যাচ্ছে তখন বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে?
0: খুবই জরুরি প্রশ্ন, শুধুমাত্র ছোটদের না, সকলের ক্ষেত্রেই। আর ছোটদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুল মিস করে গেছি, ছোট বাচ্চাদের আমরা তাদের জন্মদিনে, তাদের অন্যান্য কোনো অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন রকমের উপহার দিই, সফট টয়েজ। এই সফট টয়েজের ভেতর থেকে যে অল্প অল্প করে সুতোর মতন কিছু শরীরে প্রবেশ করে, সেগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ট্রিগারিং ফ্যাক্টরস। আর ছোট বলুন বড় বলুন, যারা এই বাইরে যাচ্ছে, বাইরের অন্য পরিবেশে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বিভিন্ন কমিউনিটির সঙ্গে ইন্টারাকশনস হচ্ছে, এই যে যাতায়াতের পথ, সেখানকার যে দূষণ, ধুলো, বালি, গ্যাস, ধোঁয়া, এগুলো কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে শরীরে প্রবেশ করছে শ্বাসনালীর মধ্য দিয়ে। স্বাভাবিক কারণে ওই একই সতর্কতা বাচ্চাদের ক্ষেত্রে যেমন নিতে হবে, বড়দের ক্ষেত্রেও নিতে হবে। আপনি যদি উদাহরণস্বরূপ ধরেন, জাপানে অধিকাংশ মানুষ সারাক্ষণই মাস্ক ব্যবহার করছে যখনই তিনি বাইরে যাচ্ছেন। আমরা যদি শুধুমাত্র একটা মাস্ক ব্যবহার করে বাইরে বহির্জগতে যেতে পারি, তাহলে কিন্তু এই শ্বাস প্রশ্বাসের প্রদাহ, এই যে ধুলো বালি, ধুলিকণা, ধোঁয়া ইত্যাদি থেকে অনেকাংশেই মুক্ত থাকতে পারি। কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে নিয়মিত মাস্কের ব্যবহারটা নাই। কোভিডকে আমরা ধন্যবাদ দিই, অনেক ক্ষতি করেছে কিন্তু একটা জায়গায় লাভ করেছে, কোভিডের সময়কালের অভ্যেস অনেকে এখনও বজায় রেখেছেন,
2: মাস্ক
0: এখন অনেকেও বাইরে মাস্কে ব্যবহার করছেন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে যারা ব্যবহার করছেন তারাও কিন্তু সঠিক মাস্ক ব্যবহার করছেন না, কেউ কেউ একটা মাস্ক দিনের পর দিন ব্যবহার করছেন, আবার কেউ কেউ মাস্ক ব্যবহার করছেন বা এখন বাইরে যাচ্ছেন আবার ব্যাগে ভরছেন, আবার বার করছেন, আবার পড়ছেন। এইটা কিন্তু মাস্কের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যবহার না। মাস্কের ব্যবহার তখনই বৈজ্ঞানিক কার্যকরী হবে যদি যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করতে পারি। তবে মাস্কের ব্যবহার এক কথায় শ্বাসনালীর যে কোনো প্রদাহকে যেমন আটকাতে পারে, অবশ্যই হাঁপানির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে শিশু কিশোরদেরকে।
2: একটু আগে আপনি বললেন ডাক্তারবাবু যে ভোরের দিকে বা রাতের দিকে অ্যাজমার প্রকোপটা বাড়ে, এটা কি কারণে?
0: এর কারণ সুনির্দিষ্টভাবে দেখা যায় না। আমরা যেটাকে বলি এপিডেমিওলজিক্যাল স্টাডি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ মানুষ যাদের এই শ্বাসকষ্টের এপিসোডগুলো কখন হয়েছে যখন জিজ্ঞেস করা হয়, সেটা ট্যাবুলেশন করে দেখা যায় অধিকাংশ অ্যাজমার তারা তাদের কষ্টটা হয় গভীর রাতে নতুবা ভোরের দিকে বেশি হয়েছে বলে বলেন। এর কারণটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন গবেষণার লব্ধ ফল, আমরা বলি এপিডেমিওলজিক্যাল স্টাডি। তবে মনে রাখতে হবে যে বিশেষ করে আমাদের মতন উন্নয়নশীল দেশে কিন্তু অ্যাজমার বাড়ছে। আগে যেটা ছিল শুধুমাত্র আরবানাইজড এরিয়ার অসুখ, এখন কিন্তু গ্রামাঞ্চলেও বিশেষ করে বিভিন্ন রকমের ফুল ফল এবং অন্যান্য সবজির যে পোলেন রেণু, তার থেকে কিন্তু এই অ্যাজমার যে প্রবণতা সেটা বাড়ছে। আমি সাম্প্রতিককালে দেখেছি বিশেষ করে যে অঞ্চলগুলিতে পার্থেনিয়াম আছে, বিশেষ করে সেই জায়গাতে একটা বড় অংশের মানুষের মধ্যে অ্যাজমার জনিত সমস্যাটা আমরা ডিটেক্ট করতে পারছি।
2: এই যে পাখির কথা বললেন, পাখির ক্ষেত্রে হচ্ছে বাড়িতে অনেকে তো কুকুর পোষেন, বেড়াল পোষেন, তাদের লোম থেকেও কি অ্যাজমার কোনো রকম?
0: সব রকমের লোম বলুন, চুল বলুন, রেণু বলুন, তা কিন্তু শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে। এবং শ্বাস প্রশ্বাসের যে নালি, আমি বলছিলাম বারবার বলছি, অত্যন্ত সংবেদনশীল, সেই সংবেদনশীল মিউকাস মেমব্রেন বা ঝিল্লি আবরণী যেটা আমার নাসারন্ধ্র থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত আছে, তাতে আঘাত করে, প্রদাহ করে, এবং অনেক ক্ষেত্রে সে প্রদাহ যদি সঠিক সময় নির্ণয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু অ্যাজমার অ্যাটাক হতে পারে।
1: আচ্ছা, কিভাবে বুঝবো, ধরুন অ্যাজমা ট্রিটমেন্টে করছি বা আপনার যা নিয়মগুলো বলছেন সেই নিয়মগুলো রীতিমতো ফলো আপ করে আছি, তো বোঝা যাবে কিভাবে যে আমি সুস্থ আছি?
0: এইটা তো যখন কষ্ট হচ্ছে তখন আমি অসুস্থ, যখন কষ্ট নেই তখন আমি স্বাভাবিক। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অসুখটা কি, আমার অসুখটা অ্যাজমা না আমার অসুখটা সিওপিডি, এইটা যেমন একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি সেটা আগেও বলেছি যে অ্যাজমাটা রিভার্সিবল, সিওপিডি অনেক ক্ষেত্রে ইররিভার্সিবল, ওটা নর্মাল অবস্থায় ফিরে আসতে নাও পারে। চিকিৎসার ক্ষেত্রে অ্যাজমা যখন অ্যাটাক হবে সেইটার তো চিকিৎসা করতেই হবে, এবং ভবিষ্যতে যাতে অ্যাটাক না হয় বা ঘন ঘন অ্যাটাক, রেসপিরেটরি কষ্ট, যে ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, সেটা যাতে না হয়, রেকারেন্স না হয়, তার জন্য ওই যে ওষুধের কথা বললাম, রিলিভার এবং কন্ট্রোলার, ওই যে রিলিভার ওষুধগুলো যেমন আমরা শর্ট অ্যাক্টিং ব্যবহার করছি, সিমিলারলি কন্ট্রোলার হিসেবে লং অ্যাক্টিং ওষুধ ব্যবহার করতে হবে যাতে তার এফেক্টটা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু সবটাই ওই ইনহেলেশনে, মিটার ডোজ ইনহেলার, যেটা আমি বারবার বলছি, ইনহেলারের ব্যবহারটা সুনির্দিষ্টভাবে করতে হবে, যতবার কষ্ট হবে ততবারই ব্যবহার করতে হবে।
1: আচ্ছা,
0: এবং যখন অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন দেখা যাবে যে ফ্রিকোয়েন্সি অফ রেসপিরেটরি ডিস্ট্রেস বা অ্যাটাক অফ অ্যাজমা সেটা কিন্তু ক্রমশ ক্রমশ কমে যাবে।
1: আচ্ছা আচ্ছা, মিন্টু প্রামাণিক বরানগর থেকে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করেছে, লিখেছে যে ছোটতে অ্যাজমা ধরা পড়লো কিন্তু বড় হলে ট্রিটমেন্টে এই রোগ এই সমস্যা কমার সম্ভাবনা আছে কি?
0: অবশ্যই আছে। আমি বারংবার বলছি যে অ্যাজমাটা দুটো পোলে দেখা দিতে পারে, ছোট বয়সে আর বেশি বয়স। ছোট বয়সে বেশি হয়, বড় বয়সে কম হয়। ছোট বয়সে যেগুলি হয় সেগুলো যদি নিয়মিত চিকিৎসা আসেন এবং এই ইনহেলার ব্যবহারটা সুনির্দিষ্টভাবে সঠিকভাবে করেন, তাহলে তাদের যে ফ্রিকোয়েন্সি অফ অ্যাটাক্স সেইটা যেমন কমে, স্বাভাবিক কারণে একটু বয়স হয়ে গেলে টোটাল অ্যাটাকের পরিমাণটাও এবং ফ্রিকোয়েন্সিটাও, গড়পড়টা অনেকখানি কমে যেতে পারে। যখন কষ্ট নেই তখন তিনি স্বাভাবিক জীবনযাপন করবেন, যখন শ্বাসকষ্ট দেখা দেবে, এপিসোড অফ অ্যাজমা অ্যাটাক হবে, তখন তিনি ওষুধ ব্যবহার করবেন, ওষুধের ক্ষেত্রে আবারও সেই ঘুরে ফিরে এক কথা আসবে, ইমিডিয়েটলি রিলিফের জন্য রিলিভার ওষুধ, মূলত ওই সালবিউটামল জাতীয়, আর দীর্ঘস্থায়ী বা লং অ্যাক্টিং চিকিৎসা হিসেবে প্রদাহ কমানোর জন্য যেমন আমরা কর্টিকোস্টেরয়েড ব্যবহার করছিলাম সেটা করতে হবে। মনে রাখতে হবে অ্যাজমার এই যে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের কথা বললাম, এটা শুধুমাত্র মেডিকেল থেরাপি বা ওষুধ দিয়ে নয়, এর মূল কাজটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমি কী অ্যাপ্রোচে এগোবো, আমি কি অ্যাপ্রোচে ওই কেস বা ওই সিমটম বা ওই উপসর্গটাকে ডিল করব, এটা যেমন ইম্পর্টেন্ট। সিমিলারলি ওষুধের ব্যবহারটাও ঠিক, কোন ওষুধটা কতখানি ডোজে দেবো, কোন রুটে দেবো, সেটাও ইম্পর্টেন্ট। আর থার্ড চাইতে বড় কথা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, যে যে ট্রিগারিং ফ্যাক্টরসগুলোর কথা বাড়ির ভেতর থেকে শুরু করে বাইরে আমরা আলোচনার মধ্যে এনেছি, বিছানাপত্র থেকে শুরু করে খেলনা, রান্নাঘর, স্মোকিং, অন্যান্য পলিউশন, রাস্তাঘাটে ধোঁয়া, বালি, ধুলো, নির্মাণ সামগ্রী যেতে বা ওই যে পরবর্তীকালে এলো পাখির বিষ্ঠা, পাখির পালক, ফুলের রেণু, এগুলো থেকে যতটা পারা যায় এদের কন্ট্যাক্ট কমানো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই জায়গাটাতে যতটা না ব্যক্তি মানুষের ভূমিকা, তার তুলনা অনেক বেশি দায়ী দায়িত্ব হচ্ছে পঞ্চায়েত, পৌরসভা বা আমাদের পলিসি মেকার্সরা তাদের। আর একটা জিনিস মনে রাখতে হবে, ইদানিংকালে আরও কিছু সফিস্টিকেটেড চিকিৎসা ব্যবস্থা অল্প হলেও বিভিন্ন জায়গায় চালু হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডির চিকিৎসা। এটা একটা বিশেষ ধরনের চিকিৎসা, অ্যাজমার ক্ষেত্রে অল্প হলেও চালু হয়েছে কোনো কোনো সফিস্টিকেটেড জায়গায়। এর রেজাল্ট কতখানি কী সাফল্য লাভ করেছে সেটা নিয়ে আমাদের দেশে অন্তত খুব বেশি স্টাডি এখনও পর্যন্ত হয়নি, কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবায়োটি দিয়ে অ্যাজমার চিকিৎসা শুরু হয়েছে পৃথিবীর অন্যান্য অনেকগুলি জায়গায়। এছাড়াও এই যে অ্যালার্জির কথা বললাম, বিভিন্ন রকমের অ্যালার্জেন্স যেগুলি এই অ্যাজমা সৃষ্টি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই অ্যালার্জিগুলোকে চিকিৎসা করার জন্য অ্যালার্জির ইমিউনোথেরাপি, এটাও একটা

0: চিকিৎসার মোডালিটিস ফর ব্রঙ্কাল অ্যাজমা পার্টিকুলারলি চালু হয়েছে, অল্প হলেও কোনো কোনো জায়গায়। আর তাছাড়া ওই যে সিওপিডি কি অ্যাজমা এর ডিফারেন্সিয়েট করার জন্য কিছু ওষুধের ব্যবহার, যে ওষুধগুলি লং অ্যাক্টিং আমরা বলি, ওই যে মাসেল স্টেবিলাইজার্স, অর্থাৎ কিনা ওই যে ইলাস্টিসিটিগুলো কমে যাচ্ছিল সেইখানে যাতে কাজ করে, সেরকম কিছু ওষুধের ব্যবহারও ইদানিংকালে হচ্ছে, এবং তাতে ডিফারেন্সিয়েট করে ওই সিওপিডির চিকিৎসায় ভালো সুফল পাওয়া যাচ্ছে। আর একটা কথা, খুব সম্প্রতি কোনো কোনো জায়গায় চালু হয়েছে, অল্প হলো পশ্চিমী দুনিয়াতে, উন্নত দেশে, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি বলে একটি চিকিৎসা। সেটা আমাদের দেশে আমি কোথাও এখনো পর্যন্ত দেখিনি, কিন্তু লিটারেচারে আছে যে পশ্চিমী দুনিয়ায় কোনো কোনো জায়গায় এই অ্যাজমার ক্ষেত্রে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি চিকিৎসা একটা মডালিটি। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো মানুষের যে কোনো সময় অ্যাজমার অ্যাটাক হতে পারে, হাঁপানির অ্যাটাক হতে পারে, তবে যেহেতু এটা পলিজিনিক ফ্যামিলিয়াল, তাই একবার পরিবারে কারো থাকলে, বিশেষ করে ফার্স্ট গ্রেড রিলেশনশিপের মধ্যে থাকলে, তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই অ্যাজমা বা হাঁপানির সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। এবং তার পারিপার্শ্বিক যদি পারিপার্শ্বিকের মধ্যে এই সমস্ত পলিউটেন্স বা অ্যালার্জেন্সগুলো থাকে, যেগুলো অনেক সময়তে আনডিটেক্টেড থাকে, তাতে কিন্তু এই যে সমস্যা, সেই সমস্যার গভীরতা অনেক বেশি, অনেক তাড়াতাড়ি, অনেক কম বয়সে, এবং অনেক ব্যাপক আকারে, অনেক গভীরভাবে তার উপসর্গগুলো দেখা দিতে পারে।
1: বিশ্বজিৎ জানা লিখছেন উদয়নারায়ণপুর থেকে, অ্যাজমা অ্যাটাক হলে তাৎক্ষণিক কি করা উচিত যদি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু না পাওয়া যায়?
0: আমরা তো বারংবার বলছি, অ্যাজমার অ্যাটাকের প্রাইমারি দায়িত্ব হচ্ছে সেই মানুষটাকে ওই ইনহেলার ব্যবহার করতে হবে, এবং সেটাতে ওই রিলিভার ওষুধ হিসেবে স্যালবিউটামল মূলত, আর কন্ট্রোলার হিসেবে স্টেরয়েডস, ওই ইনহেলারটা ব্যবহার করতে হবে। তারপরে ডাক্তারবাবু পরামর্শ করে, ডাক্তারবাবু কতটা করে পাপ নেবেন, দুবার নেবেন, দুটো পাপ নেবেন, না চারবার নেবেন, চারটে করে পাপ নেবেন, একবারের পরে যদি আবার নিতে হয় কতক্ষণ বাদে নেবেন, এগুলো চিকিৎসক বন্ধুরা বলে দেবেন। কিন্তু সাধারণ মানুষ যারা অ্যাজমা বা হাঁপানির অসুখে ভুগছেন, তাদের প্রাথমিক চিকিৎসা যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, এবং যদি অন্য কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর বা অন্য কোনো কারণে হাঁপানি হচ্ছে এরকম কোনো না থাকে, আমি যেটা উল্লেখ করলাম হার্টের কারণে যে সমস্ত হাঁপানি হয় সেটা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই ইনহেলার। আর একটা কথা আমার বারবার বলতে হবে, যে এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো স্থূলতার সঙ্গে যেহেতু বেশি বেশি করে দেখা দেয়, তাই আমাদের লাইফস্টাইলও মডিফিকেশন করতে হবে। আমরা যেন ওভারওয়েট না হই, আমরা যেন ওবিস না হই, তার জন্য আমাদের খাদ্যবস্তু নির্বাচন, পরিমাণ ঠিক করা, এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, যে কোনো ধরনের এই জাতীয় অসুখের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: আচ্ছা, মিনতি ঘোষ এক নাম্বার এয়ারপোর্ট থেকে, উনি আমাদের কাছে যে প্রশ্নটি রেখেছেন সে বিষয় নিয়ে যদিও আলোচনা হয়েছে, তবু আরেকবার আপনি জানাবেন যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে হাঁপানি কতটা ঝুঁকিপূর্ণ।
0: আমি আগেও বলেছি, আবারও বলি, যেহেতু আমাদের জনসংখ্যার একটা বড় অংশ মহিলা, এবং মহিলাদের আবার একটা অংশ কোনো না কোনো সময় গর্ভবতী থাকেন, আর অ্যাজমা যেহেতু তাদেরকেও আক্রান্ত করতে পারে, তাই গর্ভবতী মহিলাদের অন্যান্য পাঁচটা শারীরিক সমস্যার মতো অ্যাজমাও সবসময় জটিলতার সৃষ্টি করতে পারে, তাই তাদের বাড়তি নজরদারির মধ্যে রাখা উচিত। কেননা গর্ভবতী অবস্থায় যত গর্ভকালীন সময় বাড়বে, যত প্রেগনেন্সি অ্যাডভান্সড হবে, তত তার শ্বাস প্রশ্বাসের কষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে, অন্তত 6-9 মাস পর্যন্ত বেশি বেশি করে হওয়ার সম্ভাবনা আছে। তাদের যে ইনহেলেশন এবং যে ইনহেলারসগুলো আমরা অন্যদের ক্ষেত্রে ব্যবহার করতে বলি, সেগুলোই ব্যবহার করবেন তারা, কিন্তু কতটা করবেন, কতবার করবেন, কতবার পাপ নেবেন, সেটা কিন্তু ওই নির্দিষ্টভাবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই করতে হবে। এক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ওই 2-in-1, অর্থাৎ কিনা ব্রঙ্কোডাইলেটার্স এবং স্টেরয়েড কন্টেনিং ইনহেলার অবশ্যই ব্যবহার করতে হবে।
2: আচ্ছা, আমাদের সময় কিন্তু প্রায় শেষের মুহূর্তে, ঘড়ির কাঁটা বলছে রাত 10:56 মানে 57 মিনিট হচ্ছে।

0: অনেক আছে, কিন্তু তবু আমাদের শেষ পর্বে এসে যেটা আপনাদের কাছ থেকে জানতে ইচ্ছে করে যে আমাদের সামগ্রিকভাবে আমরা যদি সমাজকে সচেতন করতে চাই তাহলে আপনাদের পরামর্শ কি হবে? মানে এটা নিয়ে তো অনেক ভুল ধারণার কথাও আপনি বলছেন, এবং যে ভুল ধারণাগুলো বারবার আমাদের সেই ভেতরে বোধহয় গেঁথে যায়, সেখান থেকে আমরা তাদেরকে মুক্ত কিভাবে করতে পারি, কিভাবে সচেতন করতে পারি?
1: বিশ্ব অ্যাজমা দিবসে জিনা

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना
1: गाने कथाय गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM गोल्ड 100.1 FM गोल्ड FM गोल्ड सुनछेन dunia.com 100.1 FM Gold Day dunia.com dunia.com
2: ফিরে এলাম রাত 11টা বেজে 11 মিনিটে আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় চ্যানেল 100.1 MHz AIR FM Gold এর সঙ্গে কল্পলাল আর
3: আমি সুদীপ্ত
2: আর বিষয় অবশ্যই দুনিয়া সম্পর্কে বিশ্ব সম্পর্কে আপনার জানার আগ্রহ জানার কৌতূহল সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু সেই কৌতূহলের নিরসন করবার একটা চেষ্টা চালানো হয় কারণ সময় এখন dunia.com এর বিশ্বের বিভিন্ন খবরাখবর নিয়ে থাকছে আজ স্টুডিওর এ প্রান্তে সুদীপ্ত কল্পলাল শুধুমাত্র 100.1 MHz AIR FM গোল্ডে

0: এটা তো ঘটনা যে ফুলে গন্ধ নেই, মানে গন্ধহীন ফুল বর্ণ সেভাবে না থাকলে এটা আমাদেরকে অবাকই করে, এবং অবাক করে বলেই বোধ হয় ফুল এত সুন্দর, এবং অন্যকে কি বলবো আর কি, অন্যের কাছে নিজেকে সুন্দর করে তোলবার জন্য ফুলের একটা সাহায্য কিন্তু আমাদের সবসময়।
1: একদমই তাই, প্রকৃতির বুক জুড়ে যে রঙের মেলা, যে সুগন্ধের আবেশ, তার নাম ফুল। ভোরের শিশির ভেজা পাপড়িতে লুকিয়ে থাকে এক নিঃশব্দ কবিতা, যা কখনো প্রেমের ভাষা, আবার কখনো স্মৃতির স্পর্শ।
0: একেবারেই, এবং মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ে ফুলের কিন্তু একটা উপস্থিতি আছে। তুমি দেখো, জন্মের আনন্দে, ভালোবাসার প্রকাশে, আবার বিদায়ের বেদনাতেও ফুল যেন আমাদের অনুভূতির সবচেয়ে কোমল এক দূত।
1: এই রং, এই গন্ধ, এই অনুভূতির জগৎকে নিয়েই আমাদের আজকের dunia.com, তাই তো?
0: একদমই তাই।
1: নানান ফুলের গল্প, নানান ফুলের গান, আর ফুলের মতোই সুন্দর বেশ কিছু মুহূর্ত তৈরি করার চেষ্টা করব। আমি সুদীপ্ত,
0: আমি কল্পলাল, এবং অবশ্যই আছেন আপনারা আমাদের সঙ্গে, তাই প্রত্যেককে জানাই আন্তরিক স্বাগত এবং ভালোবাসা। চলুন আজ আমরা ডুব দিই সেই সমস্ত কিছু ফুলের রাজ্যে, যে ফুলগুলো সত্যিই আমাদের অবাক করে, আমাদের ভাবায়।

0: আজকে প্রথম যে ফুলের কথা বলবো, না বেল, জুঁই, টগর, রজনীগন্ধা, এই ফুলগুলোর নাম তো আমরা প্রত্যেকেই কম বেশি সবাই জানি,
1: ঠিক তাই।
0: কিন্তু যে ফুলটির কথা বলবো সেই ফুলটির নাম হচ্ছে র্যাফলেশিয়া।
1: একেবারেই, র্যাফলেশিয়া পৃথিবীর সবথেকে বড় একক ফুল হিসেবে পরিচিত। এটা আমরা কিন্তু বিজ্ঞানের বইয়ের পাতাতেও যখন পাতা উল্টেছি আমরা এই র্যাফলেশিয়া ফুলটার সঙ্গে বা এই ফুলের নামটার সঙ্গে বিশেষভাবে পরিচিত। কিন্তু আরও যেটা আপনাদের জানানো সেটা হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে, মানে চট করে প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে আপনি এই ফুলটাকে পাবেন এমনটা কিন্তু নয়।
0: আর এই ফুলের ব্যাস প্রায় ধরে নিতে পারেন 1 মিটার পর্যন্ত হতে পারে, আর ওজন যা ভাবছেন তা কিন্তু একেবারেই নয়, প্রায় 8 থেকে 10 কেজি পর্যন্ত হয়। ভুল শুনলেন না, 8 থেকে 10 কেজি ওজন হয় এই ফুলের।
1: এবং এই ফুলটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বড় মানে অদ্ভুতই লাগে আমাদের এই বৈশিষ্ট্য, কারণ এটি কোনো পাতা, কাণ্ড বা শিকড় তৈরি করে না, এটি অন্য গাছের উপর পরজীবী হিসেবে বেঁচে থাকে। একদমই তাই, মানে এর নিজস্ব কোনো পাতা নেই, কোনো শিকড় নেই, এটি কিন্তু একদম পরজীবী গা উদ্ভিদ হিসেবেই এটি পরিচিত এবং একটি অন্য উদ্ভিদের ওপরেই এ কিন্তু তার থেকে তার জীবন ধারণ করে।
0: একদমই তাই, আর ফুল মানেই আমাদের মনটা একটা মানে অদ্ভুত সুবাসে ভরে ওঠে তো। কিন্তু এই ফুলটি ফোটার সময় একটা পচা মাংসের মতো তীব্র দুর্গন্ধ ছড়ায়, যার কারণে এটা মৃতদেহ ফুলও বলা হয়ে থাকে।
1: একদমই, এবং এই ফুলের বা এই ফুলের যে গন্ধ তার মাধ্যমে মাছি এবং অন্যান্য পোকা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় এবং যা পরাগায়নে সাহায্য করে, মানে ফুলের পরাগায়ন, একটা ফুলের থেকে আরেকটা ফুলে উড়ে
0: পলিনেশন বলতে
1: যেটা হয় সেটা কিন্তু ওই মাছি বা অন্যান্য পোকার মাধ্যমেই হয়। এবং যেটা বলা সেটা হচ্ছে র্যাফলেশিয়া কিন্তু সত্যি কথা বলতে ভীষণই বিরল একটা প্রজাতির ফুল, যেটা সংরক্ষণের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা তো সব জায়গায় যেতে পাই না, ইন্দোনেশিয়া ঘন জঙ্গলেই এই ফুলটি দেখতে পাওয়া যায়। সত্যি অবাক করে যে এই ফুলের, তুমি যে ওয়েটের কথা বললে, একটা ফুলের ওয়েট এতটা,
0: 8 থেকে 10 কেজি।
1: হ্যাঁ,
0: তো কি ভাবছেন বলুন বন্ধুরা, র্যাফলেশিয়া বাড়িতে পোতার চেষ্টা করবেন? আপনি ভাবুন, ততক্ষণ আমরা একটা গান শুনিনি।

0: ফুললি, আমাদের কৌতূহলের তো একদম শেষ নেই, কারণ বিশ্বের তাবড় তাবড় বেশ ফুলের বিষয়গুলো যদি আমাদের মাথার মধ্যে উঠে আসে, আমাদের আমাদের যদি চিন্তাভাবনা আমরা করি সেই বিষয়টা নিয়ে, তাহলে বিভিন্ন ফুলের নাম আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তেমনি আরেকটি, হ্যাঁ তেমনি আরেকটি ফুল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পাওয়া যায়, যেটাকে বলা হয় শবনম, সব ফুল বা টাইটান আরাম, সব ফুল বা টাইটান আরাম, যেটি বিশ্বের সবচেয়ে বড় ফুল গুচ্ছই বলা যেতে পারে। কারণ এটি ওই যেটা শুরুতে বললাম যে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে কিন্তু এই সব ফুল বা টাইটান আরাম যে ফুলটার কথা বলছি সেটা দেখা যায়।
1: আর আরও একটা ব্যাপার রয়েছে যে এই গাছে ফুল ফোটার সময় উচ্চতা প্রায় 10-12 ফুট পর্যন্ত হতে পারে, যা দেখলে মনে হবে যেন একটা বিশাল স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে।
0: এবং ওই যে রাফলেশিয়া ফুলের আগে কথা বললাম না একটু আগে, যে যেটির মতো এটির মধ্যেও কিন্তু একটা পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায়, যা পোকামাকড়কে ভীষণভাবে আকৃষ্ট করে এবং যেটা পরাগ সংযোগ ঘটানোর ক্ষেত্রে বোধহয় এটাও হেল্প করে।
1: আর সবচাইতে বিস্ময়কর ব্যাপার কি বলতো কল্পলাল, এই ফুল মানে কয়েক বছর পর পর একবার মাত্র ফোটে, আর মাত্র এই ধরো 24-48 ঘন্টা, মানে ওই মানে 1-2 দিন, হার্ডলি 1-2 দিন মানে এই ফুলের স্থায়িত্ব থাকে। তাই ফুল ফোটার সময় এটা দেখতে, এই ফুলটা ফুটেছে, কারণ ডিউরেশন এত কম, ফুল তো বেশি দিন থাকবে না, ঝিমিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পর্যটকদের ভিড় হয়।
0: একদম সেটাই বলতে যাচ্ছিলাম যে শুধুমাত্র পার্টিকুলার এই ফুলটা দেখবার জন্য বোধ হয় ওই যে জায়গাটার কথা বললাম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, সেখানে কিন্তু পর্যটকদের ভিড় হয়। কারণ এই যে তুমি একটু আগে বললে যে সব সময় অল টাইম কিন্তু এই ফুলটাকে ওই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে দেখতে পাওয়া যায় না, তাই সব ফুল দেখবার জন্য বা টাইটান আরাম দেখবার

0: জন্য তুমি কবে যাচ্ছ ইন্দোনেশিয়াতে সেটা একটু
1: জানো। তুমি যতই ভাবো যে কাশ্মীরে আমি ওই টিউলিপ ফোটার সময় শুধু পর্যটকদের ভিড় হয় ওই সময় আমি যাব, তা কিন্তু নয়,
0: একদমই তাই। আপনাদেরও বলে রাখি যে আপনারাও যদি এই ফুলের মানে বিশ্ব পরিভ্রমণের যদি ইচ্ছে জাগে তাহলে অবশ্যই এই ফুলের টাইমে এই জায়গাতে কিন্তু যেতেই পারেন, মানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে।
1: কিন্তু মাস্ক নিয়ে যাবেন, কারণ ফুল কিন্তু দুর্গন্ধ ছড়ায়।

0: আমাদের বাঙালিদের কাছে পদ্মফুল যেন একটা অন্যরকম বিষয়, মানে শুধু সেটা তো ফুল নয়, সে তার সাথে যেন একটা ধর্মীয় ভাবাবেগ সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। এমন একটা ফুলের কথা বলবো, সেই ফুলের নাম হচ্ছে ব্লু লোটাস বা নীলকমল। এই নীলকমল প্রাচীন মিশরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পবিত্র ফুল।
1: একেবারেই তাই, পদ্ম তো পবিত্র ফুলই, কারণ আমরা জানি পদ্মাসনা দেবী সরস্বতীর কথা আমরা বইয়ে দেখি বা পড়েছি,
0: এবং একদমই তাই, লক্ষ্মী দেবীর হাতেও পদ্ম বিরাজ করে,
1: এবং তোমার দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো 108টা পদ্ম, মানে পদ্ম ব্যাপারটাই আমার কাছে একটা পবিত্রতার প্রতীক বলা যেতে পারে। এবং আমরা জানি যে এটির একটা ইয়ে থাকে যে মানে এটি সূর্যের আলোতে ফোটে, মানে এটা এক ধরনের চলন আর কি, সূর্যের আলো পেলে তবেই কিন্তু পদ্মের কুড়ি থেকে পাপ।

0: দিতে বিকশিত
1: মেলে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আর এই ফুলের এই যে নীল পদ্ম বা ব্লু লোটাস, এই ফুলের নীল রং অত্যন্ত আকর্ষণীয়, আর এর সুগন্ধ, এতক্ষণ যে ফুলগুলোর কথা বললাম যে দুটি ফুলের কথা, তাতে দুর্গন্ধ বেরোয় পচা মাংসের, কিন্তু এই ফুল ভীষণ সুগন্ধ ছড়ায়। মানে এর সুগন্ধ এতটাই মনোমুগ্ধকর যে সেই মানে পরিবেশটাই পুরো বদলে দিতে পারে ফুলের সুগন্ধ
0: একদম। এবং আমরা জানি না বা অনেকেই জানি যে এই যে তুমি ব্লু লোটাসের কথা বলছিলে, যেটাকে আমরা নীল কমল বলতে পারি, সেটি প্রাচীন মিশরে এটি একটি সৌন্দর্য বা পুনর্জন্মের কথা ভাবতে পারি বা আধ্যাত্মিকতার প্রতীক হিসেবেও কিন্তু একটা সময় ব্যবহৃত হতো। এখন কতটা হয় আমরা সে ব্যাপারে অবশ্যই সেটা আমাদের জানতে হবে, কিন্তু আমরা জানি শুনেছি যে একটা সময় এই যে ব্লু লোটাসের কথা বলছি অত্যন্ত আকর্ষণীয়, মনোমুগ্ধকর এবং সৌন্দর্য পুনর্জন্ম আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ব্যবহার।
1: আরও একটা ব্যাপার, ব্লু লোটাস কিন্তু শুধুমাত্র এই আধ্যাত্মিকতার জন্যে বা এর সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এই যে নীলকমল বা ব্লু লোটাস, এর কিন্তু কিছু ঔষধি গুণও রয়েছে। এটা আমাদের স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে বলে অনেকে মনে করে থাকেন।
0: একদমই। এবং বর্তমানে এটি একটি মানে কি বলবো, মেয়েদের বা সবার ক্ষেত্রে অলংকার, যেটাকে আমরা বলি গয়না, এবং সুগন্ধি এবং ভেষজ চিকিৎসায় কিন্তু ভীষণভাবে কার্যকরী। সুতরাং এই ধরনের ব্লু লোটাসের ক্ষেত্রে শুধুমাত্র পবিত্রতা, শুধুমাত্র একটা দিককে কার্যকরিতা রয়েছে এমনটা নয়, বিভিন্ন দিকে একটা মাল্টি।
1: এবং হ্যাঁ, এবং শোনা যায় যে যেহেতু এটা মানে ঔষধি হিসেবে ব্যবহার করা হয়, তাই তার চাষও কিন্তু হয়।
0: একদম।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। শুনছেন duniya.com, 100.1 FM Gold, duniya.com।

0: আমরা ফিরে এলাম dunia.com এর সুদীপ্ত কল্পলাল আপনাদের সঙ্গে। সবিতা চৌধুরীর কণ্ঠে আমরা গান শুনছিলাম এবং গান শুনতে শুনতে যেটা ভাবছিলাম যে বিশ্বের বিভিন্ন প্রান্তের খুব অবাক করা ফুল, যে ফুলগুলো সত্যি আমরা যখন তার ইনফরমেশনগুলো আমরা দেখছিলাম বা পড়ছিলাম বা ইনফ্যাক্ট কিছু কিছু ফুলের ছবিও তো আমরা দেখছিলাম, তাই তো? সেই ছবিগুলো দেখেও কিন্তু আমাদের অবাক লাগছিল যে এই ফুলগুলো যদি সত্যি আমরা আমাদের সামনে দেখতে পেতাম। কারণ সত্যি আমাদের যে ওয়েদার, আমাদের যে জলবায়ুর যে একটা অদ্ভুত বৈচিত্র্য, তাতে এই ধরনের ফুল এখানে ফোটা সম্ভব নয়। আমাদের এখানেও পদ্ম ফুটছে কিন্তু সেটা নীল পদ্ম নয়।
1: হ্যাঁ, কিন্তু যে ফুলের কথা বলছি সেই ফুল কিন্তু ফোটা সম্ভব নয়,
0: সেটাই বলছি। সুতরাং এই ফুলের ছবিগুলো যখন দেখছি মানে যথেষ্ট আকৃষ্ট করছে আমাদের এবং আমাদের কিন্তু একটু ভাবাচ্ছে। তেমনি এক ভাবানো ফুল, মানে যে ফুলটা নাম
1: বুঝতে পেরেছি এই মুহূর্তে তুমি যে ছবিটি দেখছো, তাই তো?
0: যে ছবিটা দেখছি এবং যে ফুলটার নামটা শুনলে মনে হবে যেন এটা ভারতবর্ষেরই কোনো ফুল, সেটা হচ্ছে প্যারোট ফ্লাওয়ার, মানে বাংলা যেটাকে বলা হয়
1: তোতা ফুল।
0: হ্যাঁ, তোতা ফুল, মানে নামটা শুনেই বুঝতে পারছেন যে পৃথিবীর তোতা ফুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আকৃতির ফুলগুলির মধ্যে একটি। কারণ এই ফুলটিকে দেখতে কিরকম লাগে বলতো, ছবিতে কিরকম দেখতে পাচ্ছ?
1: মানে আমি যা দেখছি একদম হুবহু একটা উড়ন্ত তোতা পাখির মতো লাগছে, মানে যে কারণে এটাকে চট করে প্রথমে যদি দেখেন, আপনি যদি না জেনে দেখেন মনে হবে একটা টিয়া পাখি উড়ছে।
0: এবং আমরা একটু জেনে নেব যে এই যে ফুলটা যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা মূলত থাইল্যান্ড, মায়ানমার এবং ভারতেরও কিছু কিছু অঞ্চলে পাওয়া
1: যায়, খুব কম, মানে ভারতে কিন্তু বিরল বলা যায়, মানে থাইল্যান্ড মায়ানমারেই মানে বহুলাংশে দেখতে পাওয়া যায়
0: একদম। এবং এই ফুল সাধারণত বর্ষাকালে ফোটে এবং বনের ছায়াযুক্ত স্থান সেখানে বেড়ে ওঠে, মানে বোঝাই যাচ্ছে যে সূর্যের প্রখর তাপ কিন্তু এই ফুলের জন্য উপযুক্ত নয়।
1: আর এর অদ্ভুত যে গঠন, মানে প্রকৃতির সৃজনশীলতার একটা অসাধারণ উদাহরণ বলা চলতে পারে গল্প
0: একদম। এবং এরকম ফুলগুলো সত্যি মানে আমার খুব ইচ্ছে করছে আপনাদের যদি আজ এই মুহূর্তে দেখাতে পারতাম তাহলে মনটা একটু শান্ত হতো আর কি। কারণ আমরা দেখছি আপনারাও নিশ্চয়ই, আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যম আছে যে মাধ্যমে গিয়ে আপনারা এই ফুলগুলো সার্চ করলে অবশ্যই সেই
1: ফুলের চেষ্টা করছি আমরা আপনাদের সেই ফুলের ছবিটাকে কথা দিয়ে যতটা সম্ভব
0: আপনাদের সামনে তুলে ধরার, একে দেওয়ার একদম।

0: অসংখ্য ফুলের কথা, অসংখ্য ফুলের গান, এবং তার মধ্যে থেকেই আমরা খুঁজে নিচ্ছি
1: কিছু ফুলের গানের বিষয়ে ভাবতে গিয়ে
0: ফুলের কথাও আমরা খুঁজে নিচ্ছি।
1: ঠিক ঠিক,
0: এই মুহূর্তে যে ফুলের কথা যাব সেটা হচ্ছে হৃদয় ফুল,
1: একদম তাই,
0: বা ব্লিডিং হার্ট ফুল।
1: মানে হার্টের কথা যখন বলছি তখন হৃদয় ফুলের কথা, মানে হৃদয় ফুলই বলা যায়। আসলে হৃদয় ফুলের আকৃতি অনেকটা মানুষের হৃদয়ের মতো, মানে এই ফুলটা আমরা যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে একটা হার্ট, হার্ট শেপের, যার নিচে একটি ফোঁটা ঝুলে থাকে, সেখান থেকে মনে হয় যেন রক্ত পড়ছে।
0: আর ফুলটি সাধারণত নয় গোলাপি, নয় লাল, নয় সাদা রঙের হয় এবং ফোটে বসন্তকালে।
1: এবং এটি এশিয়ার বেশ কিছু অঞ্চল, উত্তর আমেরিকার বাগানে শোভা বাড়ানোর জন্য জনপ্রিয়। মানে এটি কিন্তু ওই রকম খুব জঙ্গলের মধ্যে গিয়ে ফুটছে তা নয়, নামটা শুনেই বোঝা যাচ্ছে হার্ট শেপের একটা ফুল, হৃদয় ফুল যেটাকে আমরা বলছি।

0: যেটি হচ্ছে প্রত্যেকটা বাড়ির বাগানে শোভা বাড়ানোর জন্য জনপ্রিয় এবং বিভিন্ন রকম ভালোবাসা।
1: অদ্ভুত ব্যাপার লাগছে কল্পলাল, যে ফুলটার নাম হচ্ছে হৃদয় ফুল এবং তার রং কি, তার রং কিন্তু নয় গোলাপি, নয় লাল, নয় সাদা, মানে একটা পিঙ্কিশ ব্যাপার কিন্তু রয়েছে, মানে কালারের সঙ্গে ম্যাচ করে ফুলটার, মানে আকারের সঙ্গে মিলিয়ে একটা মানুষের হৃদয়ের সঙ্গে পুরোপুরি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে
0: একদম। এবং সেই অঞ্চলে যেখানে ফোটে সেই অঞ্চলের বেসিক্যালি ভালোবাসা, মানে লাভ অনু ফিলিংস এবং
1: সংবেদনশীলতা, একদম তাই।
0: এবং এর সিম্বল আর কি, সিম্বল হিসেবেই বোধহয় ব্যবহার করে, তাই তো?
1: এবং এটা দেখা গেছে যে এইটা যেখানে ফোটে সেখানকার, মানে আমেরিকার যে অঞ্চলে ফোটে সব জায়গাতে দেখা যায় না, সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ফুলের ব্যবহার,
0: মানে আমাদের এখানে যেমন রজনীগন্ধা, গোলাপ, জুঁই, চাঁপা, এরকম প্যাটার্নের যে এই হার্ট শেপের যে ফুলটা, হৃদয় ফুল যেটাকে বলা হচ্ছে,
1: ব্লিডিং হার্ট,
0: হ্যাঁ ব্লিডিং হার্ট, সেটা কিন্তু ওই অঞ্চলের, যে অঞ্চলের কথা বললাম সেই অঞ্চলের বিভিন্ন কালচারাল যে প্রোগ্রামগুলো হয় তাতে ভীষণভাবে ব্যবহার।
1: কিন্তু নামটা অদ্ভুত ভাবো, ব্লিডিং হার্ট, হার্ট শেপ তো বটেই কিন্তু নিচের একটা অংশ ঝুলে রয়েছে যেটাও লাল রঙের, ঠিক একটা রক্ত ঝরে পড়া ফোঁটার মতো,
0: ওইটাই।
1: এইখানেই বোধ হয়, মানে আমরা বলি না যে আমাদের, মানে সবচাইতে বড় শিল্পী বোধ হয় এই জগৎ যিনি নির্মাণ করেছেন তিনি,
0: একদম।

কল্পলাল, মনে পড়ছে বেশ বেশ ছোটবেলার কথা। তখন রেডিওতে একটা নাটক

0: করতাম রাত্রের দিকে হতো। সে নাটকটার নাম ছিল সম্ভবত যদ্দুর মাঝে বিষাক্ত অর্কিড, এবং অদ্ভুতভাবে সেটার পরিবেশন হতো শ্রাবন্তী মজুমদার সেই প্রোগ্রামটার মধ্যে, মানে কোঅর্ডিনেট করতেন সম্ভবত, মানে অনেক ছোটবেলার কথা। তো সেই যে অর্কিড শব্দটা সেই বোধহয় আমার প্রথম শোনা, সেই শৈশবে শোনা।
1: আচ্ছা,
0: আর আজকে যখন এই সমস্ত স্ক্রল করে করে বিভিন্ন ছবি দেখছি আমরা, তুমি আমি, তখন সেই অর্কিড লেখাটা যখন উঠে এলো স্ক্রিনে তখনই হাতটা থেমে গেল।
1: একদমই, এবং তোমার যেখানে হাতটা থামলো সেই জায়গাতেই আমার চোখটা পড়লো, কারণ ব্ল্যাক অর্কিড এক ধরনের ফুলের ছবি দেখছি চোখের সামনে, যেটাকে কালো অর্কিডও বলা যায়, যে খুবই বিরল এবং রহস্যময় সৌন্দর্যের জন্য এই ব্ল্যাক অর্কিড বা যেটাকে কালো অর্কিড বলছি বিখ্যাত, কারণ এই রং কালো অর্কিড বললেও পুরোপুরি কালো নয়, তাই তো?
0: পুরোপুরি কালো নয়, মানে তুমি এটাকে বলতে পারো কিরকম গাঢ় বেগুনি বলতে পারো, বা একটু মানে ব্ল্যাকিশ ব্লু বলতে পারো, মানে সবটা মিলিয়ে কালো লাগছে কিন্তু পুরোপুরি কালো নয়।
1: এবং এই ফুলের যে সাধারণ বিশেষ সেটা বিশেষত্ব, সেটা হচ্ছে খুব যত্নে চাষ করতে হয়, কারণ অর্কিড মানেই তো আমরা জানি যে খুব সহজভাবে বিষয়টা আমাদের সামনে ধরা দেবে এমনটা নয়, তাকে বিশেষভাবে যত্ন নিতে হবে, এবং এই ভীষণই একটা কস্টলি ফুল, এবং এর বিলাসিতা রহস্য এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় এই অর্কিড। এবং ডেফিনেটলি আমরা জানি যে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই ফুল ব্যবহারও করা হয়, বিভিন্ন প্রদর্শনীতে এই ফুল ব্যবহার করা হয়।

0: ফুল শুধু প্রকৃতির অলংকার নয়, ফুল আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যেরও এক অবিচ্ছেদ্য অঙ্গ।
1: শতাব্দীর পর শতাব্দী ধরে কবির কলমে, শিল্পীর তুলিতে ফুল হয়ে উঠেছে ভালোবাসার প্রতীক, শান্তির বার্তা আর জীবনের রঙিন স্বপ্ন।
0: কখনো গোলাপ বলে ভালোবাসার কথা, শিউলি জানায় শরতের আগমনী, রজনীগন্ধা ছড়িয়ে দেয় সন্ধ্যার মাদকতা। প্রতিটি ফুল যেন এক একটি অনুভূতির ভাষা।
1: আজকে আমরা সেই চেষ্টাই করেছি, ফুলের নানান রূপের কথা, নানান গল্প আপনাদের সামনে, তাদের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি,
0: যে ফুলগুলোকে আমরা সচরাচর জানি না বা দেখি না।
1: হয়তো এই ফুল আপনাকে, আপনাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে শৈশবের ফেলে আসা স্মৃতির কথা বারে বারে মনে পড়িয়ে দেয়,
0: একদমই
1: প্রিয়জনের কথা মনে করিয়ে দেয়, প্রিয় সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়,
0: তাই পুরনো স্মৃতিকে উস্কে দেয়।
1: একদম তাই, ফুল বোধহয় আমাদের প্রত্যেকের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। ফুল ছাড়া আমরা জীবনকে ভাবতে পারি না, বা জীবনকে ভালোবাসতে হলে ফুলকে না ভালোবেসে থাকা যায় না।
0: একটা কথা শুনেছিলাম যে মানুষ ফুল ভালোবাসে না, সে বোধহয় মানুষকে খুন করতে পারে। মানে কোনো একজন প্রখ্যাত ব্যক্তির একটা লেখা লাইন, যে ফুল ভাষনা সে মানুষকে ভালোবাসে না, সে মানুষকে খুনও করতে পারে।
1: তার মানে পরোক্ষে এটাই বলা যায় যে ফুল ভালোবাসে না, সে বোধহয় জীবনকেও ভালোবাসতে জানে না। তাই আমরা ফুলকে ভালোবাসি, জীবনকে ভালোবাসি, ভালোবাসি আপনাদের। তাই এই ভালোবাসা নিয়ে আজকের মতো আমরা শুভরাত্রি জানাতেই পারি, তাই তো?
0: হ্যাঁ, আমরা কারা? আমি সুদীপ্ত,
1: আমি কল্পলাল, এবং সঙ্গে আপনারা যে ছিলেন, তাই সেই জন্য ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। এরকম এক সন্ধ্যায়, এরকম এক রাতে আবারও ফিরে আসার অপেক্ষা নিয়েই বোধহয় আমাদের চলে যেতে হবে।
0: তবে তাই গোপী গায়ন বাঘা বাইন হয়ে আবার ফিরে আসবো, আমরা দুজন কথা দিলাম,
1: সঙ্গে রেখে গেলাম অজয় দাস এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই ফুল নিয়ে কিছু গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান মোহাম্মদ রফির কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গান শুনছেন মোহাম্মদ রফির পরে, এবারে শিল্পী শ্যামল মিত্র। এখন শুনবেন শ্যামল মিত্রর কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক গান।

আধুনিক গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: না,
1: পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে
0: না, না
1: বড় ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চরে
0: না, না
1: গ্রামের শেষে অসত্য।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনছেন।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবর।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে মর্জিনা আবদুল্লাহ, তারপর মৌচাক, তারপর ছদ্মবেশী এবং সবশেষে হার মানা হার ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন FM গোল্ড প্রচার তরঙ্গে, মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:40। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী অনুপ ঘোষাল। শিল্পীর কণ্ঠে প্রথমে শুনবেন পরপর কয়েকটি দ্বিজেন্দ্র গীতি। নানা রঙের গানে আজকের শিল্পী অনুপ ঘোষাল।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন দ্বিজেন্দ্র গীতি। এবারে পরপর কয়েকটি নজরুল গীতি। আজকের অনুষ্ঠানের শিল্পী অনুপ ঘোষাল।

নানারঙের গানের অনুষ্ঠানে প্রথমে দ্বিজেন্দ্রগীতি এবং পরে নজরুলগীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ওয়ানোর সেভেন FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ভোর 4:15, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতি, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নাট ভৈরব রাগে সারেঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র।

প্রভাতি 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নট ভৈরব ডাগে সারাঙ্গি শুনছিলেন। শিল্পে ছিলেন পঙ্কজ মিশ্র। প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে তবলা শুনবেন, ঝাপতালে তবলা শিল্পী উজ্জ্বল ভারতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এতক্ষণ প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে নটভৈরব রাগে সারেঙ্গি এবং পরে ঝাঁপতাল রাগে তবলা শুনলেন। শিল্পী ছিলেন উজ্জ্বল ভারতী। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শেষ হল।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, আর শুনছেন আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানটি।

মনোজ সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে শুনছ আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শুনছ বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রবণা ভট্টাচার্যের পরে এবারের শিল্পী জয়তী চক্রবর্তী।